আপনি শুনছেন আনন্দধ্বনি, আপনার সঙ্গে রয়েছি মহুল। 5:38 আপনার কানে পরবর্তী শিল্পী রাহুল মিত্র।

দূরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছি আমি দেবারতী। আরেকটা নতুন দিনের সূত্রপাত হলো আজ, একটা নতুন সপ্তাহ, একটা নতুন মাস, একটা নতুন সকাল। আর সেই নতুন সকালের সাক্ষী রয়েছি সঙ্গে আমি। আজ 1 জুন, আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস। প্যারেন্টস, বাবা মা, এই বাবা মা শব্দটা সত্যি শুধুমাত্র একটা শব্দ নয়, তাই না? সারাদিনে খাটুনি, বাইরের জগতের এত লড়াই, এত আমাদের ভালো সেজে থাকার বা আমাদের প্রতিদিনের যে মুখোশ আমরা পরে থাকি, সেই মুখোশ সব কিছু ছেড়ে, সব কিছু শেষে আমরা কোথায় ফিরি? আমরা ফিরি আমাদের এমন একটা জায়গায়, আমাদের পছন্দের জায়গায়, যেখানে আমাদের আর কোনো মুখোশ পরতে হয় না, যেখানে আমরা যেমন ঠিক তেমনই আমাদেরকে সকলে ভালোবাসে। সেই জায়গাটাই হলো আমাদের বাবা মায়ের কোল, আমাদের শান্তির নীড়। একজন ছোট্ট শিশু, একটা ছোট্ট শিশু যখন প্রথম পৃথিবীতে আসে, সে কিন্তু কোনো বাড়ি চেনে না। সে কি চেনে? সে তার মায়ের ছোঁয়া, মায়ের স্পর্শ এবং বাবার গলার কণ্ঠস্বরকে চেনে। ওই স্পর্শ তার প্রথম বাড়ি, তার প্রথম শান্তির নীড়। আজ সেই মানুষগুলোকে ধন্যবাদ জানানোর দিন, যারা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়ে আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করে দিয়েছেন। তাই আজ 1 জুন, গ্লোবাল ডে অফ প্যারেন্টস উপলক্ষে আমাদের ভোরাইয়ের বিষয় শান্তির নীড়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে
1: মরাইয়ের সঙ্গে রয়েছি আমি দেবারতি। আজ 1 জুন, আর আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস সেলিব্রেশন করছি আমরা বড়াইতে। শান্তি নীর এই দুটো শব্দ কোথাও একটা জুড়ে থাকে মায়ের আঁচলের সঙ্গে। মায়ের আঁচলে দুটো শব্দ, এই দুটো শব্দের মধ্যেও যে কি অদ্ভুত এক জাদু লুকিয়ে আছে তা বোধ হয় কোনো বই পড়ে বা বুঝিয়ে বলা সম্ভব হয় না, তাই না? ছোটবেলার সেই দিনগুলোর কথা ভাবুন তো, যখন খুব ভয় পেতাম বা মেঘ ডাকত, তখন মায়ের আঁচলের নিচে মুখ লোকালেই মনে হতো পৃথিবীর কোনো বিপদ আর আমাকে ছুঁতে পারবে না। একটা অদ্ভুত শান্তির অনুভূতি। মা এই শান্তির নীরের আসল মানুষ, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া, রাত জেগে কপালে জলপট্টি দিয়ে দেওয়া, এই নিঃস্বার্থ ভালোবাসার সত্যি সত্যি কোনো তুলনা হয় না। আজ আমরা প্রত্যেকেই প্রায় অনেক বড় হয়ে গেছি, কেউ কেউ মস্ত বড় ফ্ল্যাট বা বাড়ি কিনেছি, কেউ কেউ এসি ঘরে ঘুমাই, কিন্তু মায়ের কোল বা মায়ের সেই পুরনো সুতির শাড়ির আঁচল, সেই আঁচল যে শান্তি দিতে পারে তা কি পৃথিবীর কোনো দামি বিছানা দিতে পারে? সত্যি কি সম্ভব? ভেবে দেখুন তো।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi. ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: মায়ের ভালোবাসা যদি হয় অন্তরের নরম আলো, তাহলে বাবার ভালোবাসা তা সে বাইরের শক্ত দেয়াল বা ঝড় তুফান থেকে ঘরটাকে আগলে রাখার শক্তি, শান্তি নীরকে আগলে রাখার শক্তি। বাবা, এই শব্দটার মধ্যে একটা অদ্ভুত গম্ভীর ভাব আছে, তাই না? আবার একই সঙ্গে আছে এক আকাশ ভরসা। ছোটবেলায় বাবার কাঁধে চড়ে যখন মেলায় দেখতে যেতাম, মেলায় ঘুরতে যেতাম, মনে হতো পৃথিবীর সবচেয়ে উঁচুতে আছি আমি। বাবা থাকতে কোনো অভাব, কোনো বিপদ আমাকে ছুঁতেই পারবে না। সত্যি ছুঁতে পারেনি, কারণ সব আঘাত বাবা নিজের বুকে পেতে নিয়েছেন। আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে। ছোটবেলা স্কুল থেকে বাড়ি ফিরছি বাবার সাইকেলে। বাবা এমনিতে সাইকেলের সামনে বসেন, আমার জন্য একটা ছোট্ট সিটও বানিয়ে দেওয়া ছিল সাইকেলে। তবে সেদিন কিছু কারণে আমাকে পিছনে বসতে হয়েছিল, এবং ক্লাস ফোরের গল্প এটা, আমার পাটা সাইকেলের চাকায় ঢুকে যায় এবং প্রচণ্ড রক্ত বেরোতে থাকে, প্রচণ্ড কষ্ট পেতে থাকি। সেই মুহূর্তে আমি দেখেছিলাম আমার বাবা সাইকেলটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে নিয়ে কোলে করে দৌড়ে এসে সে মানুষটা কাঁদছে, আমি কি কাঁদবো, সে কাঁদছে। তারপর হসপিটালে নিয়ে যাওয়া, যত্ন করা। সত্যি কোনোদিন হয়তো বাবারা ভালোবেসে বলে না যে ভালোবাসি, এই শব্দটা বারবার বলে না, কিন্তু এই যত্ন, এই ভালোবাসা, এই ছেঁড়া জুতো পরে সন্তানের জন্য নতুন জামা কিনে আনার মধ্যেই লুকিয়ে থাকে তার নীরব ভালোবাসা। সেই বাবার হাত ধরে চলাই হলো জীবনের সবচেয়ে বড় শান্তি।

একটা পরিবার বা একটা ঘর মানেই কি সবসময় সব কিছু শান্ত থাকবে? এই শান্তি নীর সবসময় কি শুধু শান্ত থাকে? তা কিন্তু নয়। সেখানে যেমন ভালোবাসা থাকে, তেমনই থাকে ঝগড়া, খিটমিট আর মিষ্টি কিছু মান অভিমান। এত রাত করে বাড়ি ফিরলে কেন? ঠিক করে খাওয়া দাওয়া করছো না কেন? বাবা মায়ের এই বকুনিগুলো মাঝে মাঝে আমাদের বিরক্ত লাগে, তাই না? একঘেয়ে লাগে যে কি একই কথা বলে যায়। কিন্তু একটু তলিয়ে ভাবলে বুঝবেন, এই বকুনির পিছনে লুকিয়ে থাকে এক গভীর চিন্তা, আমাদের হারিয়ে ফেলার ভয়। যারা নিজের শহরে বাবা মার সঙ্গে একসঙ্গে থাকার সুযোগ পায় না, দূরে থাকে অন্য শহরে, কেউ কেউ আবার অন্য দেশে, তাদের বাবা মা তো চোখে দেখতে পাচ্ছে না, সারাক্ষণ স্পর্শ করে ঘুম থেকে তুলতে পাচ্ছে না, তারা তো অনুভব করতে পাচ্ছে না যে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার সন্তানটা কেমন আছে। তারা এই প্রশ্নগুলো যখন করে, আসলে ভয় থেকে করে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে করে। আমরা বলি যে এত চিন্তা করো না তো আমাকে নিয়ে, ভালো আছি আমি, আমি ভালো আছি সেটা আমি দেখতে পাচ্ছি, আমার দৈনন্দিন জীবনে আমি বুঝতে পাচ্ছি। কিন্তু যে মানুষটা প্রায় 7 সমুদ্র 13 নদী পার দূরে রয়েছে, সে কী করে বুঝবে? সত্যি বোঝা সম্ভব? আসলে বাইরের দুনিয়া যেখানে আমাদের ভুল ত্রুটি নিয়ে শুধু খুঁত ধরে, সেখানে বাবা মাই একমাত্র মানুষ যারা আমাদের হাজারটা ভুল চট করে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেন, শাসন করেন, কিন্তু তারপরেও একমাত্র বাবা মাই পাশে দাঁড়িয়ে থাকেন, একমাত্র বাবা মা। আসলে এই যে রাগ অভিমানের যে চাদর মুড়ে রয়েছে যে ঘরটা, সেটাই তো আসলে আমাদের শান্তির নীড়, তাই না?

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
3: আর ভোরাই সঙ্গে রয়েছি আমি দেবারতি। আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস, এবং সেই উপলক্ষে ভোরাই সাজিয়ে তুলেছি শান্তির নীড়ে। মা বাবা যে ঘরটা, যে নীড়টা আমাদের জন্য, যে গোটা আকাশটা আমাদের জন্য তৈরি করে রাখে, সেটাই তো সবচেয়ে শান্তির জায়গা, তাই না? আর সময়ের সাথে সাথে আমরা সমাজে অনেকেই ভালো জায়গায় পৌঁছে যাই, ভালো চাকরি করি, সুন্দর একটা জীবন কাটাই। এই যে সফলতা, আমাদের জীবনে যে সফলতাটা আসে, তার পিছনে আমাদের নিজেদের কৃতিত্ব কতটা? হ্যাঁ, আমরা প্রচুর পড়াশুনো করেছি, আমরা প্রচুর খেটেছি নিজেদের একটা ক্যারিয়ার তৈরি করার জন্য, আমাদের জীবন তৈরি করার জন্য। তবে এই পুরোটাই সম্ভব হয়েছে, এই সুন্দর জীবনটা দাঁড়িয়ে আছে আমাদের বাবা মায়ের অতীতের ত্যাগের ওপর। কত শখ, কত ইচ্ছে, কত সুন্দর মুহূর্ত তারা অনায়াসে ছেড়ে দিয়েছেন শুধু আমাদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য। নিজেরা হয়তো বছরের পর বছর নত জামা কেনেননি, শুধু সন্তানের স্কুলের মাইনে বা কোচিংয়ের টাকাটা দেওয়ার জন্য। আজ আমরা নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত। তখন একবারও কি ভেবে দেখেছি এই সাফল্যের পিছনে তাদের কতটা রক্ত জল করা পরিশ্রম মিশে আছে?

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সময় কিন্তু কারোর জন্য থমকে থাকে না, সময়ের চাকা ঘুরতে থাকে এবং সময়ের চাকা ঘুরতে ঘুরতেই আমরা বড় হয়ে যাই, নিজেদের সংসার হয়, ব্যস্ততা বাড়ে, কারো চাকরি ক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যায়, আর অন্যদিকে আমাদের সেই চঞ্চল প্রাণবন্ত শক্তিশালী বাবা মায়ের চুলগুলো পেকে যায়, পাক ধরে যায় চুলে, হাত পা দুর্বল হয়ে যায়, হাঁটা চলার গতি কমে যায়। আগে যে মানুষগুলো হাত ধরে ছুটে যেত আমাদের সঙ্গে, আজ তারা আমাদের চলার গতির সঙ্গে মিলি হাঁটতে পারে না। যে মানুষগুলো একসময় পুরো বাড়িটা মাথায় করে রাখতেন, আজ তারাই কেমন যেন ঘরের এক কোণে চুপচাপ বসে থাকেন, ফোনটার দিকে তাকিয়ে থাকেন। এই বুঝি আমার ছেলের, আমার মেয়ের, আমার সন্তানের একটা ফোন আসবে। এই একাকিত্ব, এই একা হয়ে যাওয়া বড় ভয়ানক। আমরা আমাদের ব্যস্ততার অজুহাতে তাদের অবহেলা করছি না তো কোনোভাবে। শান্তির নীর যে মানুষগুলো বানালেন,

আজ জীবনের শেষ বয়সে এসে তারা নিজেরাই সেই ঘরে বড্ড একা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস

0: মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: চাকরি, পড়াশোনা বা বিয়ের কারণে আমাদের অনেকেই আজ বাবা মায়ের থেকে দূরে চলে যেতে হয়েছে, অন্য শহরে, অন্য কোনো দেশে থাকতে হয়। ভিডিও কলেও আজকাল মন ভরে না। এই দূরত্বের দিনগুলোতে যখন খুব একা লাগে, ঘরের চারদিকের দেওয়ালে যখন শূন্যতা নেমে আসে, তখন মন কেমন করে, কেমন ব্যাকুল হয়ে ওঠে সেই চেনা ঘরটার জন্য। মায়ের হাতের রান্না, বাবার সেই চেনা গলায় ডাক শোনার জন্য মনটা কেঁদে ওঠে। দূরে বসে আমরা যখনই ক্লান্ত হই, চোখ বন্ধ করলেই ভেসে ওঠে আমাদের সেই শান্তির নীর। বুঝতে পারি যে শরীরটা অন্য কোথাও থাকলেও আমাদের মনটা আসলে জড়িয়ে আছে সেই চেনা উঠোন, সেই চেনা মানুষগুলোর মধ্যেই।

শান্তির নির্নি। আর আজকের এই যে বিশেষ দিনটা, আজকে বাবা মায়ের দিন, আজকের এই বিশেষ দিনটায় কি আমরা স্পেশাল কিছু করতে পারি না? হয়তো বাড়ি ফিরে বাবা মাকে জড়িয়ে ধরে বলতে পারি কি যে তোমাকে খুব ভালোবাসি। আর যদি মনে হয় যে একটু অকওয়ার্ড হয়ে যাবে, আমি তো বলি না এরকম, আজকের দিনটা ট্রাই করা যেতে পারে। আর যদি শব্দে প্রকাশ করতে অসুবিধা হয়, তাহলে হয়তো নিজের অ্যাকশন দিয়ে, নিজের কাজ দিয়ে প্রকাশ করা যেতে পারে। বাবা বা মা যেটা খেতে ভালোবাসে সঙ্গে করে নিয়ে নয় বাড়ি ফিরলেন। জানি এই কথাগুলো প্রতিদিন বলা হয়ে ওঠে না, কিন্তু আজ যদি একটু ভালোবাসার প্রকাশ করা যায় মন্দ হয় না। কিন্তু যারা আমাদের পুরো জীবনটা আগলে রাখলেন, তাদের শেষ বয়সটা যেন আনন্দের হয়, সম্মানের হয়। কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলতে না হয়, প্লিজ। আমাদের বাড়িগুলো যেন শুধু ইটকাঠের খাঁচা না হয়, সবসময় ভালোবাসায় ভরপুর একটা খাঁটি শান্তির নীর হয়ে থাকে। এবং আমি বলছি যদিও আজকের দিনটা স্পেশাল করার কথা, কিন্তু শুধু আজকের দিনটা নয়, বাবা মার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন আমরা স্পেশাল করতে পারি। এটা আমাদের মনে হয় বেসিক কাজ, এটা করে আমরা আলাদা করে খুব মহান কিছু করি না। প্রতিটা দিন তাদেরকে সম্মান জানানো, তাদেরকে আগলে রাখা, ভালোবাসায় রাখা আমাদের কাজ, আমাদের কর্তব্য, আমাদের জীবনের একটা প্রায়োরিটি, এইটুকুই আর কিচ্ছু না। শেষ করবো আজকের ভোরেই, এখানেই দেবারতীর সঙ্গে ছিলাম, তবে আমি কোথাও যাচ্ছি না। একটা সুন্দর গান, তারপর একটা একটা ছোট নিউজ ব্রেক, আর তারপরেই ফিরছি 7-2 দিনে নমস্কার কলকাতায়। কোথাও যাবেন না, আর বাবা মাকে আগলে রাখুন। কি জানি কতটা দিন সেই মুহূর্তগুলোকে, সেই উষ্ণতাকে আমরা হাতের নাগালে, হাতের মুঠোয় পাবো, কি জানি।

0: তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লিস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের আলোচনা চক্রে যৌথভাবে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আলোচনা চক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্য ক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী আজ নবান্নে সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। রাজ্যজুড়ে সরকারি বাসে আজ থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারছেন। ইতোমধ্যেই পরিবহন দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এ রাজ্যের মহিলারা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত মুম্বাইয়ের নিজ বাসভবনে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে নিরাপত্তা ও সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: সুপ্রভাত, গুড মর্নিং। একটা নতুন মাস, একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেল এবং এই 1 জুন আসলে এইবার একদম নতুন একটা মাস সপ্তাহ শুরু করে একটা নতুন এনার্জি দিচ্ছে, তাই না? আর পুরো সে এনার্জিকে ভরপুর তোমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী। 9903653992 এই নাম্বারটা সেভ করে ফেলো, সেই নাম্বারে তুমি তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো আর তার সঙ্গে আরও অনেক অনেক আড্ডা তো চলবেই 10টা পর্যন্ত নমস্কার কলকাতায়। আর আজকের এই যে দিনটা, এখন তো একটু আস্তে আস্তে গরম পড়ে গেছে, আস্তে আস্তে কি ভালোই গরম পড়ে গেছে, আর সেই কারণে সকালটা বেশ তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো মোটামুটি 4:45-4:30 দিকেই সূর্যমামা বেশ উঁকি ঝুঁকি মারতে শুরু করে দিয়েছে। খুব সুন্দর লাগে যখন সকাল সকাল দেখি কেউ কেউ ফুল তুলতে নেমেছে, কেউ জাস্ট তাদের প্রাতঃভ্রমণ করছে সকাল সকাল। এই যে ফ্রেশ এয়ার, সেই এয়ারটা আমাদেরকে আরও ফ্রেশ করে দেয়। আমার মতো মানুষজন যারা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না, তাদের তো আলাদা ব্যাপার, তাদের এটা লস। তবে যারা ভোর ভোর উঠে পড়ো, তারা কিন্তু সত্যি নিজেদেরকে একদম চাঙ্গা রাখার জন্য এগিয়ে চলছে, সেটা বলতেই হবে। আর তার সেই যে জার্নিটার সঙ্গী সাক্ষী তো হতে পারি রে নমস্কার কলকাতা। আর নমস্কার কলকাতা 10টা পর্যন্ত থাকছে দেবারতী, আর কানে রাখো শ্রেয়া ঘোষালকে, কারণ মিষ্টি মিষ্টি গান কিন্তু নমস্কার কলকাতাই তোমার জন্য থাকবে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: হাওয়া অফিসের হালচাল বলছে যে আজকে কলকাতায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং দুপুর এবং সন্ধ্যের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে কোথাও, এবং তার সঙ্গে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা হালকা সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। গতকালও তাপমাত্রা একই ছিল, সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডই ছিল এবং গতকাল সর্বনিম্ন তাপমাত্রাও ছিল 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা গতকাল ছিল 95% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 52%। গতকাল সকাল 6:30 থেকে এখন অবধি কোনো বৃষ্টিপাত হয়নি এবং আজকে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য কোনো রকমের সতর্কবার্তা নেই। এই যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, আর যদি কোথাও কোনোভাবে এক দুফোঁটা বৃষ্টি হয়, কানে এই গানটা থাকুক। এই গানটা বৃষ্টিকে ডেডিকেট করলাম।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এক একটা দিন সত্যি খুব স্পেশাল হয়ে যায় কিছু মানুষের জন্মদিনে। জুনের এই পয়লা তারিখে ক্যালেন্ডারের পাতা উল্টাতেই মনে পড়ে যায় এমন এক বাঙালির জন্মদিনের কথা, যিনি বাঙালিকে প্রথমবার এক অদ্ভুত গর্বের স্বাদ এনে দিয়েছিলেন। আজ বিশ্বভারতীর প্রাণ পুরুষ সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান তো আমাদের সংস্কৃতির পাতায় পাতায় ছেয়ে রয়েছে, কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একটু অন্যরকম পথপ্রদর্শক। আমরা আজ যে IAS অফিসারদের দেখি, ব্রিটিশ আমলে সেটাই ছিল ICS। 1863 সালে মাত্র 21 বছর বয়সে সমস্ত ব্রিটিশ পরীক্ষার্থীদের পিছনে ফেলে ভারতের প্রথম ICS অফিসার হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভাবুন একবার, সেই যুগে দাঁড়িয়ে কি অসম্ভব এক কৃতিত্ব! তবে শুধু পড়াশোনা বা রাজকার্যই নয়, তিনি ছিলেন একাধারে লেখক, সুরকার এবং সমাজ সংস্কারক। বিশেষ করে নারী স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান সত্যি বলার নয়। নিজের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবীকে তিনি যেভাবে পর্দা প্রথা ভেঙে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছিলেন, বম্বে নিয়ে গিয়ে ঘোড়ায় চড়া শিখিয়েছিলেন, সেই যুগে দাঁড়িয়ে এটা কিন্তু বিপ্লবী ছিল। আজ বাঙালি মহিলারা যেভাবে বাম দিকে কুঁচি দিয়ে শাড়ি পরেন, সেই আধুনিক শাড়ি পরার কায়দাটাও কিন্তু জ্ঞানদা নন্দিনী দেবী আর সত্যেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বাংলায় এসেছিল। আজকের ব্যস্ত সকাল, সপ্তাহ শুরু হচ্ছে, নতুন মাস শুরু হচ্ছে, এই সময়ে যখন মাঝে মধ্যেই আমরা চায়ের বৈঠকে নিজেদের অধিকার আধুনিকতা নিয়ে তর্কের ঝড় বইয়ে দিই, তখন পর্দার আড়ালে থাকা এই মানুষটার কথা বড্ড মনে পড়ে যায়। সত্যেন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছিলেন কীভাবে আভিজাত্যের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে হয়। প্রথম ভারতীয় ICS জোড়াসাঁকোর এক উজ্জ্বল রত্ন সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে জানাই প্রণাম।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায়। সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর 9903659992 তে আপনি আপনার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারেন, অবশ্যই শোনাব। আর এই নাম্বারেই কিন্তু পরবর্তীকালে আরও অনেক কিছু রয়েছে, সো এই নাম্বারটা সেভ করে রাখতে হবে, 9903659992। আর প্রথমেই যে রিকোয়েস্টের গান শোনাবো, তিনি হলেন সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, গুড মর্নিং গুড মর্নিং গান মিলান্তিতে এ তুমি কেমন তুমি জাতিশ্বর মুভির এই গানটা শোনাবেন প্লিজ। অবশ্যই, এত মিষ্টি করে রিকোয়েস্ট করলে অবশ্যই শোনাব, গানটা থাকলো আপনার জন্য।
0: গান মিলান্তি, গান মিলান্তি

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ পয়লা জুন, ভারতীয় সিনেমার ইতিহাসে আজকের দিনটা একটা ভীষণ স্পেশাল দিন। কারণ আজ বলিউডের মাদার ইন্ডিয়া রূপলী পর্দার চিরন্তন সম্রাজ্ঞী নার্গিস দত্তের জন্মদিন। সাদাকালো সিনেমার সেই সোনালী যুগে তার চোখের ভাষা, তার অনবদ্য অভিনয় আজও আমাদের মুগ্ধ করে। আওয়ারা, শ্রী চারশো বিশ, মাদার ইন্ডিয়া, প্রত্যেকটা সিনেমায় তিনি নিজেকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে নয়, একটা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরেছেন। পর্দায় রাজ কাপুরের সাথে সেই মিষ্টি কেমিস্ট্রি, বা মাদার ইন্ডিয়া ছবিতে একজন মায়ের লড়াইয়ের গল্প, ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে এক আলাদাই সম্মান এনে দিয়েছিল। আজ নার্গিস দত্তের জন্মবার্ষিকীতে আকাশবাণী কলকাতার তরফ থেকে, FM রেইনবো তরফ থেকে আমি দিবারতী প্রণাম জানাই। আর ফ্ল্যাশব্যাক সঙে তাই থাকলো শ্রী চারশো বিশ থেকেই সেই আইকনিক গান, যা অন স্ক্রিন এবং গানের জগতে মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ইতিহাস তৈরি করেছিল।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ্গ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার কলকাতার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে দিনের ডায়েরির আরেকটা পাতা যদি আমি উল্টাই তাহলে দেখব আজকে 1 জুন, আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস, অর্থাৎ আজকে মা বাবাদের দিন। জাতিসংঘ, ইউনাইটেড নেশন এই দিনটাকে ডেডিকেট করেছে মা বাবার উদ্দেশ্যে। মা বাবাকে বিশ্বব্যাপী সমস্ত মা বাবাদের সম্মান জানানোর জন্য, তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য। তারা সারাটা জীবন যে স্যাক্রিফাইস করে যান তাদের সন্তানের জন্য, তাদের সন্তানের জীবনকে একটা সুন্দর আকার দেওয়ার জন্য, সেই নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানানোর জন্যই আজকের দিনটা সেলিব্রেট করা হয়, গ্লোবাল ডে অফ প্যারেন্টস। মা বাবা, এই দুটো শব্দ, এই দুটো শব্দ বটে ছোট্ট দুটো শব্দ, তবে এই দুটো শব্দের এতটাই গভীরতা যে সেই গভীরতায় পৌঁছানোর জন্য হয়তো সেই রোলে আবার নিজেদেরকে না দাঁড় করালে আমরা বুঝতে পারি না। আমরা মাঝে মাঝে সময়ের সঙ্গে ব্যস্ততার জন্যে নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাই যে যে মা বাবা ছোটোবেলা থেকে আমাদেরকে সঙ্গে করে আমাদের নিজেদের ভালোবাসায় মুড়ে বড় করেছে, সেই মা বাবাকে হয়তো একসময় আমরা সময় দিতে পারি না। আমরা ভুলে যাই যে ঘরের এক কোণে হয়তো তারা একা বসে, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে সময় দেওয়াটা আমাদের জীবনের একটা অংশ, বেসিক অংশ। তাই আজকের দিন তাদের জন্য ডেডিকেট করা থাক। আজকে বাড়ি ফেরো, হাতে বাবা মায়ের পছন্দের কিছু একটা খাবার নিয়ে বা জিনিস নিয়ে অনেকটা সময় কাটাও, অনেকটা সময়, যতটা সময় পারো আজকের দিনটা বাবা মাকে ডেডিকেট করে দাও। আর শুধু আজকের দিনটা কেন, প্রতিটা দিনই যারা দূরে থাকো তারা একটু ফোন করো নিয়মিত বাবা মাকে। মা বাবা খুব চিন্তায় থাকে আসলে, তাদের সেই চিন্তাটা কোথাও একটা কমে, এবং এই যে গলার আওয়াজটুকুও শুনি তাতেও তারা খুব খুশি হয়ে যায়, কারণ মা বাবাকে সন্তুষ্ট করার জন্য বিশাল বড় বড় ফাইল, প্রচুর টাকা পয়সা লাগে না, লাগে একটু ভালোবাসা, একটু সম্মান আর অনেকখানি সময়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছি দেবারতী তোমার সঙ্গে। স্টুডিও ক্লক এখন 7:49 হয়ে 48 সেকেন্ড। আর ক্যান্সার এই শব্দটা শুনলে কেমন আমরা ভয় পেয়ে যাই, কারণ এমন একটা রোগ যেটা সত্যি সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে রাখে। আর সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটাই সীমিত, অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে, জানি না বুঝি না। এবং সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আগে থেকে আমরা যদি একটু জ্ঞান থাকে, আমাদের যদি জানা থাকে, আমার মনে হয় প্রতিরোধ করা সম্ভব। তবে আমার মনে হয় থাকে তো কিছু হয় না, আমাদের এই বিষয়ে একটা নলেজ থাকাটা খুব দরকার। এবং এই বিষয়েই আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে কথা হবে।

সঙ্গে থাকবেন ডক্টর শুভদীপা চক্রবর্তী, এবং তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অবশ্যই প্রশ্নটা আমাকে লিখে পাঠাও 9903659992 এই নাম্বারে। আর এই নাম্বারে তোমার যে প্রশ্ন লেখার জন্য কি লিখবে, প্রথমে লিখবে হ্যালো ডক্টর, তারপর তোমার তোমার প্রশ্ন, তারপর তোমার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দাও। আর একটু তাড়াতাড়ি পাঠাও, আজকে ডক্টর একটু তাড়াতাড়ি আসবেন, ধরে নাও আগামী 25-25 মিনিটের মধ্যেই আসবেন। সো তাড়াতাড়ি চটপট তোমার মেসেজটা লিখে পাঠাও, আদারওয়াইজ হয়তো তোমার প্রশ্নটা আমি মিস করে যেতে পারি কোনোভাবে। আর একটা খুব মিষ্টি কিন্তু একটু অন্যরকম মেসেজ এসছে, আমি মেসেজটা পড়তে চাই। দেবারতি দি, আজ তোমার ভোরাই শুনে কাঁদছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল আমার মায়ের কথা ভেবে, একদম মিলে যাচ্ছিল রেডিও শুনি আনন্দ পাওয়ার জন্য, এইরকম ভোরাই করো না। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, শর্মিষ্ঠা তোমাকে কাঁদানোর কোনো ইচ্ছা আমার ছিল না, তবে সত্যি আজকের দিনটার যা গুরুত্ব, কথা বলতে বলতে আমারও হালকা চোখে জল চলেই যাচ্ছিল, তাই হয়তো এই মনের কানেকশনটা তোমাদের সঙ্গে আমার তৈরি হয়েছে। তবে তোমার মন যেমন আমি ভার করেছি, তোমার চোখে যেমন জল এনেছি, তাই আমারই দায়িত্ব তোমার মুখে হাসি আনা, তাই এক্ষুনি মুখে একটু হাসি আসুক। আর আমি পার্সোনালি শর্মিষ্ঠা তোমাকে এই গানটা ডেডিকেট করলাম, অনিন্দ চট্টোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে এই গানটা শুনে তোমার মুখের হাসিটা আরও চড় হয়ে যাবে, আই এম শিওর।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এই জুন মাস কারো কারো ছুটি চলছে এখনো, গরমের ছুটি, কারো কারো গরমের ছুটি শেষ হয়ে গেছে। তবে না, গরমের ছুটি শেষ হয়েছে খুব কম মানুষের আছে, মানে কম বাচ্চাদের গরমের ছুটি।

এখনও চলছে প্রায় প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা স্কুলেই। এই গরমের ছুটি বললেই আবার না সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন গরমের ছুটি পড়তো আর আমি মামা বাড়ি চলে যেতাম, আর মামা বাড়িতে তখন একটা মাটির ঘর ছিল, সেই দাওয়ায় বসে আমার মামাতো ভাইদের সঙ্গে খেলা করা, গাছে ওঠা, তারপরে বাদাম ভেঙে খাওয়া, সে একটা আলাদাই সময়। মাঝে মাঝে মনে হয় যে কেন যে ধর বড় হলাম।

প্রচুর জ্বালাতাম। এই সময়গুলো তখন একটা আলাদাই মুহূর্ত তৈরি করতো এবং অপেক্ষা করতাম সারা বছর যে কবে গরমে ছুটি পড়বে, আমি মামা বাড়ি যাব। আর সেই সময় ওই পুকুরে স্নান করা, মামার পিঠে চড়ে সাঁতার শেখার চেষ্টা, এগুলো একটা আলাদাই মুহূর্ত। আমি শিওর গরমে যে ছুটির যে নস্টালজিয়া, এই যে স্মৃতি শুধু আমার নেই, তোমার কাছেও রয়েছে, তোমার মনেও প্রচুর প্রচুর প্রচুর গল্প দানা বাঁধছে এখন। আপনার মনেও কিন্তু গরমের ছুটির নস্টালজিয়া ততটাই তাজা হয়ে রয়েছে। তাই আজ 9903653992 গরমের ছুটির গল্প হবে। আমি শিওর গরমের ছুটিতে তুমিও এমন কিছু বিশেষ মুহূর্ত কাটিয়েছো, কিছু বিশেষ স্মৃতি তৈরি হয়েছে আমারই মতো, যে বিশেষ স্মৃতিটা তোমার থেকে আমি শুনবো, তোমার সঙ্গে আমি ভাগ করে নেব। 9903653992 এমন কিছু মেমোরেবল কোনো গরমের ছুটি বা তোমার গরমের ছুটির কোনো স্পেশাল মুহূর্ত বা এমনি কোনো গল্প যেটা তোমার গরমের ছুটিতে, গরমের ছুটির শব্দটা বললেই তোমার মনে পড়ে যায়, সেই গল্পটা শুনবো আজকে 9903653992। আর একটা মিষ্টি গান, সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো একটা গান। আর এই গানটার পরে একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, আর তারপরে ফিরছি দেবারতি। তুমি কিন্তু কোথাও যেও না।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। DA মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। রাজ্যজুড়ে সরকারি বাসে আজ থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই পরিবহন দপ্তর এ ব্যাপারে

0: বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রে যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এ রাজ্যের মহিলারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন ওং লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠকে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দশটি রাজ্যের ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের ৪টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের ৩, ঝাড়খণ্ডের ২ এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে ১টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এ মাসেই ২ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এশিয়ান অনূর্ধ্ব ২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের মোগালি ভেঙ্কটরম পুরুষদের ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এটি চলতি আসরের ভারতের প্রথম স্বর্ণপদক। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, ১০৭ এফএম রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লালে লালেশ্বরী চোখে চশমা পরি শ্বশুরবাড়ি যাক না কেন, তুমি কিন্তু কোথাও যাবে না, কারণ তোমাকে নমস্কার কলকাতাতে 10টা পর্যন্ত দেবারতির সঙ্গেই থাকতে হবে। স্টুডিও ক্লক এখন 8:07 হয়ে 43 সেকেন্ড, আর শুরু হয়ে গেছে নমস্কার কলকাতা সেকেন্ড আওয়ার, দ্বিতীয় ঘন্টা। আর আজকে একটু গরমের ছুটি নিয়ে গল্প করব। মানে এই গরমের ছুটি বললেই আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়, মামা বাড়িতে যাওয়ার কথা, মাঝে মাঝে মায়ের আরও দুঃসম্পর্কের যারা আর কি রয়েছে রিলেটিভ, তাদের বাড়িতে গেছি, কী সুন্দর কলাইয়ের ক্ষেত, আমার জীবনে প্রথমবার দেখা। কারণ ইটকাট পাথরের শহরে জন্মানো, সেখানে বড় হওয়া, সেখান থেকে যখন আমি যাচ্ছি মায়ের রিলেটিভের বাড়ি, তখন ওই যে ক্ষেত দেখতে পাচ্ছি, তখন মনে হচ্ছে আহা আমি এখানেই থেকে যাই। এবং সেখানে যে কত স্মৃতি তৈরি হয়েছে, কিছু স্মৃতি আবছা হয়ে গেছে, কিছু স্মৃতি এখনও মনে আছে, এবং পুরোটাই গরমের ছুটিকে কেন্দ্র করে। আমি ছোটোবেলা ফিরে যাই গরমের ছুটিকে কেন্দ্র করে। তাই আজ তোমার গরমের ছুটির গল্প শুনব, তোমার মনে থাকার মতো কোনো গরমের ছুটি বা গরমের ছুটিতে কী করতে, একটুখানি নস্টালজিক হয়ে যাবে, একটু স্মৃতির পাতা ঘেটে দেখা। 9903653992 আর সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, গরমের ছুটিতে, আচ্ছা প্রথমে বলি দেবারতী, গুড মর্নিং, গুড মর্নিং। গরমের ছুটিতে আম জাম লিচু গাছের তলায় আমার দিন কাটত, আর যেতাম পিসিমার বাড়ি। এই তো কেউটা কেউ মানে কারোর না কারোর বাড়িতে আমরা অ্যাকচুয়ালি গেছি, এবং এই গাছে ওঠা ব্যাপারটা কিন্তু থাকতো, এবং আমিও গাছে উঠতে একদমই পারতাম না। তাও ওই যে মামাতো ভাইয়েরা কোনো রকমের ঠেলে ঠুলে টেনে তুলতো, এটার একটা আলাদা মজা ছিল। এবং একটা ছোট্ট সিক্রেট বলছি, যেহেতু আমি মামা বাড়ি নিয়ে কথা বলছি হঠাৎ করে, আমার কিন্তু এই যে নামটা তোমরা শোনো দেবারতী, এই নামটা কিন্তু মামা বাড়িতে কেউ চেনে না, আমাকে কেউ চিনতে পারবে না। কেউ যদি গিয়ে বলে দেবারতী কোথায়, কে দেবারতী, আমরা তো চিনি না, তারা আমাকে জানে পুটু নামে। হ্যাঁ, আমার মামাতো ভাই যে সে আমার থেকে কিছু বছরের বড়, এবং যখন আমি সবে জন্মেছি মায়ের কোলে তখন, এবং আমার মামাতো ভাই তখন পুটু গেল কোনখানে শত দলের মাঝখানে, এই ছড়াটা পড়ছিল দাওয়ায় বসে সন্ধেবেলায়। এবং সেই সময় আমার দাদুর মনে হলো এই তো আমার নাতনির নাম রাখবো পুটু। তবে থেকে আমার মামা বাড়িতে নাম পুটু, এবং গোটা মামা বাড়ির পাড়ার প্রত্যেকে পুটু নামই জানে। তবে না না, তুমি ডাকতে যেও না, আমি সিক্রেট শেয়ার করলাম বলে কিন্তু সেটা নিয়ে নিতে চলবে না। ওকে, সুপ্রভাত দিদি, আজ নস্টালজিয়া নিয়ে গেল। গরমের ছুটি মানেই ছিল একরাশ আনন্দ আর অপেক্ষার অবসান। হোস্টেলের নিয়মকানুন আর ব্যস্ততা পেরিয়ে বাড়ি ফেরার সেই মুহূর্তটা ছিল ভীষণ আনন্দের। তারপর শুরু হতো মামার বাড়ি যাওয়ার প্রস্তুতি। ট্রেন বা বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে পথের দৃশ্য দেখতে দেখতে কখন যে গন্তব্যে পৌঁছে যেতাম টেরই পেতাম না। মামার বাড়িতে পৌঁছেই শুরু হতো অন্যরকম এক জীবন। বাগানের আম পাড়া, পুকুর পাড়ে আড্ডা, মামাতো ভাই বোনেদের সঙ্গে সারা দিনের দুষ্টুমি, আর সন্ধে বিদ্যুৎ চলে গেলে গল্পের আসর, সব মিলিয়ে দিনগুলো যেন উড়ে যেত। দুপুরের গরমকে হার মানিয়ে চলত হাসি আনন্দ, আর রাতে খোলা আকাশের নিচে শুয়ে তারা গোনা ছিল এক অন্যরকম অনুভূতি।

আজ সময় অনেক বদলেছে, কিন্তু গরমের ছুটির সেই দিনগুলো এখনও মনে পড়লে মন ভরে যায়। হোস্টেল থেকে ফেরা আর মামার বাড়ির সেই স্নেহমাখা দিনগুলো শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে চিরকাল জায়গা করে থাকবে। সৌভিক সরকার ফ্রম কসবাহাল। তো সৌভিক, তোমার মতোই কিন্তু আমারও সেই মামা বাড়ির এইরকমই মিষ্টি মিষ্টি স্মৃতি। এবং আজকে গরমের ছুটি নিয়ে আমি তোমার কি গল্প শুনবো, আমার এত গল্প মনে পড়ে যাচ্ছে যে মনে হচ্ছে সব উজাড় করে দিই। আর আপাতত আমার গল্পগুলোকে একটু সাইড করে তোমার গরমের ছুটির গল্প শুনবো। তোমার গরমের ছুটির স্মৃতি ভাগ করে নাও 9903653992 মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে, ফোন করে না কিন্তু, হ্যাঁ ফোনে কথা হবে না, যা কথা হবে হোয়াটসঅ্যাপের মেসেজ। আর আপাতত শিলাজিৎ মজুমদারের কণ্ঠে থাকছে তোমার জন্য জল ফরিংকে, তোমার কাছে আমি ছেড়ে দিচ্ছি, একটুখানি মনকে নাচিয়ে নাও জল ফরিংয়ের ছন্দে।

0: 107FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi. Shunchen. Namaskar Kolkata. Namaskar Kolkata. 107FM Rainbow Te. Namaskar Kolkata. Namaskar Kolkata.
1: নমস্কার, কলকাতায় রয়েছে দেবারতি।
2: শহরের ইতি কথা।
1: আর আজ শহরের ইতি কথায় শহর কলকাতা

তার রাস্তায় হাঁটিয়ে নিয়ে বেরোবো, একদম হাঁটতে বেরোবো। তুমি আমি আপনি আমি বেরোবো আজকে শহর কলকাতার রাস্তায় হাঁটতে, এবং এই শহর কলকাতার রাস্তার মোড়ে লুকিয়ে থাকা শত বছরের ইতিহাস রয়েছে, তাই না? প্রত্যেকটা মোড়ে রয়েছে। আজ আমাদের এই যে কলকাতা ভ্রমণ, হেঁটে পায়ে হেঁটে সেই হাঁটা পথে চলুন চলে যাই রাজাবাজার। কিন্তু আজ ট্রাফিকের আওয়াজ বা বাসের হর্ন নয়, আমরা কান পাতবো এই অঞ্চলের এক অদ্ভুত শান্ত ঐতিহাসিক কোণে। আজ গল্প করবো রাজাবাজারের পার্সি বাগানের। আজ যেখানে রাজাবাজার সায়েন্স কলেজ বা ডাফোস্টেল দাঁড়িয়ে আছে, একসময় কিন্তু বলা হয় যে এই পুরো চত্বরটা ছিল পার্সি সম্প্রদায়ের আস্তানা। 1767 সাল নাগাদ দাদভাই কারসেট ঝি নামের এক পার্সি ভদ্রলোক কলকাতায় এসে, এবং তারও পরে 1822 সালে রুস্তমজি কাওয়াসজি নামে একজন পার্সি ভদ্রলোক কলকাতায় আসেন, এবং তাকে কলকাতার মানুষ আদর করে প্রিন্স রুস্তমজি বলতেন। তিনি এই অঞ্চলে একটা বিশাল বাগান বাড়ি তৈরি করেন। সেই বাগান বাড়ির ভিতরেই ছিল পার্সি সম্প্রদায়ের পবিত্র উপাসনা গৃহ এবং তাদের শেষ কৃতিত্বের জায়গা টাওয়ার অফ সাইলেন্স। সেই থেকে এই গোটা অঞ্চলের নাম হয়ে যায় পার্সি বাগান। আজ হয়তো এই বাগান বাড়ির অবয়বটা নেই, কিন্তু নামের মধ্যে সেই ইতিহাসটা আজও বেঁচে আছে। ভাবুন তো, কত ভিন্ন সংস্কৃতির মানুষকে এই কলকাতা নিজের বুকে আপন করে নিয়েছে। এবার আসি এই অঞ্চলের মূল ধমনী আচার্য প্রফুল্ল চন্দ্র রোড বা আমাদের চেনা এপিসি রোডের কথায়। আগে এই রাস্তাটার নাম ছিল আপার সার্কুলার রোড। মারহাট্টা ডিচ বা খাল বুঝিয়ে এই রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু পরে এই রাস্তার নাম উৎসর্গ করা হয় এমন এক মানুষের নামে যিনি নিজে ছিলেন একাধারে বিজ্ঞানী, শিক্ষক এবং দূরদর্শী দেশপ্রেমিক, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর এই এপিসি রোডের বুকেই 1914 সালে মাথা তুলে দাঁড়ায় রাজাবাজার সায়েন্স কলেজ। এই পার্সি বাগানের জমিতেই তৈরি হওয়া এই কলেজ, বলা হয় যে এই পার্সি বাগানের জমিতেই কলেজ তৈরি, এবং কিন্তু এটা কিন্তু ভারতের বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্রগুলোর মধ্যে একটা হিসেবে মানা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার জীবনের শেষ কিছু বছর, শেষ অনেকটা বছর এই সায়েন্স কলেজের একটা ছোট্ট ঘরে কাটিয়ে দিয়েছিলেন। নিজের উপার্জনের সিংহভাগ দিয়ে তিনি গরিব ছাত্রদের ল্যাবরেটরির খরচের ব্যবস্থা করেছিলেন। সিভি রামন থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু, কার পা পড়েনি এই ক্যাম্পাসে। আজ যখন আমরা এপিসি রোড দিয়ে বাসে করে যাওয়ার সময় সায়েন্স কলেজের এই লাল ইটের ঐতিহ্যবাহী ভবনটার দিকে তাকাই, তখন মনে পড়ে যে সত্যি কত অজানা ইতিহাস এর নিচে রয়েছে, কত কলকাতার প্রথম পার্সি বাসিন্দাদের ইতিহাস এই মাটির নিচে রয়েছে। কিংবা এই ফুটপাথ দিয়ে হয়তো কোনো এক বিকেলে হেঁটে যেতেন স্বয়ং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার পরনে সাধারণ খদ্দরের ধুতি আর চাদর। কলকাতা আসলে পাল্টায় না, কলকাতা শুধু তার খোলসটা বদলায়। রাজাবাজারের ঘিঞ্জি গলি আর এপিসি রোডের ব্যস্ততার আড়ালে এই যে পার্সি বাগান আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতি, এটাই তো আমাদের তিলোত্তমার আসল নস্টালজিয়া, তাই না?

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজ যদি তোমার বার্থডে হয় তাহলে প্রথমেই তোমায় জানাই হ্যাপি বার্থডে। কেক কাটো, পায়েস খাও, পারলে বাটি করে আমাকে পাঠিয়ে দাও। এটা মনে হয় আমার ট্যাগলাইনে মানে পৌঁছেছে বার্থডে উইশের সঙ্গে। তো আজকে তুমি কার সঙ্গে তোমার বার্থডে শেয়ার করছো? আজকে তোমার বার্থডে শেয়ার করছো এমন একজন আইকনিক অ্যাক্টরের সঙ্গে, যিনি তামিল সিনেমায় মণিরত্নমের হাত ধরে হয়তো ডেবিউ করেছিলেন, কিন্তু একই সাথে হিন্দি সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন, করছেন। ইয়াস, নান আদার দ্যান

আর মাধবন। ইয়েস, আজকে জন্মদিন আর মাধবনের, এবং আর মাধবন মানেই হলো প্রায় প্রচুর প্রচুর সিনেমা, প্রায় 70টার বেশি সিনেমা হয়ে গেছে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ, তার সঙ্গে তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস, পদ্মশ্রী 2026 সালে উনি পেয়েছেন, এবং তার সঙ্গে মানে যেটা বললাম ডেবিউ হয়েছিল তামিল সিনেমার মণিরত্নমে হাত ধরে, কিন্তু তারপরেও হিন্দি সিনেমাতে আমরা রং দে বসন্তি পেয়েছি তার থেকে, থ্রি ইডিয়েটস, গুরু, তার সঙ্গে তনু ওয়াটস মানু, তার রিটার্ন যেটা সেকেন্ড পার্ট। এছাড়াও ধুরন্ধরে একদম অন্যরকমভাবে দেখেছে আর মাধবনকে, এবং তার সঙ্গে শয়তানে নেগেটিভ চরিত্রে একটা মানুষকে যে এত ভালোবাসা দেওয়া যায় সেটা মনে হয় ইন্ডিয়ান অ্যাক্টররা এবং মানে ইন্ডিয়ান যে অডিয়েন্স তাকে কিন্তু ভালোবেসে একদম ভরিয়ে দিয়েছে তার অভিনয়। সো আর মাধবনকে আজকে আকাশবাণী কলকাতার তরফ থেকে এবং FM রেইনবোর তরফ থেকে জানাই হ্যাপি বার্থডে। আর মাধবনের কথা যখন হয় না, আমার একটা সিনেমার কথাই মনে পড়ে সবার আগে, সেটা হলো রেহনা হ্যায় তেরে দিন মে। এত মিষ্টি রোম্যান্টিক একটা গল্প, এবং সেখানে তার সেই যে একটা সুন্দর রোম্যান্টিক অ্যাপিয়ারেন্স, এত মিষ্টি একটা অ্যাপিয়ারেন্স চোখের সামনে ভেসে আসে। তাই আজকে এই মুহূর্তে আর মাধবনের বার্থডে সেলিব্রেশনটা গানে গানে করব কেকের হাত ধরে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: নমস্কার কলকাতায় রয়েছি দেবারতী, আর 9903653992 একটা মিষ্টি মেসেজ এসছে, তার সঙ্গে গানের রিকোয়েস্ট এসছে। তবে গানের রিকোয়েস্টের মেসেজটা পড়ার আগে বলে দিই যে আজকে তোমার থেকে আমি শুনতে চেয়েছি তোমার গরমের ছুটির গল্প। গরমের ছুটিতে প্রচুর স্মৃতি তৈরি হয় আমাদের, প্রচুর স্মৃতি রয়েছে, সেটাই আজকে লিখে পাঠাও 9903653992। আর ডক্টরকে আমরা আরও বেশ কিছুক্ষণ পরে পাবো, সো এখনও হাতে সময় আছে তোমার মেসেজ করার। এবং আজকে কথা হবে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, এবং সার্ভাইকাল ক্যান্সার এই বিষয়টা নিয়ে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে লিখে পাঠাও। প্রথমে লিখবে হ্যালো ডক্টর, তারপর তোমার মেসেজ, তারপর তোমার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দাও, এখনও হাতে সময় রয়েছে। আর আজকে আমাদের হ্যালো ডক্টর সেগমেন্টে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন ডক্টর শুভদীপা চক্রবর্তী। সো ডাক্তারবাবুর সঙ্গে কথা তো হবে, এখনও সময় আছে, বেশ অনেকটা সময় রয়েছে, সো তুমি মেসেজ করতে থাকো, তার সঙ্গে তোমার গরমের ছুটির গল্প লিখে পাঠাও 9903653992 এই নাম্বারে, আর তার সঙ্গে গানের রিকোয়েস্ট। ইয়েস, সুপ্রভাত, নমস্কার কলকাতাতে অসাধারণ গান শোনাচ্ছেন, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আমিও একটা গান শুনতে চাইছি, গান মিলান্তিতে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে চাঁদ কেন আসে না, এই গানটা শুনতে চাই, মাথিক দাস বহরু ঘোষপাড়া থেকে। আর আপনি যখন শুনতে চেয়েছেন অবশ্যই সেই গানটা শোনাবো। সো এখন থাকলো গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট, এবং তারপরেই আসছে পরপর তিনটে গান। ইয়াস, তিন একে তিন গানের হ্যাট্রিক, যেখানে থাকবে কেকে আর পরশ পাথর। সো স্টে টিউনড,
3: গান মিলান্তি, গান মিলান্তি

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: FM রেইনবোতে। তিন

এবার একটা মিষ্টি গান চক্রপাণি দেবের কণ্ঠে, আর এই গানের ওপরেই একটা ছোট্ট নিউজ ব্রেক, আর সেই নিউজ ব্রেকের পরেই ফিচিনে নমস্কার কলকাতা শেষ ঘন্টা সঙ্গে রয়েছে দেবারতী। তুমি কিন্তু কোথাও যেও না।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। DA মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে এই বৈঠকে ডাকা হয়েছে। ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন ওং লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠকে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে

0: করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। ভিয়েতনামের দানাংয়ে অনূর্ধ্ব ১৭ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগিরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তারা দুটি সোনা, তিনটি রূপো, পাঁচটি ব্রোঞ্জ সহ ১০টি পদক জয় করেছেন। ৪৩ কেজি বিভাগে দীক্ষা ও ৭৪ কেজি বিভাগে গরিমা স্বর্ণপদক জয় করেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। তৃতীয় ঘন্টা শুরু হয়ে গেল, স্টুডিও ক্লক এখন 9:06 আর নমস্কার কলকাতায় তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী, শোনাচ্ছি তোমার মন ভালো করা গান। আর আজকে তোমার সঙ্গে আড্ডা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা এতটাই আমার কাছে অন্তত নস্টালজিক, আমি

0: তোমার কাছেও ততটাই নস্টালজিক যে আজকে কোথায় না আমি একটা আমার জীবনের ইতিহাসের পাতা ঘেটে ঘেটে দেখছি। আজকে গরমের ছুটি নিয়ে গল্প হচ্ছে। বহু স্কুলে এখনও গরমের ছুটি চলছে এবং গরমের ছুটি মানেই গরমের ছুটির হোমওয়ার্ক, তার সঙ্গে রিলেটিভসদের বাড়িতে যাওয়া, আমার ক্ষেত্রে যেমন মামা বাড়ি যাওয়া ছিল এক সময়। এই যে ছিলটা, এটা কোথাও না একটা মনে গিয়ে একটা ছুঁচের মতো বিঁধে যায়। উফ, কেন কেন, তাও আজকে দাঁড়িয়ে আজকে তোমার গল্প শুনছি, আজকে তোমার গরমের ছুটির গল্প শুনছি। সো তোমার গরমের ছুটির কোনো মেমোরেবল ইভেন্ট বা তুমি গরমের ছুটি কেমনভাবে কাটাতে সেই সব লিখে পাঠাতে পারো 9903659992 এই নাম্বারে, ছটপট লিখে পাঠাও। দেবারতি, এই পচা গরমের মধ্যে সকাল সকাল দারুণ একটা টপিক তুলে মনটাকে ফুরফুরে করে দিলে। তুমি না বললে হয়তো খেয়ালই থাকতো না যে এখন গরমের ছুটি চলছে। কর্পোরেট জীবনে তো আর ওই সব ছুটি আসে না, তাই টপিকটা শুনেই কেমন যেন ছোটোবেলায় ফিরে গেলাম। ঠিক বলেছ, গরমের ছুটির সঙ্গে মামা বাড়ির একটা আলাদা সম্পর্ক আছে। আমার মামা বাড়ি অবশ্য খুব একটা দূরে ছিল না, তাই গরমের ছুটির মাঝে একাধিকবার গিয়ে দু তিন দিন করে থেকে আবার চলে আসতাম। মধ্য কলকাতার মধ্যেও মামা বাড়ির আশেপাশে তখন অনেক খোলা জায়গা ছিল। বাড়িতে একটা পেয়ারা আর একটা বেলগাছ ছিল, যেটাতে আমরা দড়ি দিয়ে দোলনা বানাতাম। বাহ, মামার বাড়ির পাড়ার ছেলেমেয়েরা তখন হয়ে উঠত আমার খেলার সঙ্গী। এখন সেই মামার বাড়িও নেই, আমার মামাও নেই। মামি এখন একা শহরতলির একটা ফ্ল্যাটে চলে গেছেন। পেয়ারা ও বেলগাছগুলো কাটা পড়েছে বেশ কিছু বছর আগেই। অফিসের জন্য তৈরি হতে হতেই শৈশবটা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আজকের দিনটা অন্য সব সোমবারের চেয়ে ভালো কাটবে আশা করি। এটি এক কর্পোরেট কর্মী, অবশ্যই আজকের দিনটা অন্যান্য সোমবার থেকে একদম অন্যরকম কাটবে, কথা দিলাম। বানপুর নদিয়া থেকেই মেসেজ করেছ, গুড মর্নিং দিদি, লিখেছ রজত বিশ্বাস। গুড মর্নিং। গরমের ছুটি পড়লেই আগে ভাবতাম কোথায় যাব, মানে কোন আত্মীয়র বাড়ি, পিসির বাড়ি নাকি মামার বাড়ি। মামার বাড়ি আগে যেতাম, আসার সময় পিসির বাড়ি নামতাম এবং কদিন থেকে আসতাম। মামার বাড়ি গিয়ে মামার সাথে বাজারে যেতাম, আবার বিকেল হলে সিঙ্গারা বাজারে। সেই সব দিন ছিল আলাদা, সত্যি সেই সব দিনগুলো একদম অন্যরকম ছিল। লালমোহন মাঝি, জালালসি, বউবাজার, হাওড়া থেকে লিখেছেন। তখন আমার ছেলেবেলা, চলছে গরমের ছুটি, আমাদের মাটির দাওয়ায় বসে আছি, মা তখন পুকুর ঘাটে বাসন মাজায় ব্যস্ত। বন্ধু রতন এসে বললে, চল যাবি ঘোষালদের বাগানে, দেখে এসেছি দুটি বুলবুলির বাসা, একটায় সবে ডিম পড়েছে আর একটায় দুটো বাচ্চা হয়েছে, যাবি? দুজনে গেলাম, দেখলাম সেই পাখির বাসা আর আম পেড়ে খেলাম। আজ মনে করিয়ে দিলে সেই শৈশবকালের মধুর স্মৃতিকে। সত্যি গরমের ছুটি এতটাই স্পেশাল, সেটা এই বয়সে এসে মাঝে মাঝে আমরা ভুলে যাই, কিন্তু তারপরেও দাঁড়িয়ে এই বয়সে দাঁড়িয়ে ওই সময়টা মনে করলে মনে হয় যেন সত্যি তখন যদি বুঝতাম যে এই সময়টা এতটা মূল্যবান হয়ে থাকবে, ধরে রাখতাম হয়তো। জানি সময়কে ধরে রাখা সম্ভব নয়, তাও ওই মন কি আর লজিক মেনে চলে বস। স্কুলে থাকতে গরমের ছুটি মানেই ছিল ভোরবেলা বন্ধুরা মিলে হয় মাঠে ক্রিকেট খেলা, না হলে সাইকেল নিয়ে ঘুরতে বেরোনো, এরপর দুপুরে গরমের সময় স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক শেষ করা। হ্যাঁ, এইটা না শেষ করলে তো বেশ, মানে ঝাড় কপালে অপেক্ষা করত। বিকেলে টিউশন পড়তে যাওয়া, আর টিউশন থেকে বাড়ি ফিরেই দেখতাম লোডশেডিং হয়ে আছে। তখন মাদুর নিয়ে ছাদে গিয়ে একটা এমার্জেন্সি লাইট নিয়ে হয় এমনি বসে থাকতাম, আর না হলে পড়াশুনো করতাম টুকটাক। ভালোই ছিল দিনগুলো জানো তো। আমার জেঠুর বাড়ি ছিল গ্রামের দিকে, তাই গরমকালে আমি মামা বাড়ি যাওয়ার থেকে জেঠুর বাড়ি যেতে বেশি পছন্দ করতাম। আর তোমার মতোই আমার মামা বাড়িতে আমাকে কেউ আমার নামে চিনবেই না, বেশিরভাগ লোক জানেই না আমি আমার ভালো নাম কোনটা, ওখানে গিয়ে অনিন্দ নামে পরিচিত। বেশ, এই মামা বাড়িতে গেলেই একটা অন্য নাম তৈরি হয়, কেন আমি জানি না, সেই লজিক নেই। মেসেজটা লিখেছো শাওন বারাসাত থেকে, এবং শাওন তুমি কিলবিল সোসাইটি মুভির সাউন্ড ট্র্যাক থেকে একটা সুন্দর গান শুনতে চেয়েছো। সো শাওন বারাসাত থেকে একটা মিষ্টি মেসেজ করেছো এবং তার সঙ্গে একটা গানের রিকোয়েস্ট, তো তোমার জন্য থাকলো তোমার গানের রিকোয়েস্ট। তুমিও তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903659992। তার তোমার গরমের ছুটির গল্প শুনছি, লিখে ফেলো ইয়াকি নাম্বারে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: ক্যান্সার বললেই আমরা ভয় পেয়ে যাই এবং সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে আমাদের আইডিয়া অনেকটাই অস্পষ্ট, এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি সত্যি কেন হয় বা কিভাবে ঠিক করা যায়। তবে এই বিষয়ে আমি কথা বলবো না, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভদীপা চক্রবর্তী এবং কথা হবে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। তার জন্য প্রথমেই ডক্টরকে ওয়েলকাম জানাবো। গুড মর্নিং ডক্টর। আজকে সকাল সকাল আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রথমেই জানে, এবং তার সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, যেটা আর কি সত্যি এখনকার সময়ে দাঁড়িয়ে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা বিষয়। আর তাই এইটা নিয়ে আগে জিজ্ঞাসা করবো যে সার্ভাইকাল ক্যান্সার এই বিষয়টা আসলে কি।
5: দেখুন, সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে বেসিক্যালি ইউট্রাস অর্থাৎ জরায়ুর মুখ, যেটাকে আমরা মানে সার্ভিক্স বলে থাকি, তার মধ্যে ডেভেলপ হওয়া একটা ক্যান্সার। আর এই সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ভারত তথা সমগ্র বিশ্বের মহিলাদের মধ্যে ওয়ান অফ দা লিডিং টাইপস অফ ক্যান্সার। আর কিভাবে হয় যদি মূলত এটা মানে যে প্রশ্নটা আমরা করে থাকি বা ভেবে থাকি মাথায় যে কি কারণে হঠাৎ হচ্ছে এই ক্যান্সারটা, সেটার উত্তরটা প্রায় এখন সকলেরই জানা যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার পিছনে যেই ভাইরাসের বিশাল বড় ভূমিকা রয়েছে তার নাম হচ্ছে HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তার সব ধরনের HIV, কিন্তু আবার অনেকে ভাবে যে সব ধরনের HIV হয়তো এটা কজ করে, না তা না, বরং বিশেষ কিছু ধরন, যেমন ধরুন এই টাইপ 16 ও 18, দীর্ঘদিন শরীরে থেকে গেলে সার্ভিক্স এর কোষের ভিতরে পরিবর্তন ঘটায় সেটা, এবং ধীরে ধীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। যদি ভেরি স্পেসিফিক যদি বলি, আমাদের শরীরে কিছু টিউমার সাপ্রেসার জিন থাকে যেগুলো নর্মাল অবস্থায় আমাদের শরীরে যাতে টিউমার গ্রো না করে সেইটার মানে রক্ষণাবেক্ষণ করে, সেটাকে সেটার দিকে খেয়াল রাখে। কিন্তু এই HPV ভাইরাসটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে, যদি আমি সিম্পল ভাষায় বোঝাতে চাই, যেটা এই টিউমার সাপ্রেসার জিন গুলোকে মিউটেট করে দেয়, ফলে ওরা চেঞ্জ হয়ে গিয়ে এমন জিনস হয়ে যায় যেগুলো এবার টিউমার তৈরি করাকে প্রমোট করে। তাই এই HPV সংক্রমণ হলে ডেফিনেটলি এই ক্যান্সারটা, সার্ভাইকাল ক্যান্সারটা।
4: আচ্ছা, এর লক্ষণ গুলো ইউজুয়ালি কি হয়, মানে মহিলারা কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
5: দেখুন, সার্ভাইকাল ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাথমিক পর্যায়ে অনেক সময় কিন্তু কোনো লক্ষণই থাকে না, তাই নিয়মিত স্ক্রিনিংটা অত্যন্ত জরুরি। তবে কিছু ওয়ার্নিং সাইন্স বা সিমটমস বা সতর্কতামূলক কিছু লক্ষণ রয়েছে, যেমন ধরুন সহবাসের পরে রক্তপাত অর্থাৎ পোস্ট কয়টাল ব্লিডিং যেটাকে আমরা বলি, মাসিকের মাঝখানে অস্বাভাবিক রক্তপাত হওয়া, সেটা মেনোরেজিয়াও হতে পারে, সেটা ইন্টারমেন্সট্রুয়াল ব্লিডিংও হতে পারে, মানে দুটো মেন্সেস এর মাঝখানে হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হলো, স্পটিং হলো। তারপরে মেনোপজের পরে রক্তপাত অর্থাৎ পোস্ট মেনোপজাল ব্লিডিং, তাছাড়াও দুর্গন্ধযুক্ত বা অতিরিক্ত সাদা স্রাব হওয়া, বা দীর্ঘদিন যাবৎ তলপেট বা কোমরে ব্যথা, এমনকি সহবাসের সময় ব্যথা অর্থাৎ যেটাকে আমরা ডিসপ্যারিউনিয়া বলি মেডিকেল টার্মসে। আর আরেকটা জিনিস যেটা দেখা যায় অ্যাডভান্স স্টেজে রোগের, যেটা আমরা বলি আমরা অ্যাডভান্স স্টেজ, সেখানে অনেক সময় প্রস্রাব বা পায়খানার সমস্যাও দেখা দিতে পারে। তো এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলেই কিন্তু দ্রুত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।
4: আচ্ছা, এই রোগটা মানে সার্ভাইকাল ক্যান্সার বোঝার জন্য কি কি ধরনের স্ক্রিনিং হয়, মানে সাধারণ স্ক্রিনিং বা এই যে প্যাপসমিয়ার শব্দটা শোনা যায় খুব, এইটা সম্পর্কে যদি একটু বলেন।
5: দেখুন, প্যাপসমিয়ার হলো একটা ভীষণই, টু বি ভেরি অনেস্ট, ভীষণ সহজ, ভীষণ সেফ এবং প্রায় পেনলেস একটা স্ক্রিনিং পরীক্ষা। এতে সার্ভিক্স থেকে কয়েকটা কোষ সংগ্রহ করে সেটাকে এক্সামিনেশনের জন্য পাঠানো হয়, আর এর মাধ্যমে বেসিক্যালি বুঝতে পারি যে ক্যান্সার হওয়ার আগে কোষগত কোনো পরিবর্তন আছে কিনা, মানে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভাবি ক্যান্সার হয়েছে কিনা শুধু বোঝা যায়, তা না, আমরা প্রি ক্যান্সারের স্টেজকেও কিন্তু ডায়াগনোজ করতে পারি প্যাপসমিয়ার দিয়ে। আমরা বেসিক একটা যদি ছোট করে আমি সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, তাদের বোধগম্য হয় যাতে, সেভাবে বোঝানোর চেষ্টা করছি। বেসমেন্ট মেমব্রেনটাকে আমরা দেখি, বেসমেন্ট মেমব্রেন যদি ইনভেডেড থাকে তার মানে ক্যান্সার হয়ে গেছে, এস্টাবলিশড ক্যান্সার। আর যদি বেসমেন্ট মেমব্রেন না ইনভেডেড হয় তাহলে এখনো প্রি ক্যান্সারের স্টেজ, তো সেটা তো ভীষণ ভালোভাবে আমরা প্রিভেন্ট করতে পারি ক্যান্সারের মধ্যে অগ্রসর হওয়ার থেকে।
4: বেশ বেশ বেশ। আচ্ছা, এই যে সার্ভাইকাল ক্যান্সার, এটার প্রতিরোধের জন্য কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে?
5: হ্যাঁ, এটা আমি বলছি তোমাকে উত্তরটা, তার আগে আরেকটা পয়েন্ট একটু বলে দিই, যেটা আমি বললাম না আগের প্রশ্নে, যে মানে বর্তমান সুপারিশ অনুযায়ী প্যাপসমিয়ার কিন্তু 21 থেকে 29 বছর পর্যন্ত, মানে এই বয়সীদের মধ্যে প্রতি 3 বছর অন্তর করা উচিত।

0: এবং 30 থেকে 65 বছর বয়সের ক্ষেত্রে এইচপিভি টেস্ট বা প্যাপসমিয়ার কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট একটা ইন্টারভালের মধ্যে করানো উচিত। আর প্যাপসমিয়ার এর সাথে এইচপিভি টেস্ট এই দুটোকে অনেক সময় একসঙ্গে করা হয়, যেটাকে আমরা বলি কো টেস্টিং। আর এবার আসি তোমার এই প্রশ্নটাতে, তুমি যেটা বললে ভ্যাকসিনের ব্যাপারে, ডেফিনেটলি প্রচুর ভ্যাকসিন আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট কথা ভ্যাকসিনের নাম আমি বলছি। প্রথম হচ্ছে বাইভ্যালেন্ট একটা ভ্যাকসিন যার নাম সার্ভারিক্স, যেটা এইচপিভি 16 এবং 18 এই দুটোর বিরুদ্ধে সুরক্ষা দেয়। আর এটাই মূলত মানে 70% সার্ভাইকাল ক্যান্সার এর রেসপন্স, মানে ক্যান্সার করার জন্য যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে এইচপিভি 16 এবং 18। তাছাড়া হচ্ছে গার্ডাসিল, এটা একটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা এইচপিভি 6, 11, 16, 18 মানে 6, 11, 16, 18 এই চারটের বিরুদ্ধে সুরক্ষা দেয়। ফলে ক্যান্সারের পাশাপাশি 90% অ্যানোজেনাইটাল যে ভার্টস হয়, ছোট ছোট যে গ্রোথ গুলো দেখা যায় আমাদের অ্যানোজেনাইটাল রিজনে, সেটার ক্ষেত্রেও কিন্তু সুরক্ষা দেয়। আরেকটা দিয়ে আসি গার্ডাসিল 9, যেটা নোনোভ্যালেন্ট ভ্যাকসিন, অর্থাৎ 9টা পার্টিকুলার স্ট্রেনস 6, 11, 16, 18, 31, 33, 45, 52, 58 এতগুলো টাইপের বিরুদ্ধে কিন্তু সুরক্ষা দেয়। তার মানে বুঝতেই পারছো শুধুমাত্র ক্যান্সার নয়, অ্যানোজেনাইটাল বার্ডস নয়, আরো অনেকগুলো রোগের বিরুদ্ধে কিন্তু এটা সুরক্ষা দেয়। আর বর্তমানে যদি জিজ্ঞেস করো ভারতে কোনটা ব্যবহৃত হয়, ভারতে গার্ডাসিল 9 ভ্যাকসিন পাওয়া যায়। আর তাছাড়াও তৈরি হয়েছে সার্ভোভ্যাক, এটাই ভারতের প্রথম স্বদেশি এইচপিভি ভ্যাকসিন, যেটা এইচপিভি 6, 11, 16, 18 এই টাইপ গুলোর বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে, অর্থাৎ একটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। আর এর সুবিধা বেসিক্যালি এটা হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই বেশি বাজেট ফ্রেন্ডলি, যেহেতু এটা ভারতের ইন্ডিজিনাস প্রোডাক্ট, তাছাড়াও ভীষণ সহজলভ্য, ইজিলি অ্যাভেলেবল। আর তাছাড়াও হচ্ছে WHO সমর্থিত যে এইচপিভি ভ্যাকসিন গুলো রয়েছে তাদের মতোই কিন্তু গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে এটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি এটা টাইম স্কেডিউল এর কথা বলি, তাহলে WHO এর বর্তমান সুপারিশ হলো যে 9 থেকে 14 বছরের যে বয়সটা এর মধ্যে একটা বা দুটো ডোজ নেওয়া উচিত, 15 থেকে 20 বছর বয়সের রেঞ্জে 1 থেকে 2 ডোজ, 21 বছরের বেশি হলে সাধারণত 2 ডোজ এবং কিছু বিশেষ ক্ষেত্রে আমরা বলি 3টে ডোজ। আর 9 থেকে 14 বছরের এই যে এজ লিমিটটা, এটা হচ্ছে সবচেয়ে ভালো, এখানে ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আর টু বি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যে যৌন জীবন শুরু হওয়ার আগেই কিন্তু এই টিকাটা নেওয়া আদর্শ, তারপরে নিলে কিন্তু অতটা বেশি ভালো এফেক্ট পাওয়া যায় না। আর তাছাড়াও আরেকটা জিনিস এটা এখানে মেনশন করে রাখা ভালো, যে 27 থেকে 45 বছর বয়সেও কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নেওয়া যেতে পারে, মানে এমন না যে 26 বছর ইজ দ্য এন্ড এজ বা 29 ইয়ার্স এই এন্ড এজ, এর পরে আর নেওয়া যায় না, এমনটা কিন্তু নয়।
1: বেশ বেশ বেশ। আচ্ছা, এই যে বয়সটা নিয়ে তো তুমি আপনি বললেনই, এবার এই যে রোগটা, এই রোগটা কি বংশগত নাকি লাইফস্টাইল বা জীবনযাত্রার সাথে এর কোনো সংযোগ রয়েছে?
0: দেখো, সব থেকে যদি অনেস্টলি বলি, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু একেবারে বংশগত ক্যান্সার এটা বলা যায় না, কারণ এর প্রধান কারণটাই হচ্ছে এইচপিভি সংক্রমণ। এটা একটা ভাইরাল ডিজিজ বলা যায়, এটা ভাইরাস সংক্রমণ হলে আমাদের শরীরে সেই ক্ষেত্রে এই ডিজিজটা হয়। তবে কিছু বিষয় ডেফিনেটলি ঝুঁকিটা বাড়িয়ে দেয়, যেমন ধরো অল্প বয়সে যৌন জীবন শুরু করা বা একাধিক যৌন সঙ্গী রাখা বা ধূম্রপান ডেফিনেটলি। তাছাড়া বলা যেতে পারে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কারোর শরীরে কমে যায়, কোনো কারণে যদি কেউ ইমিউনো ডেফিসিয়েন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে, বা দীর্ঘদিন স্ক্রিনিং না করানো, বা কিছু যদি অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা কিছু যৌনবাহিত যদি সংক্রমণ থাকে, এইসব ক্ষেত্রে কিন্তু মূলত এই ক্ষেত্রগুলোতে কিন্তু দেখা যায় যে ভাইরাসের সংক্রমণ, এমনকি জীবনযাত্রাগত ঝুঁকির সংক্রমণ, মানে এটাও কিন্তু অনেকটা বেড়ে যায়।
1: বেশ বেশ বেশ বেশ। তাহলে যদি ধরুন কারোর এই ক্যান্সারটা ধরা পড়লো, ঠিক আছে, এবার ধরা পড়লে কি এটা মানে যে চিকিৎসা হয় তাহলে সম্পূর্ণ নিরাময় কি সম্ভব, মানে চিকিৎসার মধ্যে ঠিক কি কি পড়ছে?
0: অবশ্যই অবশ্যই সম্ভব, সার্ভাইকাল ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনা খুবই ভালো, কারণ চিকিৎসার ধরন নির্ভর করে হচ্ছে রোগের স্টেজ, রোগীর বয়স এবং অন্যান্য শারীরিক অবস্থার উপর। তো এর মধ্যে চিকিৎসাতে ডেফিনেটলি রয়েছে সার্জারি অর্থাৎ অস্ত্রোপচার, তাছাড়াও রয়েছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, এমনকি অনেক সময় আমরা টার্গেটেড থেরাপি দিই, আরো ভালো হচ্ছে কম্বিনেশন থেরাপিও আমরা অনেক সময় ইউজ করি। তো এই যে কিছু ক্ষেত্রে টার্গেটেড থেরাপি বা ইমিউন থেরাপি এটাও কিন্তু আমরা ইউজ করি, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। টার্গেটেড থেরাপিতে আমরা একদম পার্টিকুলার সোর্সের কাছে গিয়ে, পার্টিকুলার যেখানে সমস্যা, যেই কোষে সমস্যা সেই পার্টিকুলার জায়গাটাতে গিয়ে আমরা রেডিওথেরাপিটা দিই, আর পার্টিকুলার কিছু মলিকিউলকে টার্গেট করে আমরা সেটা এগেনস্টে দিই, এটা টার্গেটেড থেরাপি। আর ইমিউনোথেরাপি হচ্ছে ইন জেনারেল আমরা একটা পার্টিকুলার মানে আমরা জানি এই এই স্ট্রেনস গুলি ক্যান্সার কজ করে, এই পার্টিকুলার টিউমার সাপ্রেসার জিনস এর মিউটেশনের জন্য হয়, তো আমরা তার এগেনস্টে একটা জেনারেলাইজ থেরাপি দিলাম, তো দ্যাট ইজ ইমিউনোথেরাপি।
1: বেশ বেশ বেশ। তাহলে ওভারঅল একদম আমাদের হ্যালো ডক্টর সেগমেন্টটা শেষ করার আগে আপনাকে জিজ্ঞাসা করবো যে ওভারঅল আমাদের লিসেনারদের জন্য সাজেশন কি এই

0: সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে?
1: দেখুন, এটাই সব থেকে বড় কথা যে সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা ওয়ান অফ দ্য, আমি প্রথমেই বললাম, ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ক্যান্সার, সেটা বিশ্বব্যাপী হোক বা ভারতের বুকেই হোক। তো সার্ভাইকাল ক্যান্সারের it's a growing health problem also. তো সেই ক্ষেত্রে এটাই বলা যে এটা এমন একটা ক্যান্সার যা অনেকাংশে কিন্তু প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তো সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। তাই HPV ভ্যাকসিন টাইম স্কেডিউল অনুযায়ী দিন, যেরকম ভাবে ডোজ মেনশন করা থাকে সেই ডোজ অনুযায়ী দিন, না জেনে থাকলে নিয়ার বাই কোনো ডক্টরকে কনসাল্ট করুন, নিয়ার বাই কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টকে কনসাল্ট করুন এবং তার থেকে জেনে নিয়ে সেই ডোজ স্কেডিউলটা জেনে নিয়ে নিয়ার বাই যে কোনো স্বাস্থ্য সংস্থা থেকে এই ভ্যাকসিনটা অবশ্যই নিন এবং নিয়মিত ভাবে আমি যেটা বললাম স্টাফ স্মিয়ার করানো, ভেরি ইম্পর্টেন্ট যে আমি স্ক্রিনিংটা করানো, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রি ক্যান্সার স্টেজ তারা প্রত্যেক 3 মাস অথবা 6 মাস অন্তর স্ক্রিনিং করানো, আর যাদের ক্ষেত্রে কোনো ক্যান্সার ডিটেক্টেড নেই তাদের অ্যাটলিস্ট 3 বছর অন্তর অন্তর স্ক্রিনিং করানো, আর পোস্ট মেনোপজাল ফেজে গেলে অ্যাটলিস্ট 1 বছর অন্তর অন্তর স্ক্রিনিং করানো। আমি যে ওয়ার্নিং সাইন্স এন্ড সিমটমস গুলো বললাম সেটা মনোযোগ সহকারে যদি মানুষের নিজের লাইফে মানে যখন হচ্ছে ঘটনাগুলো তখন যদি মনে করে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটা শুনেছিলাম এইগুলো হয় সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে, তো সেই আর্লি ডিটেকশন এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে বলি আর্লি ডিটেকশন, যার জন্য এত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও এখন হচ্ছে, বিভিন্ন ভাবে আমরা মানুষকে সতর্ক করি যে এই এই সিমটমস গুলো ধরা পড়লে এগুলো রেড ফ্ল্যাগস, এগুলো ধরা পড়লে ডেফিনেটলি নিজের নিয়ার বাই যে কোনো চিকিৎসককে দেখান, ফেলে রাখবেন না কেসগুলো। কারণ আমি বারবার বলছি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে যে কোনো ক্যান্সার ম্যাক্সিমাম ক্যান্সারই কিন্তু নিরাময়যোগ্য, আর সার্ভাইকাল ক্যান্সার তো বটেই। তাছাড়া যেটা বললাম যে নিয়মিত প্যাপসমিয়ার বা সার্ভাইকাল স্ক্রিনিং করানো, আর অস্বাভাবিক রক্তপাত বা সাদা স্রাবকে অবহেলা না করা। মানে অনেকেই মনে করেন যে ঠিক আছে একটু বেশি রক্তপাত এই মাসেই না হলো কি আছে, বা একটু বেশি ওয়াইড ডিসচার্জ হচ্ছে হোক না কি সমস্যা আছে, আমার তো ডেইলি লাইফ হ্যাম্পার্ড হচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু রেড ফ্ল্যাগস, পরবর্তীকালে এগুলো ক্যান্সারের আকার ধারণ করতে পারে, এটা ডেফিনেটলি মনে রাখা। স্মোকিং আর অ্যালকোহল ভীষণ ভাবে অ্যাভয়েড করা, কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, ইন্টারনেটের পিছনে বা ওই কি বলবো পাড়ার ওষুধের দোকানে নিজের টাইম ওয়েস্ট না করে যারা সত্যিকারে পড়াশোনা করে ডাক্তার হয়েছে তাদের পরামর্শ নেওয়া, টু বি ভেরি অনেস্ট। আর এট দি এন্ড অফ দ্য ডে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা আমার এখন রাইট নাও মনে হচ্ছে যে অ্যাওয়ারনেস, ভ্যাকসিনেশন এন্ড স্ক্রিনিং, এই 3টে পিলার্স অফ সার্ভাইকাল ক্যান্সার, এই 3টে পিলার্স এর প্রতি ভীষণ ভাবে সচেতন হওয়া, কারণ সচেতনতা টিকাকরণ এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের
0: আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে। থ্যাংক ইউ,
1: আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মানে সুন্দর অনুষ্ঠানে অংশ হিসেবে চুজ করার জন্য, এবং আমি আপনাদের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করতে পেরেও ডেফিনেটলি খুব লাকি মনে করছি নিজেকে।
0: আবারও নিশ্চয়ই কথা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের সঙ্গে ছিলেন ডক্টর শুভদীপা চক্রবর্তী, কথা হলো সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। তোমার জন্য এখন থাকছে ইন্ডি পপে বম্বে ভাইকিংস, আশা করছি তুমি অ্যাওয়্যার হয়েছো এবং প্লিজ এই ব্যাপারে সচেতন থাকো, ডাক্তারের সঙ্গে পরামর্শ করো এবং নিজের জীবনটাকে আরো সুস্থ পথে এগিয়ে নিয়ে যাও।
2: হ্যালো ডক্টর, ডক্টর FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: FM Rainbow Day, Rainbow New Tune.
2: রেইনবো নিউ টিউনে তোমার জন্য থাকলো চাঁদ মেরা দিল, একদম নতুন ফিল্ম থেকে রাঘব চৈতন্য এবং জনিতা কণ্ঠে, একটা সুন্দর রোম্যান্টিক গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।
5: অফিসের ডেস্কে বসে কাজ করতে করতে যখন মাথাটা একদম জ্যাম হয়ে যায় তখন আমরা কি করি? অনেকেই ভাবি যে একটু বসের চোখে ধুলো দিয়ে ফোনটা স্ক্রোল করি বা একটু হাওয়া খেতে যাই। কিন্তু মুশকিল হলো বসের চোখ আর সিসিটিভি ক্যামেরা দুটো কিন্তু সবসময় সমানভাবে সজাগ। হ্যাঁ, তাই বসের চোখে ধুলো দিয়ে ধরা পড়ার যে রিস্ক, সেই রিস্কটা না নিয়ে আজকে একদম শান্তি খোঁজার টিপস দেবো, মানে কাজের মাঝে শর্ট ব্রেক। বিজ্ঞান বলছে যে একটা না কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে আপনি রোবট হয়ে যাবেন, মানুষ থাকবেন না, সম্ভব নয়। তাই প্রত্যেক দেড় ঘন্টা অন্তর মাত্র 5 মিনিটের একটা অফিসিয়াল ব্রেক কিন্তু নেওয়া খুব দরকার, যাকে আমি অফিসিয়াল বলছি, আর তোমার বস যেন না শুনতে পায়। ওকে, তবে হ্যাঁ, মানে ব্রেক মানেই কিন্তু ক্যান্টিনে গিয়ে আধ ঘন্টা আড্ডা বা চায়ের দোকানে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া না। হ্যাঁ, ওটাকে ব্রেক বলে না, ওটাকে ডুব মারা বলে একটা লম্বা সময়ের জন্য। তাহলে কিন্তু ওই যে বসের তৃতীয় নয়ন ধরে ফেলবে, একদম ধরে ফেলবে। এবং অনেকেই মনে করেন যে ব্রেক আমার কোনো প্রয়োজনই নেই, আমার কোনো ব্রেক লাগবে না, আমি পুরো টানা কাজ করব, করে আমার ডেডিকেশন বসকে দেখাবো। হয় না, ওই প্রচণ্ড প্রচণ্ড কাজ দেখিয়ে মাথাকে জ্যামার বানিয়ে দিলে নিজের যে ক্রিয়েটিভিটি সেইগুলো কিন্তু, নিজের যে প্রোডাক্টিভিটি ওটাও কিন্তু আস্তে আস্তে স্লো ডাউন করতে থাকে। তাই ব্রেক একটু দরকার, কিন্তু ব্রেকও নেব কিন্তু আমি বসের কাছে খারাপও হবো না। সহজ উপায়, 5 মিনিটের জন্য সিট থেকে উঠুন, একটু হাত পা টান টান করুন, জানলা দিয়ে বাইরের আকাশটা দেখুন, সবুজ গাছ দেখলে একটু সবুজ গাছের দিকে দৌড়ে তাকান, চোখটা ভালো থাকে, অ্যান্ড বা স্রেফ বোতল থেকে দু ঢোক জল খান। বসের সামনে দিয়ে যখন যাবেন ফাইল বা কিছু যদি থাকে সেটা এমনভাবে হাতে নিয়ে গম্ভীর মুখে হাঁটবে আর কি, যেন তুমি কোম্পানির কোনো মস্ত বড়

ডিল ফাইনাল করতে যাচ্ছ। বস ভাববে যে বাহ কি খাটছে কি খাটছে, আর তোমার একটু ব্রেনটা রিফ্রেশ হয়ে যাবে। একেই বলে রদ দেখাও হলো আর কলা বেচাও হলো, বসের চোখে ধুলোও দিতে হলো না আর নিজের মনে শান্তিও বজায় থাকলো। একই মানে আমি কি টিপসারই নিজের পায়ে কুড়ুল মারলাম না তো, মানে আমার বস যেন শুনতে না পায়। হ্যাঁ আমি ডুব মারছি না কিন্তু বস।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর?
3: প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ,
4: দর তো একদম চচ্চর চচ্চর করে উঠে যাচ্ছে। তবে দামটা বলে দিই জিনিসপত্রের, বিশেষত সোনা রূপো আর পেট্রোল ডিজেলের। তাহলে আজকে যদি সোনা রূপো কেনার একটু ইচ্ছা থাকে, তাহলে একটু আগাম সতর্ক হওয়া যায় আর কি। সোনা আজকে 24 ক্যারেট সোনার দাম, 1 গ্রাম সোনার দাম 15,272 টাকা, 22 ক্যারেট সোনার দাম আজকে 1 গ্রামে 14,545 টাকা, 18 ক্যারেট সোনার দাম 1 গ্রামের 11,333 টাকা। আর তুমি যদি রূপো কিনতে চাও, 1 গ্রাম রূপোর দাম 279.90 টাকা। আর তার সঙ্গে জানিয়ে দিই যে পেট্রোল ডিজেলের দাম কেমন যাচ্ছে। পেট্রোল আর ডিজেলের দাম অ্যাকচুয়ালি 113.51 টাকা এবং পার লিটারে, এবং পেট্রোলের দাম এটা, আর ডিজেলের দাম 99.82 টাকা। সো জিনিসপত্রের দাম তো বুঝেই গেছো, আপাতত গান শুনে মন শান্ত করো, জিনিসপত্র তো আর মন শান্ত করতে পারবে না, বিশেষত দাম।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা। তোমার সঙ্গে রয়েছে দেবারতী। স্টুডিও ক্লক এখন 9:49 হয়ে 11 সেকেন্ড। আর আজকে শুনছি তোমার গরমের ছুটির গল্প। ছোটবেলায় যখন গরমের ছুটি পড়তো, বা তুমি যদি এখনও ছোট থাকো, তোমার গরমের ছুটি পড়েছে, তুমি কিভাবে কাটাও, বা তুমি ছোটবেলায় গরমের ছুটি কিভাবে কাটাতে, সেই গল্পই শুনছি 9903653992। আর তুমি আমাদের ফলো করছো তো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে? ও বলা হয়নি, আচ্ছা, 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, 107 FM রেইনবো কলকাতা। সেখানে গিয়ে আমাদের টুক করে ফলো করো, আমরা নিয়মিত আসতে থাকি। আর তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের প্রচুর গল্প, তার সঙ্গে আমাদের লাভ শর্টস, তার সঙ্গে আমাদের ইন্টারভিউ, সেলফ ইন্টারভিউ, সব সব সব কিছু থাকে। সো আমাদের সঙ্গে কিন্তু ডিজিটালিও কানেক্টেড থাকো। ওকে, এখন দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া থেকে লিখেছেন, গুড মর্নিং দেবারতী দিদি ভাই, গুড মর্নিং। আমার পিসির বাড়ি নামখানা পার করে দক্ষিণ চন্দনপিড়ি, হরিপুর বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। গরমে ছুটি পড়লে আমরা ওখানে চলে যেতাম, গিয়ে ছোটো ছোটো পুকুর আছে সেখানে, এবং নদীতে আমরা চলে যেতাম সমুদ্র কাঁকড়া ধরতে। সে হই হল্লা আনন্দ করে কি যে আনন্দ হতো, দারুণ মজা হতো। কয়েকটা দিন কীভাবে যে কেটে যেত বুঝতেই পারতাম না। এটাই মনে গরমের ছুটির মজা, কখন যে কীভাবে কেটে যেত বোঝাই যায় না। হ্যালো দিদি, হ্যালো। আগে যখন গরমের ছুটি পড়তো তখন একটা আলাদাই মজা ছিল। বর্তমানে আমি ক্লাস 12-এর ছাত্র, আমি এখনকার ছুটিতে সেই নস্টালজিয়া আর খুঁজে পাই না। আগে গরমের ছুটি মানেই সকাল বিকেল মাঠে ক্রিকেট, ফুটবল, একটা আলাদা অনুভূতি, আর তার মাঝে হোমওয়ার্কের চাপ। ইমোজিগুলো কিন্তু খুব মিষ্টি দিয়েছ। আবার কেউ যেত ঘুরতে কিছু দিনের জন্য, প্রতিদিন টিভিতে ছুটির উপলক্ষে নানা অনুষ্ঠান, এখনকার ছাত্ররা সেটা আর রিলেট করতে পারবে না। এখন মাঠে খেলার থেকে ভিডিও গেমসে তারা বেশি খেলে। মিস করি সেই দিনগুলো। অয়ন হালদার ডায়মন্ড হারবার থেকে। ওকে, তুমি একটা গান শোনার রিকোয়েস্ট করেছো, চেষ্টা করব, যদি কোনোভাবে আজকে না শোনাতে পারি কালকেও আসছি আমি নমস্কার কলকাতায়। কালকে আবার রিকোয়েস্টটা করো, আমি নিশ্চয়ই শোনাবো। পরের মেসেজ নিবেদিতা সেন শেয়ারাফুলি থেকে লিখেছে, গুড মর্নিং দেবারতী, গুড মর্নিং, তোমার ভোরাই খুব সুন্দর লাগলো। টপিকে বলি, আচ্ছা তার আগে তার জন্য থ্যাংক ইউ বললি, টপিকে বলি, গরমের ছুটি মামার

বাড়ি যাই 2-3 দিন, আর আমার মামার বাড়ি কলকাতায়, ওখানে আমার জন্ম, তাই ছুটিতে সব মাসি মামার বাড়ি ঘুরি। আমরা একমাত্র বাইরে থাকি, সবার বাড়ি কলকাতায়, ওরাই আমাদের বাড়ি চলে আসে। বা তার মানে তোমাদের বাড়িতেই সবার একসঙ্গে সেই গেট টুগেদারটা হয়। বেশ বেশ বেশ ভালো। গুড মর্নিং আজ ফ্রেন্ড দেবারতী, গুড মর্নিং। আমি গরমের ছুটিতে পিসির বাড়িতে গিয়ে কাঁচতলায় বসে পিস্তুত ভাইদের সাথে গল্প গুজব করতাম ও পাশে পুকুরে স্নান করতাম। শ্যামলেন্দু দত্ত, বেহালা, কলকাতা থেকে। বাহ বাহ, এটা কিন্তু খুব মানে খুব শান্ত সময় কাটানো। ওকে, হাই দেবরতি দি, হাই। ছুটি মানেই মায়ের সাথে মামার বাড়ি, মামার বাড়ি মানেই দেদার আনন্দ। গাছে উঠে আম, জাম, কাঁঠাল, ফলসা, পেয়ারা আর নদীর জলে স্নান, সত্যি দারুণ। এখন ভাবি স্কুল জীবন ভালো ছিলাম, কোনো দায়িত্ব ছিল না, খেতাম আর ঘুমোতাম, কি মজাতেই ছিলাম। উৎপল মাইতি, বেহালা থেকে। এটা না আমিও খুব মিস করি, এই যে খাবো আর ঘুমাবো আর কিচ্ছু করবো না, কবে যে আবার পাবো। সুপ্রভাত, গরমের ছুটি মানে আমাদের ছোটোবেলা, আম, জাম, কাঁঠালের বাগান, সবুজের মেলা, দুপুরবেলা চুপিসারে বন্ধু বান্ধবের দল, ওর পুকুরে মাছ ধরা, এর বাগানের ফল, বিকেলবেলা চুটিয়ে চলতো ফুটবল, কেহ যেত মামা বাড়ি, কেহ যেত ভ্রমণে। গরমের ছুটির সেসব দিন ভুলি বলো কেমনে, পুকুর উধাও, গাছপালা নেই, ইট কাঠের জঙ্গল, গরমের ছুটি, ছেলেবেলা, স্মৃতিটুকুই সম্বল। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে। একটা গানের রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব যদি গানের রিকোয়েস্টটা শোনাতে পারি, খুব সুন্দর হয়েছে কবিতাটা। আর এখন ইমন চক্রবর্তীর কণ্ঠে একটা খুব সুন্দর মিষ্টি গান, কুলের আচার ফিল্ম থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
3: আজকে এমন একজন ব্যক্তিত্বের জন্মদিন যার জন্মদিন সত্যি আমরা কোনোভাবে মিস করতে পারি না, যিনি এক সময় যে ব্যান্ড

চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকে প্রণাম জানাই, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এবং এই গানটা, যে গানটা রিকোয়েস্ট করেছেন শঙ্করচন্দ্র দে, এবং সেই গানটাই এখন শোনাবো। আর সেই গানটা দিয়ে শেষ করব আজকের আমাদের নমস্কার কলকাতা। এবং সঙ্গে ছিলাম দেবারতী, যাদের মেসেজ পড়া হলো না, কোনোভাবে মিস হয়ে গেছে, তাদের কাছে কান ধরে সরি বলছি। মেসেজ কালকে করো, কালকেও আবার আসবো, এবং তার সঙ্গে কালকেও প্রচুর আড্ডা হবে। সো ততক্ষণ 107 FM রেইনবো শুনতে থাকো, স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে চলেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে ৪১। রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্গ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক ৩ জন প্রতিনিধিকে ডাকা হয়েছে। ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ ১১টি প্রমাণপত্র দিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। নেপালের ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির সভাপতি রবি লাচিমানি আজ ৫ দিনের সফরে ভারতে আসছেন। বিজেপি সভাপতি নীতিন নবীনের আমন্ত্রণে তার এই সফর। সফরকালে লামি ছানে নতুন দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। ১০টি রাজ্যের ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের ৪টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের ৩, ঝাড়খণ্ডের ২ এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে ১টি করে আসনে ভোট নেওয়া হবে। আজ থেকে ৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র

করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। ভিয়েতনামের দানাংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তারা 2টি সোনা, 3টি রূপো ও 5টি ব্রোঞ্জসহ 10টি পদক জয় করেছেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। 35 জন মন্ত্রী আজ লোকভবনে শপথ নিচ্ছেন। তাদের শপথবাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বত্র মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ সকালে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তির ক্ষমতায়নের স্বপ্নকে সাকার করতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। মহিলাদের নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। নেপালের ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির সভাপতি রবি লামিছানে আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। বিজেপি সভাপতি নীতিন নবীনের আমন্ত্রণে তাঁর এই সফর। সফরকালে লামিছানে নতুন দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। আফ্রিকা ইউনিয়ন এবং আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে দাবি হয়েছে তা খারিজ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে বলা হয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেল ইউএস ক্রুড ফিউচারের দাম ব্যারেল পিছু 2.37 মার্কিন ডলার বেড়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার

0: মতো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 34 সেকেন্ড। 107 FM রেইনবোতে এই মুহূর্তে রয়েছি আমরা গান দরিয়া নিয়ে বাংলা আধুনিক গান। আজ সোমবার, সোমবার মানেই সপ্তাহের শুরু এবং অনেকটা এনার্জি নিয়ে শুরু। কিন্তু একটা কথা একটু বলতেই হচ্ছে, আজ যখন এই অনুষ্ঠানটায় আমরা বসেছি, তার গায়িকা হওয়ার ইচ্ছে ছিল না, বরং ছোটবেলায় ভালো লাগতো ছবি আঁকতে, সেলাই করতে আর বাগানের যত্ন নিতে। আঁকার শখ যদিও বজায় ছিল জীবনের পরবর্তী পর্বেও, সেই শখের জন্যেই সাবেক বম্বের স্কুলের পরে

0: হে রয়েছি আমি নীলাঞ্জনা, যে কথা দিয়ে অম্বালিকা শুরু করলে সেই মানুষটির গায়িকা হওয়ার ইচ্ছে মোটেও ছিল না, কিন্তু ভাগ্য তাকে আমাদের সকলের প্রিয় গায়িকা করে তুললেন। সুরে সুরে তার গান দিয়েই শুরু করি আজকের গান ধরিয়া।
1: কাল শুধু এই কথাটুকু বলেই বোধ হয় তিনি

মনে করাটা সত্যি এতটা সহজ নয় যে এমন সুললিত কণ্ঠ, এমন শ্রদ্ধেয় শিল্পী তিনি পার্থিবভাবে আমাদের সাথে নেই। কিন্তু জানো তো অম্বালিকা, মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু নক্ষত্র পতন হয় যেটা মানতে না চাইলেও, বিশ্বাস করতে না পারলেও বিশ্বাস করতে হয়, এবং গতকালও ঠিক এমনটাই ঘটল। সত্যি তিনি পার্থিবভাবে আবার দূর আকাশের নক্ষত্র হয়ে গেলেন। সুরের জগতের কিংবদন্তি শিল্পী, সুরালোকের নক্ষত্র, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সুমন কল্যাণপুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েই আজকে অম্বালিকা নীলাঞ্জনা রয়েছে গান দরিয়ার এই প্রথম পর্বে।

সত্যি আমরা জানি না যে এই দুটো নয়ন কোথায় হারিয়ে গেল। না, স্বপ্ন দেখা দুটো নয়ন আমাদের সঙ্গেই থাকলো, আমাদের তো স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। এই যে বলছিলাম যে সেই যে ভালো লাগতে শুরু করলো, মানে আর্টস স্কুল অফ আর্টস আর কি, সেখানে তিনি পৌঁছলেন সেই কৈশোরবেলা, তখন কিন্তু মনের মধ্যে একটু অন্যরকম গান বাজছে। নূরজাহানের গান তার ভালো লাগতে শুরু করলো। স্কুলে বা বাড়ির অনুষ্ঠানে গান গাইতেন তিনি, তিনি সুমন কল্যাণপুর। গতকাল যাকে আমরা হারিয়েছি, হ্যাঁ ওই যে শিল্পীর তো মৃত্যু হয় না, তিনি আমাদের সঙ্গেই থাকেন। সেই মানুষটি, সেই যে ছোট্ট সুমন, স্কুলে বা বাড়ির অনুষ্ঠানে গান গাইতেন। সেই রকমই এক অনুষ্ঠানে তার গান শোনেন প্রখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশবরাও ভোলে। তিনি কথা বলেন সুমনের বাবা মায়ের সঙ্গে, মেয়ের প্রতিভাকে নষ্ট না করার অনুরোধ করেন, বলেন তিনি নিজেই সুমনকে তালিম দেবেন। আসলে এই যে বড় মানুষগুলি, তাদের তো চিনতে অসুবিধা হয় না, হীরে চিনতে সেদিন কিন্তু ভুল করেননি তিনি। তিনি বুঝেছিলেন সুমনের গলা লাইট মিউজিকের জন্য একেবারে পারফেক্ট, যাকে বলে। তার পরামর্শেই লাইট মিউজিকে মন দেন প্রথম থেকেই সুমন কল্যাণপুর। আজ আমরা তাকে নিয়েই কিছুটা সময় থাকব গান্দরিয়ায়। গান্দরিয়া শুনছেন 107 FM রেনবোতে আর্য অম্বালিকা আছে নীলাঞ্জনার সঙ্গে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: সুমন কল্যাণপুর। নামটা শুনলেই মনের মধ্যে রিনরিন করে ওঠে এক মিষ্টি সুমধুর হৃদয়স্পর্শী কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে বহুকাল তিনি মাতিয়ে রেখেছেন আপামর জনসাধারণকে। ভারতবর্ষের প্রতিটি কোণায় তাঁর গুণমুগ্ধ শ্রোতা আজও কিন্তু তার জন্য, তার গানের জন্য সারা জীবন অপেক্ষায় রয়েছে। এবং অম্বালিকা আগেই বলছিল, শিল্পীর কিন্তু মৃত্যু হয় না, তিনি থাকেন তার সৃষ্টির মধ্যে। তার অসংখ্য গান, তার অসংখ্য সুর আজও সব সময় তাকে রাখবেন আমাদের মনের মণিকোঠায়। 1937 সালের 28 জানুয়ারি, তখন অবিভক্ত বাংলা, সেই সময় সুমনের জন্ম ঢাকায়। 5 বোন এবং 1 ভাই, তিনি ছিলেন সব থেকে বড়। এবং 1943 সালে বাবা শঙ্কররাও হেমাডি এবং মা সীতা চলে আসেন সেই সময়কার বোম্বে শহরে, এবং সেখানেই বেড়ে ওঠা আজকের সুমন কল্যাণপুরের।
1: আসলে আমরা তো তারপরে আরও অনেকটা পথ পেরিয়ে আসার কথা বলেছি। সেই যে ছোট্ট মেয়েটি চেষ্টা করল একটু অন্যরকমভাবে, অর্থাৎ লাইট মিউজিক দিয়ে তার জীবন তরণীর যে শুরুটা, সেরকম সেখানে আমাদের এই আকাশবাণীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থাৎ তিনি এলেন 1952 সালে আকাশবাণীতে প্রথম গান গেয়েছিলেন। 1953 সালে মারাঠি ছবি সুকরাচি চাঁদনিতে গান করেন সুমন। না, এইসবের গল্প থাক, আছে বলবো, কিন্তু আমরা আজ শুধু তার গান শুনতে চাইছি।
0: মন ভরে প্রাণ ভরে গান, যে গান তাকে আমাদের সকলের শ্রদ্ধার প্রিয় সেই গায়িকা করে তুলেছিলেন। আসুন আমরা সেই সুরসাগরে আবারও ডুব দিই।

0: না, আকাশের গায়ে তিনি এখন আপাতত ঘর বেঁধেছেন, সেই সুরালোকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। হয়তো পার্থিব সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হলো, কিন্তু তবুও আমাদের ওই যে কথাটা বারবার মনে হয় যে তার কাজ, তার গান, তার সৃষ্টি, মানে সেই সবটা জুড়ে আমরা রয়ে গেলাম। তাকে ঘিরেই তার সমস্ত গান আমাদের কানে রিন রিন করে বাজছে। তিনি সুমন কল্যাণপুর।
1: যদিও বোম্বেতে তার বেড়ে ওঠা, তার পড়াশোনা, তিনি আদ্যন্ত বাঙালি ছিলেন। বাংলা গান তাকে আমাদের সকলের কাছে নিয়ে এসেছিল এবং মুম্বাইয়ের বিখ্যাত কোলাম্বা স্কুলে পড়াশোনা করেছেন সুমন। আগে আমরা বলছিলাম যে ছোটবেলায় ছবি আঁকতে খুব ভালোবাসতেন এবং যখন তিনি বিখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশবরাও ভোলের নজরে আসেন এবং তিনি সুমন কল্যাণপুরকে তার তালিমে নিয়ে আসেন এবং তার তালিম থেকেই, তার অভিভাবকত্বেই তিনি কিন্তু শুরু করেন গায়িকা হওয়ার সেই সফর। এবং তালিম শুরু হয়, কেশব বুঝেছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত নয়, প্লেব্যাকই সুমনের আসল জায়গা এবং সেই দিকেই তিনি কিন্তু ছাত্রীকে এগিয়ে দিয়েছিলেন। ১৯৫৪ সালে মঙ্গু ছবি দিয়ে হিন্দি প্লেব্যাকের দুনিয়ায় তিনি কিন্তু পা রেখেছিলেন। তবে ওই যে বলছিলাম, তিনি যতটা হিন্দির ততটাই বাংলার, তাই একের পর এক বাংলা আধুনিক গান তার কণ্ঠে, তার মায়া স্পর্শে, তার জাদু স্পর্শে প্রাণ পেয়েছে।
0: ঠিক কথা। তবে একটা কথা আমার বারবার মনে হলো যে আমরা সেজন্যই এই দুটো গান দিয়ে শুরু করলাম, যে মনে করো আমি নেই, বসন্ত এসে গিয়েছে এবং আমার স্বপ্ন দেখা দুটি নয়ন, এই যে দুটো, এই দুটো কিন্তু একেবারে মানে বাংলা গানের দুটো মাইল ফলক বললেও কিন্তু অত্যুক্তি হয় না, তাই না?
1: একদমই, একদমই তাই। মানে বসন্তকাল থাকুক কি না থাকুক, মনে করো আমি নেই, যদিও ভাবতে আমাদের একেবারেই ভালো লাগে না তিনি নেই, তবুও এই গান যেন বারবার বারবার তার কথা মনে পড়িয়ে দেয়।
0: আসলে কি হয়েছে জানো, একটা জিনিস কিন্তু তার গলার কথা যখন বললেই তখন আমার বলতে ইচ্ছা করলো যে তার কণ্ঠে তার একটা, ওই যে আমরা বলছিলাম না যে রিন রিন করে আমাদের কানে বাজছে, কোথাও যেন একটা ব্যথা ছিল এই কণ্ঠটার মধ্যে, কোথাও একটা ব্যথা ছিল যেটা শ্রোতার একেবারে হৃদয়তন্ত্রী বেজে উঠত। এই অমলিন সুর তার, সেই যে সেই যে সুর, সেইটাই আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেত। অর্থাৎ আমরা সুরে ভেসে যাওয়া যাকে বলে, শুধুমাত্র তার গানেই আমরা বোধহয় এটা পেয়েছি। তবে একটা কথা সেই সময় বলাও হয় আর কি, তুমি ভাবো সমসাময়িক যে সময়টা আর কি, লতা মঙ্গেশকর একেবারে মানে সেই মানে মধ্য গগন যাকে বলে, মানে অনেকটা জুড়ে তারা একসাথে রয়েছেন আর কি। তো সেই সময়টা এটা কিন্তু বলা হয় যে তিনি কখনোই লতা মঙ্গেশকরের নকল করেননি,
1: কিন্তু তার গায়কির সাথে কোথাও লতাজির গায়কির মিল ছিল।
0: ঠিক।
1: এবং সেই কারণে অনেক সময় মানুষজন বলতেন যে লতা মঙ্গেশকর এবং সুমন কল্যাণপুর, তাদের দুজনের গায়কির মধ্যে কোথাও সাযুজ্য আছে, মিল আছে, কিন্তু তাই বলে কেউই কখনো কারো ছায়ায় ঢাকা পড়েননি। তারা দুজনেই স্বতন্ত্র এবং নিজ নিজ গায়কিতে সেরা। তাই এই সঙ্গীত জগতের সরস্বতীরা সারা জীবন আমাদের পূজ্য, আমাদের প্রণম্য, আমাদের শ্রদ্ধার।
0: বরং পরপর আমরা দুটো গান শুনি। ১১:৩২ হয়ে ৭ সেকেন্ড, 107 এফএম রেনবো গান্দরিয়ায় রয়েছে অম্বালিকা নীলাঞ্জনা সঙ্গে, অবশ্যই তিনি শ্রদ্ধায় স্মরণে সুমন কল্যাণপুর।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

নিজের কথা তেমনভাবে তিনি বলতে খুব একটা পছন্দ করতেন না, ঠিক যেমনভাবে গানে গানে শুনছিলাম। আমার আসলে একটু বলতে ইচ্ছা করছিল যে আমরা পরপর

0: তার লেখনী, তার সঙ্গে কাজ করার কথা যখন ওঠে আর কি, তখন যেটা আমার মনে হচ্ছিল, তুমি দেখো আমরা রতু মুখোপাধ্যায়ের কম্পোজার আর কি, মানে সেইখান থেকে শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেই বিখ্যাত লেখা বাদলের মাদল বাজে সেইটা, এবং তারপরে এই যে এই গানটি, এখানে তুমি দেখো খেয়াল করে যে আমরা কিন্তু খুব গুটি কয়েক সুরকার, মানে মহিলা সুরকার, মানে মহিলা কথাটা এরকমভাবে আমি বলতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তবুও বলি যে মুকুল দত্তের লেখায় সুমিত্রা লাহিড়ী তিনি সুর করেছিলেন। তো আমরা তো খুব গুটি কয়েক মানুষকে পেয়েছি মানে সুরকার হিসেবে, মহিলা সুরকার হিসেবে, তো সেটা আমার একটু উল্লেখ করতে ইচ্ছা হলো যে এই সময়টাকে বেছে নিয়েছিলেন এবং এইভাবে বলেছেন এবং সুর করেছেন।
1: এবং আমরা যেটা যে কথা বলছিলাম যে প্লেব্যাকের দুনিয়াতেও কিন্তু সুমন কল্যাণপুর তার নিজস্ব সক্রিয়তা রেখেছেন, এবং হিন্দিতে আমরা যেরকম দেখেছি শঙ্কর জয়কিষণ বা আরও বিখ্যাত মানুষদের সঙ্গে সুরকারদের সাথে তিনি কাজ করেছেন, তুমি যেমন উল্লেখ করলে, বাংলাতেও আধুনিক গানের ক্ষেত্রেও কিন্তু দিকপাল সঙ্গীত পরিচালকদের সাথে তিনি গান করেছেন,
0: ঠিক
1: হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ এদের সাথেও কিন্তু তিনি গান গেয়েছেন। লতা মঙ্গেশকরের সাথে তার সবসময়ই তার গায়কির একটা তুলনা আসতো, এবং 2022 একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং তাকে প্রশ্ন করা হয়েছিল এই প্রসঙ্গটা নিয়ে। তো তখন সুমন কল্যাণপুর নিজেই বলছিলেন যে তার গান সবাই ভালোবাসত এবং তিনি অমর হয়ে থাকবেন। চাঁদ ছবির জন্য আমরা একসঙ্গে একটি দ্বৈত গান রেকর্ড করেছিলাম, যতবারই তার সঙ্গে দেখা হতো মনে হতো যেন একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হলো। আমার বিশ্বাস তিনিও একই রকম অনুভব করতেন। দেখো, একজন শিল্পী তিনি বুঝতে পারেন আরেকজন শিল্পীর শিল্পীসত্তাকে। আমরা যারা বাইরে থেকে শুনি, বাইরে থেকে বুঝি, আমরা অনেক কথা বলি, অনেক কথাই না বুঝে বলি, কিন্তু
0: জগৎটা যখন একই হয়,
1: হ্যাঁ,
0: যখন আমরা যেটাকে আমরা নিজেরা পাশাপাশি বসছি সেই কো প্রেজেন্টার বলছি আর কি, ঠিক সেরকমভাবেই আমরা যারা সহকর্মী সহমর্মী সবটাই, তো এই সবটাই কিন্তু সহচরীও বলতে পারো আর কি,
1: একদমই তাই।
0: যে কোনো জগতে যখন পাশাপাশি বসে কাজ করা হয় সেখানে যতটা মানুষকে চেনা যায় ততটা তো আর কোনো সময় হয় না, তাই না?
1: এবং বাইরে থেকে সেই সম্পর্কটা কিন্তু অনেক সময় বোঝানোও যায় না,
0: ঠিক তাই।
1: তাই শিল্পী মনের মরমী কথা বা মরমী মানুষের দরদি কথা একমাত্র পরস্পরের মধ্যেই আদান প্রদান হয়,
0: সেজন্যই তো নিজের কথা তিনি বললেন। আমরা তোমার ওই কথার রেশ ধরে বলি, তিনি তো অনেকের সঙ্গে কাজ করেছেন, সেখানে এবার মান্না দের সুরে তিনি যখন কাজ করছেন তখন কেমন হলো?

0: স্বপ্ন নিয়ে খেলা চলেছে। এই স্বপ্ন নিয়ে খেলা খেলতে ভালোবেসেছেন বলে তো তিনি তার জীবনে ঠিক এরকমভাবে প্রচুর গানের ডালি নিয়ে আমাদের উপহার হিসেবে দিতে পেরেছেন। তিনি কিন্তু হিন্দি মারাঠির বাইরে বাংলা, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, ওড়িয়া, মৈথিলির মতো প্রায় সব আঞ্চলিক ভাষাতেই গান গেয়েছেন। নিশ্চয়ই ছায়াছবির কথা তো বলতেই হয়, উল্লেখ করতেই হয়, তবু কোথাও যেন একটা বারবার মনে হয় এবং বলাও হয় যে লতার সঙ্গে মিল এবং লতার মতো কোথাও যেন একটা তার ছায়া। আর তো মাঝে মাঝেই মসৃণ ক্যারিয়ারটা একটু এভাবেই লড়াই করতে হয়েছে আর কি। তিনি সুরের সাধনায় আরো বেশি করে তখন নিজেকে ডুবিয়ে দিয়েছেন। আজ আমরা ছায়াছবির কথা একেবারেই বলছি না, কারণ বাংলা আধুনিক গানের আসর আজকের গান দরিয়া, সেই গান দরিয়া নিয়ে স্মৃতিতে স্মরণে সুমন কল্যাণপুরকে নিয়ে রয়েছি অম্বালিকা এবং নীলাঞ্জনা
1: এবং এক গুচ্ছ গানের ডালি। অনেক সময় হয়তো অবসর হয় না, কিন্তু আজ আমরা একেবারে অবগাহন করছি তাঁর সুরতন্ত্রীতে। যদিও যখন মনে পড়ছে যে বিষয়টা কী বা কোন অবসরে গানটা শুনছি, তখন আবারও মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে তিনি আছেন, তিনি দূরলোকের নক্ষত্র, সঙ্গীত জগতের সম্রাজ্ঞী, তিনিও শুনছেন। তার অসংখ্য অনুরাগী বারবার মনে করছে, মনে করবে যতদিন থাকবে এই সঙ্গীত জগৎ।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরাও কিন্তু এই কথাই বলবো যে তিনি যেন ভাববেন না আমরা কাঁদছি বসে, না, তার সুরে সেই যে অবগাহন, সেই অবগাহনেই আমরা শক্তি খুঁজে নেব তাকে হারিয়ে ফেলার।
1: যদিও মনের ভেতরে অঝরে বর্ষা, কারণ ভালোবাসলে, শ্রদ্ধা করলে ঝর্ণা তো ঝরবেই। আজকের মতো কিন্তু গান্ধরিয়ার প্রথম পর্ব শেষ করার সময় হয়ে এসেছে, কারণ স্টুডিওর ঘড়ি জানাচ্ছে 11:55 হয়ে 27 সেকেন্ড। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা, প্রণাম সমস্ত উজাড় করে দিলাম এই শ্রদ্ধেয় শিল্পীর উদ্দেশ্যে। গান্ধরিয়ার প্রথম পর্বে ছিলাম স্মরণে সুমন কল্যাণপুর, আর যে অম্বালিকা, আর যে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সাথে, আরও একটা ঘণ্টা থাকব, এবং সেই একটি ঘণ্টাও কিন্তু থাকবে আরেকজন বিশিষ্ট মানুষকে ঘিরে। অবশ্যই আমাদের সাথে থাকবেন।
0: আর এইটুকুনি আমরা শুধু বলে যাই, শিল্পী তার নিজের সত্তাতেই বেঁচে থাকেন, তিনি এবং তার সুর, তার স্রষ্টা, তার যে সৃষ্টি, সেই সবটা জুড়েই তিনি থাকুন আমাদের মাঝে, এখানে ওখানে যেখানেই থাকুন, তিনি আমাদের হৃদয়পুরে রয়ে গেলেন। ভালো থাকবেন ওপারে। স্মরণে শ্রদ্ধায় সুমন কল্যাণপুর।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে আজ। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট আধিকারিকরা। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাপস রায়, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডলেরা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রলীন খা। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দেন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমুখ। রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক তিনজন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ সকালে সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তি ক্ষমতায়নের স্বপ্নকে সাকার করতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। রাজ্যের কৃষিজাত পণ্য বিপণনে গুরুত্ব দিতে রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই কাজে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। রিলায়েন্স, পেপসির মতো বহুজাতিক সংস্থা ইতিমধ্যে এই কাজে এগিয়ে এসেছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিও ঘড়ি কাটা বলছে 12:02 হয়ে 44 সেকেন্ড। অম্বালিকা নীলাঞ্জনের সঙ্গে গান দরিয়া শুনছেন আপনি 107 FM রেইনবো তে।

0: এই গান শোনার পর সব মেয়েরাই বোধহয় ঠিক সেই ডাকটা শুনতে পায়। যতই বড় হয়ে যাই, বাবা ঠিক এভাবেই ডাকে, আয় খুকু আয়। আর তারপর মনে হয় একটু থেমে থাকি।
1: সত্যি সত্যি অনেক সময় আমরা বলি না যে আমরা এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু এরকম ডাক শুনলে মনে হয় সত্যি সত্যি ছেলেবেলাটাই বোধহয় বড্ড ভালো ছিল। আর সেই কারণেই বাবা মা বাবা মা জাতিসংঘ 2012 সালে এই বিশ্ব অভিভাবক দিবস ঘোষণা করে এবং 2013 সালের 1 জুন প্রথম দিবসটি পালন করা হয়। সন্তান লালন পালন এবং পরিবারকে আরও শক্তিশালী করার জন্য অভিভাবকদের গুরুত্বকে স্বীকৃতি দিতে এই দিনটাকে পালন করা হয় এবং এই দিনটা এই কারণেই তৈরি করা হয়েছিল। ভাবতেও অবাক লাগে যে আমরা দেখো নানান সময় তো নানান দিন পালন করি, কিন্তু কখনো সেভাবে ভাবিনি যে মাদার্স ডে ফাদার্স ডে হয়, কিন্তু একেবারে প্যারেন্টিং ডে সত্যি সেটাও তো দরকার। তারা তাদের সমস্ত জীবনটা, তাদের আশা ভরসা সমস্তটা তো একটা পরিবারকে, একটা সন্তানকে লালন পালন করার জন্য দিয়ে দেন, এবং একটা ছোট্ট বাচ্চা তার ভবিষ্যৎ গঠনে অভিভাবকরা কিন্তু কেন্দ্রীয় ভূমিকা পালন করে। একটা সুস্থ এবং সহায়ক পারিবারিক পরিবেশ, সেটা কিন্তু দেখবে একটা ছোট বাচ্চা যে খুব বাচ্চা বয়স থেকে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, মানসিক শক্তি সমস্তটাই কিন্তু তৈরি হতে মেইন যে ভূমিকা সেটা কিন্তু তার পরিবারের হয়।
0: আমরা তো এজন্যই বলি যে কোন পরিবার থেকে উঠে এসেছে সেটা দেখা দরকার। সেটা অনেক সময় বিভিন্ন সময় কথাতে এবং কাজে প্রমাণিতও হয় যে তার আপব্রিঙ্গিং কিভাবে সে বড় হয়ে উঠেছে। সেই অভিভাবকত্ব কিন্তু একটা খুব বড় দায়িত্বের জিনিস, সে দায়িত্ব নিশ্চয়ই তারা ভীষণ রকম পালন করেন। চলো আমরা একটা গান শুনি, পরপর দুটো গান শুনি। স্টুডিওর ঘড়ি বলছে 12:16:10,
1: কারণ বাবা মার ছায়া আমাদের খুব আদরের।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বাবা মেয়ে বা মা মেয়ে বা যে কোনো সম্পর্কই, এই সম্পর্কগুলো বড্ড দামি আমাদের সবার কাছে, অবশ্যই দুদিক থেকেই দামি সেটা অবশ্যই বলতে হয়। বিভিন্ন সমস্যা, বিভিন্ন সব কিছুই আছে, থাকবে, সবটাই থাকবে, কিন্তু তবুও অভিভাবকত্ব সঙ্গে একটা অন্য সম্পর্কের কথা আমার ছোট্ট করে বলতে ভীষণ ইচ্ছা করে, যে বাবা মার সঙ্গেও যারা জয়েন্ট ফ্যামিলি বলতে ঠিক বড় করে বলছি না, তবু যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে দাদু ঠাকুমা,
1: একদমই
0: ঠাম্মার আদর যারা পাইনি, যে পাইনি সে বোধহয় জীবনের অনেকটা মিস করেছে,
1: অনেকটা মিস করেছে।
0: তো সেই ঠাম্মাকে দিয়ে আমরা বোধহয় এই পর্বটা থেকে বিদায় নেব, তাই তো?
1: নিশ্চয়ই। ওই যে ঠান্দি শুধুই উলু দিল সকলকে ফেলে, তো সেই ঠান্দিকে আমরা কি করে ভুলতে পারি আজকে গ্লোবাল ডে অফ ওয়ার্ল্ড পেরেন্টিং এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: সেই মানুষটি আজ কিন্তু তার বিশেষ দিন, তার জন্মদিন। কার কথা বলছি? না, বলবো না এখনই, কারণ গানে গানে শুরু হোক তার কথা। তিনি আমাদের এই সব করতে শিখিয়েছিলেন কিনা জানি না, বাংলা গানের জগতে ঝড় তুলেছিলেন এই শব্দটা বলতেই পারি তার জন্য।

ঠিক এমন করেই হেসে উঠেছিল সেই ঝড়ের আর এক নাম যার কথা বলছি, সেই মানুষটি একদম ফর্সা রোগা এক মুখ দাড়ি, সেই এক ঝাঁক চুলের বোহেমিয়ান একটি ছেলে, চেহারা দেখে কেউ কেউ একদম বিদেশি বলেই ভাবতো আর কি। থোড়াই কে আর তাতে ওই ছেলের বাড়ির পুরনো হাওয়াইয়ান গিটারটাকে স্প্যানিশ করে নিয়ে চলছে একেবারে দুর্দান্ত সব গান বাজনা। ছেলেটা গাইতো বিটলস, বব ডিলান, জিম মরিসনের গান। বাঙালি মধ্যবিত্ত বাড়ির ছেলে, তার উপর আরও অনেক কিছুই, মানে যাকে বলে আর কি সংরক্ষণ, রক্ষণশীলতা সেই পরিবারে একেবারে ভরা। সেই ছেলে কিনা পড়াশোনা শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে গান গাইছে। কিন্তু তিনি তো তিনি, ছেলেটার রক্তে বোহেমিয়ান সত্তা ঢুকে গেছে। সেই বোহেমিয়ান ছেলেটির নাম

0: ওই যে বললাম ঝড়ের আর এক নাম গৌতম চট্টোপাধ্যায়।
1: গৌতম চট্টোপাধ্যায় মানেই বাংলা সঙ্গীতের সত্যি সত্যি এক বিশাল পরিবর্তন, যিনি ঝড়ের মতো করে আছড়ে পড়েছিলেন আমাদের এই সঙ্গীতের জগতে। এবং তাঁর গানের সাথে বিশ্বসঙ্গীত, মানে রক, গিটার, বাংলা চিরন্তন, বাউল, সমস্ত কিছুই আগুনের শিখার মতো ঝলকে উঠেছে। এরপর কত সময় গড়িয়ে গেছে, ছেলেটা কিন্তু বদলায়নি, ভাগ্যিস বদলায়নি। ভাগ্যিস বদলায়নি বলেই গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনীর ঘোড়াগুলি আজও কিন্তু ঘাস খাচ্ছে কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। আসলে এই মানুষটি যাকে বাংলা সঙ্গীত জগৎ মনিদা বলে জানে, তিনি এলেন, দেখলেন, লড়াই করলেন এবং শেষে জয়ও করলেন। আসলে এই বাংলা সঙ্গীতের জগতে যখনই বাঁক এসছে, সেই বাঁকে বাঁকে এরকম অনেক গৌতম চট্টোপাধ্যায় আমরা খুঁজে পেয়েছি।

0: না, টেলিফোন আমরা এইভাবেই অপেক্ষা করি, টেলিফোনের অপেক্ষাও করি, আর অপেক্ষা করি এই গানগুলো শোনার। কথা বলতে সত্যি ইচ্ছা করে না, কিন্তু যে এই যে মানুষটি, মানে যাকে কিংবদন্তি বলা যায় আর কি, সেই গান মানুষটির কথা বলতে হলে আজকের দিনটা তো একটু বলতেই হয়,
1: কারণ আজকে তার জন্মদিন, পয়লা জুন গৌতম চট্টোপাধ্যায়ের জন্মদিন। এবং দেখো অম্বালিকা, গানটা যখন শুনছিলাম, হ্যাঁ, একেবারে যেন মনে হচ্ছিল না গ্রাম বাংলার কোন বাউলের গান
0: শুনছি,
1: রক সঙ্গীত এবং বাংলার বাউল মিলে মিশে এক হয়ে গেছে।
0: তুমি তুমি এই কথাটা যখন বললে, তখন বলি যে তিনি কিন্তু মাঠে ধান বুনেছেন, তিনি কিন্তু শ্রমিকের সাথে বসে আড্ডা মেরেছেন, কিন্তু কখনো গিটারটা ছাড়েননি। আসলে গানের জন্য তিনি সব ছেড়েছেন, এক সময় চাকরি ছেড়ে দিয়ে মানে চলে এসেছেন কলকাতায়। তারপরেই তো শুরু হলো এই কিংবদন্তি অধ্যায়, যার নাম মোহিনীর ঘোড়াগুলি। গৌতম চট্টোপাধ্যায় বাড়িতে হাজির হলেন রঞ্জন, প্রদীপ আর আব্রাহাম বিশু সহ তরুণ গান পাগলরা, সত্যিই বোধহয় পাগল। আর সেই জন্যেই বাংলা গানের জগতে খুলে গেল এক নতুন জানলা। শুরুতে অবশ্য দলের নাম হয়েছিল সপ্তর্ষি, পরে রঞ্জন ঘোষালের দেওয়া মোহিনীর ঘোড়াগুলি নামটি সবাই নিয়ে নিল, গ্রহণ করল। সত্যি কি জীবনানন্দের কবিতারা কখনো এমনভাবে ভেবেছিল এটাই হবে, জানি না।
1: ভাবা আর কাজ অনেক সময় একই হয়ে যায়, এবং সেইখান থেকে কলকাতা, রানওয়ে, টেলিফোন, পৃথিবীটা নাকি, এই সমস্ত গান এতগুলো বছর পেরিয়ে আজও কিন্তু একেবারে কাল্ট তকমা রেখেছে। আর গৌতম চট্টোপাধ্যায়ের যে চেতনা, তার যে দর্শন, সেগুলো সমস্তই কিন্তু মিলে মিশে গেছে এই গানগুলোতে। একটা সময় অনেক অ্যাডভান্স, সময়ের থেকে অনেক এগিয়ে এই গানগুলো, মানুষ সেইভাবে অতটা গ্রহণ না করলেও এখন কিন্তু এই গানগুলো এক একটা বিশ্ব সঙ্গীতের তকমা নিয়ে নিয়েছে।
0: ভেবে দেখো 95 এ বছর 20 পরে, মানে এই যে ব্যাপারটা এলো।

0: মানে তার 20 বছর, মানে 95 আমার মনে হয় যেন কত পুরনো, অথচ তারও 20 বছর আগে তিনি ভেবেছেন এবং লিখেছেন এবং তৈরি করেছেন
1: এবং টেলিফোন গানটা তার গলায় শুনলাম
0: আমরা, তাহলে পরের গানটাও তার গলাতেই শুনি বরং, তাই না?
1: একদমই একদমই, শুরুটা অবশ্য আমরা শুনেছি সেই আবার বছর
0: ওই অ্যালবামটা থেকে। হ্যাঁ

0: আমরা যে বলছিলাম না যে সত্যি তিনি ঝড় এনেছিলেন,
1: এবং সত্যি তো হিয়া কাঁপলো আমাদের সবার, তাই না? আসলে কি হয়েছিল, সেই যে সময়টা, সেই সময় কালটাকে আমরা বোধহয় বুঝতে পারি না অনেকে, মানে তিনি বোধহয় আমার মনে হয় আমাদের জেনারেশন যাকে, তাদের বাবা মার থেকেও তো প্রায় বড়, অথচ তিনি সময়ের কতটা আগে ছিলেন, যেখানে যখন স্টেজ শো করছেন, তুমি ভেবে দেখো, আমরা নিজেরা একটু আগেই আলোচনা করছিলাম, যখন তিনি স্টেজ শো করছেন তখন এইভাবে গিটারটা ধরা, এইভাবে বসে মানে যে বাজানোর যে স্টাইলটা,
0: এবং পারফর্ম করছেন যখন, মাইক্রোফোন হ্যান্ডলিংটা, সেইগুলো কিন্তু মানে টু মাচ অ্যাডভান্স সেই সময়ে দাঁড়িয়ে। সেই কারণেই বলা হয় যে
1: আর কি উত্তাল সময় তখন, তুমি ভেবে দেখো সত্তর মানে ষাট সত্তর
0: ছিলেন গৌতম চট্টোপাধ্যায়, আর সেই কারণেই তিনি বোধহয় স্বপ্নের ফেরিওয়ালা, আমাদের প্রত্যেকের চোখে স্বপ্নের কাজল এঁকে দিয়েছিলেন। আর এইরকম মানুষরা আছে বলেই বারবার সঙ্গীতের বাঁক আসে, নতুন নতুন গানের জন্ম হয়, নতুন ধারা আসে,
1: নতুন ধারা আসে, ঠিক কথা। এই নতুন ধারার তিনি জন্ম দিয়েছিলেন, এবং অদ্ভুতভাবে যখন পরে আমরা যে বছরগুলির কথা, তুমি যে অ্যালবামটার কথা বলছিলে আর কি, পঁচানব্বইতে, হ্যাঁ একদম পঁচানব্বইতে, বিশ বছর মানে এইটা বলেছে, তো বলছে যে এই পঁচানব্বইটা তুমি ভেবে দেখো, একটা সময় তখন বইমেলাতে, হ্যাঁ তিনি নিজে গান গাইতে গাইতে বেরিয়ে যাচ্ছেন, মানে এই এই এই দৃশ্যায়নটা, যেহেতু আমি নিজে একদম খুব বাচ্চা, মানে আমার ভীষণ কম স্মৃতি আর কি সেটা, তো সেই সময় তিনি, সেই সময় কিন্তু ওটা বইমেলার বাইরে কোথাও পাওয়া যেত না ওই, এটা তোমার মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ। তো তিনি ওই দশ বারো জনকে নিয়ে একটু এগিয়ে গিয়ে মানে যাচ্ছেন, তিনি গাইতে গাইতে যাচ্ছেন, আর দশ বারো জন হয়তো ম্যাক্সিমাম আছে। দেন যখন শেষ হলো, মানে এন্ড অফ বইমেলা আর কি, ওই শেষটার পরে তো দেখা গেল সেটা মিছিল, মানে পার্ক স্ট্রিট অবধি পৌঁছে গেছে তখন, যদিও একেবারে এই গড়ের মাঠে মানে বইমেলার কথা বলছি আমি, তো সেই স্মৃতিটা আমাকে ভীষণভাবে নাড়া দিল এবং তাড়া দিল, যাকে যাই বলো আর কি। চলো গান শুনি, এবং সেই গানটা দিয়েই আমরা শেষ করি।
0: আমরা বলেছিলাম না যে কবিতারা কখনো ভাবেনি যে এইভাবেই ঘোড়ারা আজও ঘাস খাবে কার্তিকে যোছে।
1: হ্যাঁ,
0: শেষ করলাম আজকের মতো গান দরিয়া অম্বালিকা আর
1: হ্যাঁ সেই এই এই ভালো লাগার রেশটুকু স্বপ্নের মায়াজালটুকু আমাদের চোখে কাজ নাকুক।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সিইপিএ দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপরে হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পরে আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোনস কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আজ সম্প্রসারণ হয়েছে। লোকভবনে মুখ্যমন্ত্রী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথপাঠ করান। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে।

সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর। আজকের নাটক কাঠামো। কাহিনী আশাপূর্ণা দেবী। বেতার নাট্যরূপ গৌতম ভট্টাচার্য। প্রযোজনা স্বপন দে সরকার। নাটক কাঠামো।

0: चल भोला चल
1: चल बाबा। हाड़ी फाइंदा भरा जल जल करे टलमल तार भीतर रुई कातल कलबल करे কলবল করে বুঝলি বলা এই হচ্ছে জীবন। কিন্তু আসল কথাটা জানিস তো? আমরা জানি না কে যে বসি কোথায় কল নাড়ে, কোথায় কল নাড়ে। হাড়ি ফাইন্দা ভরা জল জল করে টলমল তার ভিতর রুই কাতল কলবল করে কলবল করে। এই ভোলা ভোলা, এই এখানে দাঁড়া বাবা, রিক্সে দাঁড় করো। হ্যাঁ অগর অগর তৈরি হয়ে আছে তো? আরে ট্রেনের সময় হয়ে এলো।
2: আরে এসো এসো এসো, তোমার জন্য এই তো বলে আছি, এত দেরি করলে কেন?
1: আরে আর বলো কেন, এই ভোলা রিক্সার টায়ারটা আর ফাঁসবার সময় পেলে না। যাকে যাকে চলো চলো, অনেকটা পথ যেতে হবে।
2: চলো চলো বৌমা, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে।
3: কোথায় যাচ্ছেন বাবা?
2: এই নিবারণের বাড়ি, ওর ভাগ্নিটার আজ বিয়ে, না গেলেই নয়।
3: উমা, কই আগে তো কিছু বলেননি?
2: বলিনি, ভেবেছিলাম যে যেতে পারবো না, শরীরের যা গতি তাতে মন টানলেও আর পা টানে না। কিন্তু এখানে তো যেতেই হবে বৌমা, মা বাপ মরা মেয়ে, নিবারণ তো অনেকবার করে বলেছে।
3: শুনেছি মেয়ের নাকি অনেক বয়স হয়ে গেছে,
2: গায়ে গঞ্জে 25-26 বছর, এটা আইবুড়ো মেয়ের পক্ষে তো বেশি নিশ্চয়ই। নিবারণই বা কি করবে, আর্থিক অবস্থা তো ভালো নয়, তার উপর নিজেরই 4-4টে সন্তান, শেষ পর্যন্ত ভাগ্নিটার জন্য একটা ছেলে জোগাড় করতে পেরেছে, এটাই তো অনেক ভালো, না হলে মেয়েটার যে কি হতো।
3: ওগো শুনছো, বাবা বেরোচ্ছে,
4: একটু গলদা চিংড়ি আনতে বলো।
3: হ্যাঁ বাজারে নয়, বিয়ে বাড়ি।
4: তাহলে মিষ্টির হাড়ি?
3: খাওয়া শোয়া ছাড়া তোমার তো আর কোনো কাজ নেই। না বাবা, আপনি আসুন বাবা, দেরি হলে পৌঁছতে রাত হয়ে যাবে।
2: ঠিক আছে ঠিক আছে, রাস্তা তো ভালোই না, তার উপর ট্রেনেই তো লাগবে 2-3 ঘন্টা। যাই, শোনো বৌমা, সাবধানে থেকো। হ্যাঁ চলো, হে হরি চলো।
1: হ্যাঁ হ্যাঁ চলো চলো। এ ভোলা, ও ভোলা, এইদিকে ঘোরা বাবা রিক্সাটা।
2: হ্যাঁ আরে এইদিকে ঘোরা না।
1: হ্যাঁ চলো চলো ঘুমায়। আজ কিন্তু দারুণ দেখাচ্ছে অগর, বুঝলে কি সেজেছ। এই রিক্সায় কিন্তু তোমায় মানাচ্ছে না আজকে অগর,
2: কি করবো বলো, গাড়ি যে কিনবো 7 দিনও তো এই রাস্তায় চলবে না, বিগড়েই যাবে।
1: সত্যি কথা বলতে কি, তোমাকে তোমার বৌমা নাতি নাতনিকে দেখলে মনেই হয় না তোমাদের এই সাত পুরুষের বাস এই অজ পাড়া গায়ে।
2: না আমার বৌমা তো শহরতলের মেয়ে, শহরে কিছুদিন পড়াশোনাও করেছে, আর আমার কথা বলছো? আরে মামলা মকদ্দমার কাজের সুবাদে জীবনের অর্ধেকটা তো কেটেছে কলকাতায়, তোমার আর তোমার আর কি, না করলে বিয়ে, না বানালে বাড়ি ঘর, পদে পদে গান গেয়ে সারাটা জীবন কাটিয়ে দিই।
1: আমার আমার বলে সব কিছু আঁকড়ে থাকার শক্তি তো সবার থাকে না অঘর। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, সারা

0: জীবন মনকে বিশ্বাস করতে শিখিয়েছি এই বলে, আমার আমার বলে ভাবিও না আর, চক্ষু মুদিয়া দেখো সবই অন্ধকার। রাধে গোবিন্দ, প্রাণই আছে যতক্ষণ আনন্দ করো মন, প্রাণই আছে যতক্ষণ আনন্দ করো মন, হাসিতে খেলিতে যাবে পুলকে গুলকে আহা, হাসিতে খেলিতে যাবে পুলকে গুলকে।
1: বাহ বাহ,
0: জয় রাধে জয় রাধে জয়। কেবল চরণের শরণ যেন থাকে গো, চরণের শরণ যেন থাকে প্রাণ।

0: বলবো, এত করে ডাকলাম, একবার তুমি বাইরে আসতে পারলে না?
1: অভিজ্ঞতা
0: তার বলতে, বাপরে বাপ, কি সাজটাই না সেজেছে গো! ধুতিতে কুচি, গরদের পাঞ্জাবি আর জুতোটা বলে কিনা যাবার ইচ্ছা ছিল না, তা জুতোটা তো আর এক্ষুনি পালিশ করেনি।
1: বিয়ে দিতে নয়, যেন বিয়ে করতে যাচ্ছে।
0: যা বলেছ!
1: আমি কোথায় তাপ্পি দেওয়া ধুতি পরছি? এত করে বলছি হাট থেকে একটা ফতুয়া নিয়ে এসো, ফতুয়া নিয়ে এসো। ছেঁড়া গেঞ্জিটা চলছে না, সেদিকে খেয়াল নেই। নিজের জামা কাপড় শাল তখন ছাড়, জুতোটা পর্যন্ত সিন্ধুকে ভরে রেখে দেয়। তুমি অগর রায়, এ গায়ে তোমার পাঁচজন মাননি করে, তা নিজের ছেলেকে ভিকিরি করে রেখে দিয়েছো তুমি?
0: 70 বছরের বুড়ো, আপনার অত সাজগোজের কি আছে? মা মারা যাবার পর সাজগোজ যেন আরো বেড়েছে।
1: চারিদিকে ঘর বাড়ির দিকে নজরই নেই। বন্যায় ঘরটা ভাঙল, সরকার অনুদান দিল, সেটা পর্যন্ত হাফিস করে দিল। বলে কিনা আমরা অনেক কষ্ট করেছি তোদের আপনার নবাবী কিসের
0: এ জন্মে আর শুধরবে না,
1: আমাদের আর কপাল খুলবে না।

0: আমার কি সর্বনাশ হলো কি সর্বনাশ হলো
1: ওর মুখে নিজের মা বাবাকে খেয়েছে এখন নিজের কপালটাকেও খেলো বলো এবার বলো না ওকে শুনছো বলে সারা জীবন যে আমাদের অন্ন ধ্বংস করবে তা চলবে না এই আমি তোমাকে বলে দিলাম তোমার ভাগ্নি তুমি বোঝো এখন ওকে নিয়ে কি করবে তুমি বোঝো
2: কোথায় আর যাবে বলো
1: আর সোহাগ দেখিও না আগে লোকজন বিদায় করো ওদের হাউতাস করা ছাড়া তো আর কোনো কাজ নেই তারপর দেখাচ্ছি তোমার ওই সোহাগি থাকে কোথায়
3: শুনলাম
2: সবই কপাল নইলে বিয়ের আসর থেকে বরকে ডাকাতে তুলে নিয়ে যাবে এটা কি স্বপ্নে ভেবেছিলাম
3: কিন্তু আমরা তো শুনলাম অন্য কথা
4: হ্যাঁ এই ছেলেটি নাকি আগে বিয়ে করা বউ ছেলে পুলে আছে তার বাড়ির লোকজনই নাকি তাকে তুলে নিয়ে গেছে
2: চুপ করুন হরিচরণ দা এটা জানাজানি হলে আরও বিপদ বাড়বে ভাগ্নিকে বলেছি এই ছেলের সঙ্গেই তোর পরে বিয়ে দেবো
4: এই দেখো আরে জানা জানি আর কি বাকি আছে নিবারণ আমরা তো স্টেশনেই খবর পেয়ে গেছি
3: হ্যাঁ কিন্তু তোমরা কি আগে কোনো খবর টবর নাও নি ছেলে
2: ঘটকের ওপর বিশ্বাস করেছিলাম সবই অদৃষ্ট ঘুরদার সবই অদৃষ্ট
4: তা আমাদের কি আর এখন থাকার প্রয়োজন আছে নাকি
3: যদি কোনো দরকার লাগে বলবে বলো
2: অত দূর থেকে এসেছ কি বলবো বলো শুধু শুধু আর বেশি রাত করে কি করবে বলো
4: এই দেখো
2: কি করবে
3: কিন্তু না কোনো দরকার পড়লেই খবর পাচ্ছি
2: নিশ্চয়ই তবে অগুরদা একটা

0: পিলে পিলে খবর দিও।
1: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়।
0: বুড়ো ল্যাংড়া খোড়া কোনো কিছুরই আর বাজ বিচার করবো না।
1: ঠিক আছে,
0: আজকের পর ওর মামি ওকে আর তিষ্ঠতে দেবে না।
1: ঠিক আছে ঠিক আছে, আমরা চেষ্টা করবো। চলো চলো হরিচরণ,
2: চলো চলো
1: চলো চলো চলো।

0: তুমি কি ঘুমোচ্ছ? একটু উঠে দেখো না, তোমার বাপটা তো এখনো ফিরলো না। কি গো?
1: ফিরবে ফিরবে ফিরবে, ও শেষ ট্রেনের সময় এখনো যায়নি।
0: না গো, আমার মনটা কেমন কু গাইছে।
1: এই তো বলছিলে মরলে বাঁচতে।
0: ছি ছি ছি ছি, এভাবে আমি বলিনি কথাটা। আরে কৃপণ হোক ট্যাঁদর হোক, তবু তো সংসারের মাথা, কোনো অঘটন ঘটলে
1: ঘুমোতা? আমি তো আর মরে যাইনি।
0: তোমায় দিয়ে কোন কাজটা হয় শুনি? না করো রোজগার পাতি, না পারো গতরে খাটতে। ও বুড়োটা যা হোক দেয় বলেই তো দুমুটো জুটছে।
1: তাই বলো, সুখের জন্য স্বামীর চেয়ে শ্বশুরের উপর মায়া উতলে উঠছে।
0: স্বামী বলতে লজ্জা করে না তোমার? স্বামী হয়ে কোন দায়িত্বটা নাও শুনি? খাচ্ছ ঘুমোচ্ছ আর খালি তাস পিটছ।
1: চুপ করলে নাকি সেদিনের মতো চুলের মুঠি ধরে ছায়ের গাঁদা পুঁতে দেবো।
0: তো এক শিখেছ।
2: অনুগ্রহ করে শুনবেন 3010 আপ রায়গঞ্জ লোকাল যান্ত্রিক গোলযোগের কারণে দেরিতে আসছে, যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।
3: হয়ে গেল।
4: কি হলো?
3: এই ট্রেন যেন কোথায় আটকে আছে, দেরি হবে আসতে।
4: তা আমার না হয় ঘরে ফেরার তাগিদ আছে, কিন্তু তুই তো থেকে গেলি পারতে।
3: অনুষ্ঠানই হলো না, অতিথি থেকে কি লাভ বলো?
4: তোমার বয়স কম হলে কিন্তু পিড়িতে বসে যেতে পারতে।
3: পুরুষ মানুষের বয়সে আর কি এসে যায় বলো? চাল নেই চুলো নেই, ভিক্ষে করে একটা পেট চালানোই দায়, এর মধ্যে আমাকে আর কে মেয়ে দেবে বলো?
4: আফসোস হচ্ছে?
3: তা মিথ্যে বলবো না, ইদানিং হচ্ছে। মরলে যে কোথায় পড়ে থাকবো, কান্নাকাটি করারও খেয়ে থাকবে না।
4: থেকেও না থাকার শূন্যতা যে আরো ভয়ানক হরিচরণ।
3: ভায়া সুরে যেন কোথায় তাল কাটছে। আমার ঘর খানায় কে বিরাজ করে, আমি জনম ভোর একদিন দেখলাম নদীন। এইভাবে কতক্ষণ যেখানে এখন বসে থাকতে হবে কে জানে।
4: তাই তো ভাবছি।
3: ঈশান কোণে ভায়া একটা কথা বলবো?
4: বলো।
3: না থাক।
4: থাকবে কেন বলো?
3: রাগ করতে পারবে না বলো?
4: রাগ ফুলিয়ে এখানে আর কি করবো বলো? বলো বলো।
3: তোমার তো বউ গত হয়েছে 18 বছর, তো বিয়ে আর খুললে না কেন ভায়া?
4: ওই ভয়ে।
3: ভয়ে?
4: হ্যাঁ, এসব তখন কৈশোরে পা দিয়েছে, ভাবলাম যদি সহ্য করতে না পারে নতুন মাকে।
3: তা এখন ফাঁকা ফাঁকা লাগে না জীবনটা? সময় তো এখনো আছে অগর। এই দেখো আহা, আরে অমন করে আমার দিকে তাকাচ্ছ কি? নিবারণ কি বললো বুঝলে না? ওর ভাগ্নিটার এখন একটা আশ্রয় খুব জরুরি। হ্যাঁ, বুড়ো হোক ল্যাংড়া হোক,
4: মানে এই 70 বছর বয়সে
3: জীবন তো একটাই অঘর। হ্যাঁ, কটা বছরই বা বাঁচবে বলো?
4: কি বলছো তুমি?
3: তাছাড়া ভেবে দেখো দেখি, গায়ের একটা লগ্নভ্রষ্টা মেয়ে কিভাবে যে মিশে থাকবে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও অঘর, রাজি হয়ে যাও। তোমার তো এতে ভাবার কিছু নেই, এ তো পুণ্যের কাজ। হে
4: না, ব্যাপার হচ্ছে যে
3: ট্রেন ঢুকছে অঘর, ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি ভাবো। হ্যাঁ হ্যাঁ, এখনো সময় আছে, চলো চলো অঘর চলো। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ।

0: ওখানে কে কাঁদে এই অন্ধকারে? আরে কদম না, আরে কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? পাত্র জোগাড় করে এনেছি। ও নিবারণ, নিবারণ, আরে কোথায় তুমি? আরে হ্যাঁ, ভাগ্নির বিয়ে হবে গো, এখনই হবে। পুরুত মশাই, পুরুত মশাই, আরে যাচ্ছেন কোথায়? এদিকে আসো, বসে পড়ুন, বসে পড়ুন। এই
1: পাত্র শ্রী অঘোরচন্দ্র রায়।

0: ও শুনছো? আরে ভোর হয়ে এলো তো, তোমার বাপ তো এখনো ফিরলো না গো।
1: হ্যাঁ, বেশি কাজের কাজও করো না তো, সকালবেলা ওই ঠিক ফিরবে।
0: যাও না গো, একটু এগিয়ে গিয়ে দেখো না।
1: আমি এগিয়ে গেলে কি উনি তাড়াতাড়ি আসবে নাকি?
2: আরে ও ও কেশব, কেশব, আরে বাইরে আয়, আরে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, বাইরে আয়।
0: বাইরে আবার কারা এলো এখন? মা, হরিচরণ কাকা। কি কার বউ?
2: তোমার শ্বশুরের, ইনি হলেন তোমার শাশুড়ি।
0: ও মা গো,
2: ভিড়নি খেও না, ভিড়নি খেও না বৌমা, প্রণাম করো, প্রণাম করো। প্রদীপ জ্বালিয়ে একটা থালায় সাজিয়ে আনো দেখি। হ্যাঁ, কেশবকে ডাকো, ডাকো দেখি। ও ও কেশব, কেশব, তোর নতুন মাকে বরণ করবি আয় রে।
1: কি হয়েছে কি?
2: এই দেখো, নিজের বাপ কি চিনতে পাচ্ছিস না? কি ধরনের ছেলে রে তুই?
3: চুপ করুন তো, এসব আপনারই কার সাজি, নিয়ে যান, নিয়ে যান এখান থেকে, কই নিয়ে যান।
4: ওকে আমার ঘরে নিয়ে এসো হরিচরণ, ওকে নিয়ে কারো যদি কোনো অসুবিধা হয় সে অন্যত্র যেতে পারে, এখানে থাকলে ওকে মানতেই হবে। এ বাড়ি ঘর সম্পত্তি আর কোনো সব আমার, ভেতরে নিয়ে এসো ওকে।
3: বাবা, গট গট গট গট করে চলে গেল। হ্যাঁ, কোনো লাজ লজ্জার বালাই নেই।
1: সাত দিনের মধ্যে যদি ওকে এখান থেকে না তাড়াই তো আমি অঘোর রায়ের বেটাই নই।
3: বাপের নাম করে আর গর্ব করো না তুমি, ছি ছি ছি ছি ছি, বুড়ো বয়সে ভীমরতি।
1: না তুই দেখো না,
3: সারা গায়ে মুখ দেখাতে পারবো না আমরা।
2: বৌমা শোনো, একদিন গা শুদ্ধ লোককে খাইয়ে দিলে।
3: একদম চুপ, শুঁড়ির সাক্ষী মাতাল
2: বৌমা,
3: যান এখান থেকে।

0: কি হলো, বসে আছো যে? অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো। কারো কথায় কোনো কান দিও না, বুঝলে? কি পরিস্থিতিতে আমাদের এই বিয়ে, তা তো কেউ যাচাই করতে যাবে না। স্বাভাবিকের বাইরে ঘটে যাওয়া এই ঘটনা সমাজ শুধু সমালোচনার চোখেই দেখবে না। এখন যতটা তাড়াতাড়ি পারো মানিয়ে নাও, কেমন?
1: আপনি পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই।
0: পাঁচ নাতি নাতনির দাদু, এক 70 বছরের বৃদ্ধ, 25 বছরের এক যুবতী মেয়েকে কি আর সঙ্গ দেবে? হরিহে দীনবন্ধু, হরিহে।

0: আজকে রান্না হবে নতুন বউ।
1: তোমরা আমায় নতুন বউ করো কি জন্য? তুমি তো শুনলাম পুরনো কাজের লোক। তা কেশবের মা মানে বাবুর প্রথম পক্ষকে কি বলতে?
0: তাকে তো সকলেই গিন্নিমা বলতো।
1: বেশ, তাহলে আমাকে নতুন গিন্নিমা।

0: তুমি নয় বৌমা, আপনি আগে করে কথা বলো।
1: বাবা, এক মাস যেতে না যেতেই এত হুকুম?
0: এক মাস হোক কিংবা একদিন, শাশুড়ি মার তো বটে। যাকগে, কেশব কোথায়?
1: মা গো, অত বড় মানুষটাকে নাম ধরে কথা কও, লজ্জা করে না তোমার?
0: লজ্জা আবার কিসে? অত বড় মানুষটার বাপকে কান ধরে ওঠাচ্ছি বসাচ্ছি, আর তার ছেলের নামটুকু করতে লজ্জা? দেখি ভাঁড়ার ঘরে চাবিটা দাও তো।
1: কি,
0: কাজের বউ অনেকক্ষণ এসেছে, তাকে রান্নাটা বুঝিয়ে দিই। অমন রাগ রাগ চোখে তাকিয়ে লাভ নেই বৌমা, ভাঁড়ার ঘরের সব আনাজ মালপত্রের দায়িত্ব যদি নিতে পারি, চাবিটাও পারবো। দাও দাও, দেরি করো না।

0: 에이! 아니, 순준!
1: 에이, 순! 자, 자, 자! 절 뽀리뽀리비, 순! 아기, 기에, 라이벙 씨 노뚜 어떻게 듣게 느끼야?
2: 또 느끼지?
0: 내가 몰라! 어글라일 붙들어볼래, 꼬다! 아니, 무루하리? 벨기라 갈래, 자호!
1: 손손
0: 뭘 너티째 칠레 초토
2: 이 뭐지
0: 더베야는 뭘지 기 아번 나무리 기체 마니
2: 쇼네치 베드 탈때 어스트더러 셔도 남다가 위기에 질러 ঠিকই ছিল বড় ছেলে কেশবের সঙ্গে মিল রেখে কৈলাস নাম রাখা হবে তা নতুন গিনি সেটি ঘোষালে বলে তা হবে না এ আমার মানিক মানিক চন্দ্র রায়
3: ও মানি
4: এদিকে আয় বাবা
3: নতুন জামা প্যান্টটা পরে নি তো বাবা
4: কেন মা এত সকালে ডাকছো কোথায় যাবে
3: আজ তোমার জন্মদিন বাবা পাঁচ বছরে পড়লো আমার মানিক চোনা তোমার বাবা আজ গ্রাম সিদ্ধ লোককে ভোজ দেবে যা যা বড়দের সবাইকে নমস্কার করেছো পায়ে হাত দিয়ে করবে কিন্তু বাবা
4: দাদাকেও করবো মা
3: যদি পায়ে হাত না দিতে দেয় দূর থেকে এমনি করে হাত জোর করে আসবে হ্যাঁ বাবা
4: ঠিক আছে
5: কি হলো এই শুনছো আরে কি হলো কি আজকের দিনও এত বেলা পর্যন্ত শুয়ে থাকবে তুমি
6: কেন কেন কোন মোচ্চব লেগেছে শুনি
5: ভাইয়ের জন্মদিন ঠাকুর রান্না চাপিয়ে দিয়েছে একটু দেখভাল করো গিয়ে
6: তুই চুপ করলি
5: আজকের দিনে গাল মন্দ করো না বলে দিচ্ছি
6: আমার পাঁচ পাঁচটা ছেলে মেয়ে হলো কই কাউকে কোনোদিন ডেকে এনে একটা মিষ্টিও খাইয়েছে
5: সে তুমি পারোনি কাকে দোষ দেবে
6: আমার বেলা হয়েছিল নাকি সেটা আমার দোষ
5: তখন আর এখন যাও যাও যাও আজকের দিনে শুয়ে থাকাটা ভালো দেখাচ্ছে না পাঁচ বছরের ভাইটার মুখ তো একদিনের জন্য দেখলে না আজ কিছু একটা দিয়ে মা কে রে ওখানে হ্যাঁ উমা মানি আয় আয় বাবা আয় আয় আয় ও বাবা রে থাক থাক থাক থাক থাক পায়ে হাত দিতে হবে না তোকে আরে ঠিক আছে ও রে বাবা রে কি হলো রে দাঁড়িয়ে রইলি কেন কিছু বলবি
4: দাদা
5: ও গো এই শুনছো তোমার মানিক ডাকছে
6: আমার কেউ না কেউ হতে পারে না

0: 조르니.
1: 어?
0: 조르기니.
1: 어. 오케이. 어. 오케이. 어머니 그쪽 가요.
0: 나. 나.

0: একি ওকে করছো? হ্যাঁ, এখনো কালো শৌচ কাটেনি, বেড়া লাগাচ্ছ এর মধ্যে?
1: আরে হাড়ি তালা করে ফেলেছে, আর লোক দেখানো মুখ দেখা দেখি দরকার কি? আনো আনো আনো, ভাঙা দরজাটা আনো দেখি, এখানে লাগিয়ে দিন।
0: দেখছো
1: না ওই কালো কোট পরা উকিল ভাইটা কেন রেখেছে, তারই পরামর্শে সব হচ্ছে। বাবা আমি ওকে সব রায় কত ধানে কত চাল আমিও জানি।
0: চুপ করো, চুপ করো তো। শোনো, ধান চাল টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিলে এতগুলো বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে।
1: বন্ধ করলেই হলো, বাপ কি ওকে একা লিখে দিয়ে গেছে নাকি? দেখো না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কে কাকে ভাত দেয়। আগে ভাড়ার ঘরের চাবিটা চাও, ভাড়ার ঘরের চাবিটা চাও আগে, বলো ওখানে আমাদেরও ভাগ আছে।
0: পারবো না, আমি পারবো না। যাও না, যাও, মায়ের পুঁতে নিজেরা মারামারি করো গে, যাও।
1: মা মামা হাসালে দেখি না
2: না না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না কেশব বাবু, এই শুভ উকিলের কাছে যখন এসেছেন মনে করুন এ মামলা জিতেই গেছেন।
1: সম্পত্তির ছিটে ফোটা যাতে না দিতে হয় তার ব্যবস্থা করুন, যত খরচাপাতি লাগে আমি দেবো।
2: আমিও আমার যথা কর্তব্য করব, আমার কথার কোনো দিন কোনো হেরফের হয়েছে কেশব বাবু?
1: না সে কথা না।
2: আপনার বাবার কোনো কেস কোনো দিন গড়বড় হতে দেখেছেন? এইবার শুধু খারাপ লাগছে এই মামলাটা পরোক্ষে আপনার বাবারই বিরুদ্ধে যাচ্ছে বলে।
1: কেন, কী করে যাচ্ছে, কী করে যাচ্ছে? আপনি তো বললেন উনি আমার বাবার বউই নন, সেটা আপনি প্রমাণ করে দেবেন, তাহলে আর সম্পর্কটা থাকছে কোথায়?
2: ঠিক ঠিক ঠিক ঠিক, ওরে বাবা, আপনি তো দেখছি নিজেই লয়ার হয়ে উঠছেন। যাচ্ছেন কোথায়, কিছু অ্যাডভান্স করে যান, পেপার টেপার রেডি করতে হবে তো।
1: তা তো বটে, ও বটে। এই এই নে।
2: ওকে ওকে।
0: এত বেলা হলো তোমার আসতে, আর এদিকে এক কাণ্ড হয়ে গেছে।
1: কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ব্যবস্থা করে এসেছি, আদালতে চিঠি পেলো বলে।
0: তার আগে ওরাই চিঠি ধরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সই করে নোটিশ নিইনি বলে দেওয়ালে টাঙিয়ে দিয়ে গেছে। এদিকে এসো, এই দেখো।

0: নাবালক ছেলের পক্ষ থেকে কদম কুমারী রায় সম্পত্তি ভাগের মামলা তুলেছে।
1: কি হবে গো এখন?
2: কি হবে
1: কি হবে
3: বটে, ওর ওই তো সুটকো কলকুজ উকিল ভাইটার ভরসায় হারাম যদি কেউটের গর্তে হাত দিতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও অঘর রায়ের বেটা কেশব রায়, সাত পুরুষের ডাক সাইটে মামলা বাজ আমরা, কি করে সম্পত্তি দখল রাখতে হয় আমিও জানি।
1: আস্তে আস্তে শুনো, তাহলে বলছো যে নতুন গিন্নি তার ছেলের হয়ে বিশেষ সুবিধা করতে পারবে না?
3: কি করে পারবে, কি করে পারবে, কোর্টে প্রমাণ করে ছাড়বো না। বাপের ও বিয়ের বিয়েই নয়, কিসের বিয়ে? হ্যাঁ, এবং সে কেউ সাক্ষী আছে? পুরুত গিয়েছিল এ বাড়ির, পাকা ডাকা হয়েছিল, আগে থেকে কানে শুনেছিল কেউ? কিছু না কিছু না, ও ছেলে অঘর রায়ের অবৈধ সন্তান, অবৈধ সন্তান।
1: দাঁড়াও দাঁড়াও, আর এই যে এতকাল ধরে নতুন গিন্নি এ বাড়িতে রয়েছে, তার কি যুক্তি দেবে তুমি?
3: বেঁচে থাকতে ঢের পুরুষ মানুষ অমন ঢের কুকীর্তি করে থাকে।
1: হ্যাঁ গো, তাহলে আদালতে প্রমাণ হবে তো যে ওদের সত্যি কোনো দাবি দেওয়া নেই?
3: নিশ্চয়। ভেবেছিলাম ওর কিছু মাস হওয়ার ব্যবস্থা করবো, ওর মামা তো ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, এখন এক পয়সাও দেবো না, এক পয়সাও দেবো না। দেখি দেখি নতুন গিন্নির হিম্মত দেখি।

0: কি হলো কি হলো কি হলো উকিল বাবু? এত দিন হয়ে গেল কোনো সুদাহার পত্র দেখতে পাচ্ছি না, কি করছেন আপনি বলুন তো?
1: আমিও তো পাচ্ছি না। মামলার যে অবস্থা, এখন ডেট নিয়ে ওদের হয়রানি করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না।
0: কেন, আমরা আমরা কমতি কিসে? কমতি কিসে বলুন?
1: কমতি মানে আপনার সৎমা মানে কদম কুমারী তার বাপের বাড়ির গ্রাম শুদ্ধ সাক্ষী সাবুত জোগাড় করে নিয়ে এসেছে। পঞ্চায়েত প্রধানও নাকি বিয়েতে এসেছিলেন। হরিচরণ বাবু আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড, তিনিও আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ধাই মা যিনি বাচ্চাটির জন্ম দিতে এসেছিলেন তাকে ওরা কোর্টে প্রডিউস করেছে। এসব তো আপনার অজানা নয় কেশব বাবু, নিজের চোখেই তো দেখেছেন সব।
0: তা আমরা কি করতে পারতাম বলুন?
1: যেখানে বাস করেন সেখানকার লোকগুলোকে অন্তত হাত করতে পারতেন। আচ্ছা আচ্ছা, এটা কেন বলেননি যে আপনার বাবার পেনশনের নমিনি করে গেছেন কদম কুমারীকে?
0: কি করে জানবো বলুন তো?
1: এটা তো আমার জানার কথা নয় কেশব বাবু।
0: না না, ঠিক আছে ঠিক আছে, এখন এখন এখন আপনি কি করতে বলেন বলুন।
1: এখন তো আর কি বলবো, ভগবানে ভরসা রাখুন। এই কদম কুমারী যে আপনার বাবার বিয়ে করা দ্বিতীয় পক্ষের বউ, এটা তো নিশ্চিত হয়ে যাবে।
0: কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনি আপনি কেন বুঝতে পারছেন না, এটা তো কোনো কোনো প্রমাণ নেই।
1: সব কিছুরই প্রমাণ তো আর কাগজে কলমে হয় না কেশব বাবু। এখন আপনার বাবাও স্বর্গ থেকে নেমে এসে অস্বীকার করলে ও জজ সাহেব মানবেন না।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এখন উপায় কি
1: বল? উপায় উপায় দেখি দেখি কি করা যায়। আরে দেখি যাচ্ছেন কোথায়, কি মুশকিল! আরে পরের ডেটটা মুভ করার জন্য কিছু খরচাপাতি রেখে যান, কি আশ্চর্য!
0: রোজ রোজ এত দূর তো আসি এটা দেবারই জন্য।

0: গো? হেই, কি গো, কি হলো? হ্যাঁ,
1: কি হবে?
0: আরে, আজ না মামলা ওঠার কথা ছিল, উঠেছে? কি হলো?
1: ও বুঝবে না, তুমি তুমি তুমি বুঝবে না ওটা।
0: মানে হার জিত তো বুঝতে পারি, কারা হারছে আর কারা জিতছে।
1: ও শেষ রায় বেরোবার আগে ওরা বোঝা যায় না, বোঝা যায় না। ধুরন্ধর এক জজ সাহেব এসেছেন, এবং তাকেই ভয়। সব দিক সুরা হয় যদি ওই লক্ষ্মী ছড়া হারাম জাদাটা ওলা উঠো হয়ে মরে।
0: মা গো, বালাই ষাট ষাট ষাট ষাট। এগো, ছেলেপুরের বাপ হয়ে একটা বাচ্চার মর

0: কামনা করছো তুমি? মামলার হার জিতে মরণ বাঁচনের কথা কেন?
1: কেন কেন
2: কেন আর তুমি কি বুঝবে? তোমার তো আর বাপের বিষয় সম্পত্তি নয়, তোমার তো আর কোর্টে গিয়ে উঁচু মাথাটা হেঁটচ্ছে না।
0: তা তুমি যে বলেছিলে ওদের ন্যায্য পাওনা কিচ্ছু নেই।
2: নেই নেই নেই নেই নেই তো নেই।
0: তা নেই যদি উকিল ব্যারিস্টার ন্যায্য অন্যায্য বুঝবে না?
2: না বুঝবে না, বুঝবে না, বোঝে না। যা বোঝো না তা নিয়ে কথা কইতে আসো না। এখন ভাবছি ছোড়া যখন জন্মেছিল ওই ভাই মাগিকে হাত করে নুন খাইয়ে মারিনি কেন?
0: বালাই শার্ট, বালাই শার্ট, শার্ট শার্ট শার্ট, বালাই শার্ট।
3: মানিক বাপ আমার, সাবধানে থাকিস, আমার ফিরতে রাত হবে।
4: কোথায় যাচ্ছ মা?
3: মন্দিরে বাবা।
4: আমিও যাব মা।
3: না না বাবা, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হবে। লক্ষ্মীও থেকো কেমন, তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। আর শোনো, দাদার কাছে একদম ঘেঁষবে না, খুব রেগে আছে তো।
4: আমি যাই না তো, দেখলেই ছুটে পালাই।
1: দিদি, দিদি কোথায় যাচ্ছ?
3: মা আনন্দময়ীর মন্দিরে হোম বসাতে।
1: ও,
3: তিন দিন তিন রাত সেই হোমের আগুন জ্বালিয়ে রাখতে পারলে মামলায় জয় হবেই।
1: তা দেবতা স্থানে যাচ্ছ, যাও, মানা করব না। কিন্তু কেস তো প্রায় গুটিয়েই এসছে। কলকাতা থেকে বাঘা বাঘা উকিল এনেও কেশব রায় সুবিধা কিছু করতে পারলো? রায় পুরোটাই তোমার পক্ষে যাবে, এ তুমি দেখে নিও দিদি।
3: ভগবানই তোমাকে আমার কাছে পাঠিয়েছে দাদা। তুমি আমার মায়ের পেটের ভাই না হয়েও যা করছো আমার জন্য সারা জীবন মনে রাখবো। নইলে মানিককে নিয়ে পথে পথে বাকি জীবন কাটাতে হতো।
1: জানো দিদি, আদালত যখন তোমার বিয়েটা বৈধ বলে স্বীকার করে নিল, তখন যদি তুমি কেশব রায়ের মুখটা দেখতে, পাংশুটে হয়ে শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছিল। রেগে গিয়ে শেষে বলে কি না, আইন এখন দুর্বলের পক্ষ নিচ্ছে, আমরা নাকি দুর্বল। শোনো,
3: আচ্ছা কেশব নাকি আরো বড় উকিল ধরতে কলকাতায় গেছে?
1: অনেক বড় বড় উকিল তো ধরে আনলো, কিছু করতে পারলো? এ মামলায় আর কেউ কিচ্ছুটি করতে পারবে না। আচ্ছা শোনো দিদি, রায় বেরোনোর দিন বেশি বেশি সোড়া দিয়ে মাথা ঘষে চুলটাকে একদম উস্কো খুস্কো করে রাখবে, আর বেছে বেছে ওই আধ ছেঁড়া আধ ময়লা থান পরবে, আর মুখের ভাবটা আরো করুণ করে রাখবে, মানে যেমনটা এতদিন করে এসছো আর কি। ওই কেশব আর তার উকিল কেন, জজ সাহেবের পর্যন্ত মাথাটা ঘুরে যাবে। তুমি পারবে তো দিদি?
3: আমাকে আমাকে পারতেই হবে দাদা।

0: একদম জল জমে গেছে এইখানটা একদম।
1: আরে কেশব না, ও কেশব, আরে কলকাতায় গিয়েছিলেন নাকি?
2: আর বলো কেন, ওই শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো এক ঘন্টা দেরিতে, এখানে এসে দেখি রিক্সা উধাও, হাঁটছি, হাঁটতে হচ্ছে তাই।
1: হ্যাঁ, সকাল থেকেই তো টিপটিপ বৃষ্টি, যে কোনো সময়ই ঝেঁপে নামবে, এই সময় কে আর গাড়িটা আনতে চায় বলো?
2: কি হলো বলো তো, হ্যাঁ অসময় বৃষ্টি, নিম্নচাপ নিশ্চয়,
1: তাই না? তাছাড়া আর কি, কটা বাজে তোমার ঘড়িতে দেখো?
2: বাজে বা দেড়টা,
1: দেড়টা
2: অনেক বেলা হয়ে গেল।
1: সামনে সামনে কি সব সামনে, তুমি বলো না, কাজ করো, এই আমার মতো চপ্পলটা হাতে নিয়ে নাও, বুঝলে? রাস্তার যে অবস্থা।
2: সেই বলো সেই বলো
1: কেশব, একটা কথা জিজ্ঞেস করবো কেশব।
2: হ্যাঁ বলো বলো।
1: শুনছিলাম ওই মামলার রায় নাকি তোমার বিপক্ষে যাচ্ছে, আর তা সামাল দিতেই নাকি তুমি কলকাতা ছুটছো বড় বড় উকিল ধরতে।
2: কে বলেছে এসব কথা তোমাকে?
1: আরে গায়ের কথা গাছের পাতায় পাতায় ভেসে বেড়ায়, ওকে আর চাপা থাকে।
2: হ্যাঁ হ্যাঁ ভাই, মামলাটা মনে হয় গেছেই গেল।
1: বলো কি,
2: ওই প্রথম উকিলটাই যত নষ্টের গোড়া জানো সুদেব, বলে বলে আপনি মা না বলে ভাবতে পারেন, কিন্তু আপনার বাবা তো তাকে সম্মান দিয়ে নিয়ে এসেছে।
1: কলকাতার উকিল কি বললো সেটা বলো না,
2: পাঁচ কান করো না,
1: না না
2: তোমাকে বলেই বলছি।
1: হ্যাঁ বলো বলো।
2: বিশেষ ভরসা দিতে পারেনি বুঝলে, এখন ভগবানই ভরসা।

0: কাল রায় বেরোবে।
1: আমি যাই কেশব, বুঝলে? ওই হাটটা একটু ঘুরে যাবো।
0: হ্যাঁ হ্যাঁ, যাও যাও সুদেব, যাও যাও, এসো এসো এসো, যাও। আজই ছাতাটা নিতে ভুলে গেলাম, জামা কাপড়টা ভিজে উঠেছে এর মধ্যে। কাল কোর্টে বেরুবার আগে শুকুলে হয়। এই দেখো কাণ্ড দেখো, হ্যাঁ, তেঁতুল তলে আমার গোপলাটা না, নিশ্চয়ই কাঁথার তলায় ঢুকে ওর মা নাক ডাকাচ্ছে। এত করে বলে এলাম বাচ্চাগুলোকে ভর দুপুরে বাইরে ছেড়ো না, ছেড়ো না। এ তো গোপলাটা, এ তো হারামজাদা লক্ষ্মী চেহারাটা, হাতে মাদুলি, গলায় বাঘনক, প্যাঁকাটির মতো চেহারা, আমার আটানার ভাগিদার। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি, আমার মহাশত্রু আমার সামনে, বাঘনক লটকানো চড়াই পাখির মতো ওই শীর্ণ গলাটা নিজের নখে বিঁধে ছিঁড়ে ফেলতে পারলেই সাপলাটা চুকে মুখে যায়। কেউ কোথাও নেই, এই সুযোগে আঙুলের দুটো টোকা, বাস কয়েক সেকেন্ড, প্যাকাটির মতোই কুৎসিত দেহটাকে দুমড়ে মুচড়ে পুকুরের জলে ফেলে দিতে পারলেই কেল্লা পাতে। আর তারপরে ফিরতি ট্রেন ধরে কলকাতার কোনো কাজের অছিলে কোনো আত্মীয়ের বাড়িতে রাতটা কাটালে আমার দিকে আর কারো কোনো সন্দেহই থাকবে না। পিছু হটলেই পেছনে পুকুর, পায়ের তলায় নরম মাটি, একটু ঠেলা দিলেই তো আর কোনো প্রমাণ থাকবে না। গলা টেপার দাগ বড় সব মানুষের দাগ, ওই থেকেই শেষ পর্যন্ত আসামিকে টেনে বার করে পুলিশ বেটারা। তাছাড়া আমাকে এখানে আসতে দেখেছে সুদেব, এই কথাটা তো একদম মাথায় ছিল না। তার চেয়ে হতচ্ছাড়াটা পিছু হটতে হটতে জলে তলিয়ে গেলে এত হালকা টুপ করে একটা আওয়াজ ছাড়া কিছুই হবে না। আর হলেও জনমানবহীন এখানে টের পাচ্ছে কে? অসাবধানে জলে ডুবে যাওয়া ছাড়া এর আর অন্য কোনো ব্যাখ্যা হবে না। চমৎকার চমৎকার, একেবারে পুকুরের কানায় চলে গেছে, ভয় পেয়েছে মনে হয়। ছেলেটা নিজেই হালকা করে দিচ্ছে আমার কাজ, হাঁ করে ভয় দেখাবো? না না, থাক থাক, বাতাসেও শত্রু থাকে, চোখটা গোল গোল করে তাকালি হবে। একবার আমার এই চোখ দেখে বিন্দু খেয়েছিল, যা যা যা যা, আর এক পা এক পা, যা যা। ওই তো ওই তো ওই তো, তোর পায়ের তলার মাটি সরছে, ধস নামছে। গেল গেল গেল গেল যাচ্ছিলি? আরে আমার হাতটা ধরতে না পারলে তলিয়ে যেতে হারামজাদা, আরে মরতে তো এখনই। আমায় খুব ভয় পেয়েছিলি? আমি তোর দাদা, দাদাকে কেউ ভয় পায়?

0: এখানেই শেষ হল কাহিনী আশা পূর্ণা দেবী। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অঘোর রায়, নিমু ভৌমিক, কেশবের উকিল সমীর মজুমদার, হরিচরণ সৌম্যদেব বসু, কদম নীলাঞ্জনা বিশ্বাস, নিবারণ গৌতম বসু, কদমের মামি জলি চট্টোপাধ্যায়, সুদেব তপন পাল, কাজের মাসি আলো ছায়া দাস, কদমের দাদা উকিল দেবজ্যোতি ঘোষ, মানিক পুনম বিশ্বাস, কেশবের স্ত্রী সীমা মুখোপাধ্যায় এবং কেশবের ভূমিকায় দেবেশ রায়চৌধুরী। সম্পাদনা রফি উদ্দিন। কাঠামো নাটকটি প্রযোজনা করেছেন স্বপন দে সরকার।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: নাটকের পর এবার আধুনিক গান।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের রাষ্ট্রপতি ও মিন আং লাইং আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছেন। দুই দেশের মধ্যেকার ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই আলোচনা। আলোচনায় ভারত মায়ানমার সম্পর্কের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুক গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে, আহত হয়েছে আরও 70 জনের বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। ইথিওপিয়ায় আজ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য সেদেশের 50 মিলিয়নের বেশি ভোটার আজ স্থানীয় সাংসদের নির্বাচনের জন্য ভোটে অংশ নিচ্ছে। কলকাতার লোকভবনে আজ রাজ্যপাল RN রবি রাজ্য মন্ত্রিসভার 35 জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করায়। বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে আজ থেকে বিভিন্ন সরকারি পরিবহনে নিগমের বাসগুলিতে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগমকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। উল্লেখ্য, মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য নিগমের মাসে প্রায় 4 কোটি টাকা লোকসান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, সুমন কল্যাণপুরের সুমধুর কণ্ঠস্বর ও হৃদয়স্পর্শী পরিবেশনা সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোনো পুরুষের নামে মহিলা প্রকল্পে সুবিধা, কোথাও আবার ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল। তার অভিযোগ, বহু ক্ষেত্রে প্রকৃত মালিকদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিরা সরকারি প্রকল্পে টাকা পেয়েছেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে রেজলিউশন সহ সই জালিয়াতির অভিযোগে সিট গঠন করতে তদন্ত শুরু করেছে সিআইডি। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে হিয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয় এবং পরে মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়া হয়। এদিকে দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলের প্রস্তাবে অনিয়মের অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি লিখেছিলেন দুই বিধায়ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানাবার পরেই দলনেত্রী মমতা ব্যানার্জী বহিষ্কারের সিদ্ধান্ত নেন। নীতি আয়োগের প্রস্তাবিত বৈঠকে যোগ দেওয়ার আগে রাজ্য সরকার সব দপ্তরের সচিবদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে আগামী শুক্রবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। কলকাতা রাজভবনে আজ রাজ্যপাল আর এন রবি রাজ্য মন্ত্রিসভায় 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় সঙ্গী শিল্পী সুমন কল্যাণপুরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, সুমন কল্যাণপুরের সুমধুর কণ্ঠস্বর এবং হৃদয়স্পর্শী পরিবেশনা সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। এরপরের খবর বিকেল 5টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in। সূর্যঘর
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা।

ভালোবাসো, যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙা বরি দয়, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। হে

আঁচলেতে সেই সব মানুষের ঘাম। এ তবেই আমায় পেতে পারো।

0: তুমি কি আমায় ভালোবাসো।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে
3: কলকাতা। এই অ্যাপ তোগুলো যদি ক্রাইটেরিয়া থাকে, এই তুমি কি আমায় ভালোবাসো, এটার উত্তরটা হবে তবেই আমায় পেতে পারো।
4: এই যে এতগুলো বিষয় আসা রয়েছে, তার মধ্যে একটা তো শো কজ জমা দিতে পারো।
3: কিসের কজ? আসলে ব্যাপারটা হচ্ছে কি, কজ বা ক্লজ এখন এইগুলো সব মাথার মধ্যে ঘুরছে। তার কারণ হচ্ছে মহু আর অমরজিৎ যখন তোমার সঙ্গে, ইয়েস তোমার সঙ্গে কথা বলবে বলে আজকে ঠিক করেছে, মাস পয়লাই না আজকে কোনো হিজিবিজি কথা বলবে না, একদম টু দা পয়েন্ট, একদম ডাইরেক্ট
4: ঘোল বানিয়ে দিচ্ছে, ছাতুর শরবতটা করে দিচ্ছে, প্লিজ শুধুমাত্র ইনস্টাতে দুটো ছবি দিয়ে তারপরে সেটাকে নর্দমায় ফেলে দেবেন না।
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি, লু বইছে এবং সামনে উলু সব একসঙ্গে মানে মিলেমিশে গেছে আর কি। হ্যাঁ, বিশ্বাস করো এই সময়

0: যদি কেউ বলে বাড়িতে দারুণ দারুণ সমস্ত আইটেমস হচ্ছে, কেন? তার কারণে আমি বিয়ে করতে চলেছি।
1: আচ্ছা, অমরের মাথার একেবারে টপ অফ দ্য মোমেন্ট, এবং মানে যাকে বলা যায় একেবারে উপর তলাতে যিনি বিরাজ করছেন, তিনি হচ্ছেন স্বয়ং প্রজাপতি। প্রজাপতি ছাড়া কি তুমি অন্য কোন দেবতার পূজা করো না?
0: হ্যাঁ, প্রজাপিতা, দুটো মিলিয়ে একসঙ্গে আর কি। এই সময় যদি প্লিজ মানে কেউ যদি ইনভাইট করতে চাও, প্লিজ এই সময়টা ডেকো না অন্তত। আর একটু মানে আমাদের এই কলকাতাটা একটু ভিজুক, তারপরে না রিস্ক নিয়ে বের হওয়ার চেষ্টা করবো।
1: একদম। আর শুধুমাত্র যে আমরা বলছি তা তো নয়, বলছেন খরাজ মুখার্জি
0: ফাটাফাটি
2: রোহে ডিফারেন্ট ক্যারেক্টার মি রণবীর রোহে প্রডিউসার বলি বেচুনা বেচুনা আইটে।

0: de me croire tout.
1: Rainbow time check. Absolutely. মহুয়ার অমরজিৎ যখন রয়েছে টাইম তো খাসাই যাচ্ছে। আসলে 4:13 হয়ে গেছে সময়, আর এই সময়টা তোমার সাথে কথা বলছি আমরা দুজন only on cafe কলকাতা।
2: এক্স্যাক্টলি তাই, ক্যাফে কলকাতাতে তো রয়েছি, আর পর পর দুবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। ন্যাচারালি কালকে না যখন ম্যাচ দেখছিলাম তখন ওই আমাদের মনের মধ্যে না আলাদা ধরনের সেন্সেশন কাজ করছিল, এই বুঝি হলো কি হলো না করতে করতে ফাইনালি গিয়ে কিন্তু বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়ে গেছে।
1: তুমি চ্যাম্পিয়নের খবরটা বললে এর পরের আফটার ম্যাচ পার্টির গহপরটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা হলো, সবাই মিলে বেশ নাচানাচি করতে শুরু করলো, বুঝতে পেরেছো? এরপরে নাচানাচির মধ্যে সবার দৃষ্টি যারা আকর্ষণ করলেন তারা হচ্ছে নান আদার দ্যান বিরুষ্কা।
2: Yes,
1: of course, বিরাট কোহলির শার্টে লেখা ছিল প্রথমবার তো আমরা জিতেছিলাম, সেকেন্ড বারটাও আমরাই জিতে নিলাম। ওফ, এইটা এখন টক অফ দা টাউন হয়ে গেছে, পুরো আমের টক।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটাকে না কোট আন কোট একটা কথা বলা যায়, সেটা কি বলতো? জয়বীরু।
1: হ্যাঁ, একদমই তাই জয়বীরু। আর যাদের কথা একেবারে ভুলে না গেলেও চলবে তারা হচ্ছেন কারা বলতো?

0: প্রথম বলে যিনি বল করেছিলেন, মানে আইপিএল এর ফার্স্ট বল করেছিলেন বুমরা, এবং সেটাকে জাস্ট ছয় করে উড়িয়ে দিয়েছিলেন।
1: একদমই তাই, মানে স্পেশালি যখন ওই বলটাকে মানে দেখানো হয় আর কি, এবং ফাইনালি গ্যালারিতে এসে পড়ে, সেটা না মানে দেখে আমি শুধু ভাবি আর কি, যে আমি যদি এই সময়টা মাঠে দাঁড়িয়ে থাকতাম, মানে দর্শক আসনের কথা বলছি আর কি, মাঠের ভেতরে না, কোনোভাবেই নয় আর কি, হ্যাঁ প্লিজ,

0: দিয়েছিলেন তিনি কে বলতো? তিনি হচ্ছেন বৈভব সূর্যবংশী। এবং এই বৈভব সূর্যবংশী আর অমরজিতের মধ্যে একটা মিল আছে।
1: ওমা তাই নাকি?
0: দুজনেই পিঙ্ক পরেছেন।
1: এবং এই নিয়ে কিন্তু একটা পিঙ্কি প্রমিস রয়েছে, এবং সেটা জাস্ট জাস্ট জাস্ট 3:54 পরে এসেই তোমাকে বলবো, এবং কেন বলবো সেটাও তোমাকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। আপাতত ইয়েস ওয়ে ওয়ে তুমি শুনবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
2: Once upon a time, যখন হিন্দি সেই সমস্ত গান যেগুলো 70s 80s কাঁপিয়েছিল, সেই গানগুলোকেই আবার রিশিডিউল করে এবং রিআরেঞ্জ করে একটা নতুন

বিষয়ের জন্ম হয়েছিল যার নাম ছিল ইন্দি পপ। আর সেই ইন্দি পপের মধ্যে একটা অন্য নাম ছিল, মানে অন্যতম নাম ছিল ইনস্ট্যান্ট কর্মা। অনেক গান শুনেছো তার, তার ভিডিওস দেখেছো এবং সেখানে অনেক অনেক মডেলকে দেখেছো বড় হতে, রাদার ম্যাচিওর হতে। সেই গানই তোমার জন্য রাখছি শুধুমাত্র 107 FM রেইনবোতে, আমি মহুয়া সঙ্গে অমরজিৎ। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক, ও মেরে দিল কে চ্যান। অফকোর্স ইউ আর

0: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই তো কদিন আগেই একটা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার বাবু তো সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতেই পারে না। আমারটা কিন্তু এরকম নয়, ও কিন্তু সব সময় বইয়ের মধ্যে মুখ গুজেই থাকে।
2: আসলে বইয়ের মধ্যে মুখ গুজে রাখার মধ্যে এমন কি আছে বলো তো? অনেকে বলে কি গ্রন্থ কীট, সে কোনো একটা সময় শুনতাম, এখন সেটা না জাস্ট বিলুপ্ত প্রজাতি গো।
1: কোথায় মানে তাকাচ্ছি,
2: তবে হ্যাঁ বইয়ের মধ্যে পোকা ধরে, উই হয় জানো তো, সেইটা কিন্তু আমরা দেখতে পাই।
1: সেই কারণের জন্য বই ওয়ার্ম হয়, মানে গরম হয়ে যায় আর কি, ব্যাপারটা
2: বুক ওয়ার্ম হয়ে যায়
1: একদম। আবার বাবাদের কথোপকথনগুলো একটু অন্যরকম।
2: কিরকম?
1: আজকে বাড়িতে কি রান্না হলো তাহলে আপনার? আমার বাড়িতে আজকে চুনো মাছের ঝাল এবং আলু বড়ি ভাজা হয়েছে আর কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আহা, আপনি কত ভালো আছেন, আমার তো প্রত্যেক দিন হোম ডেলিভারি করালে ভালো হয় আর কি, ব্যাপারটা এই এইরকম জায়গায় চলে যায় আর কি। এটা না আজকে এই প্যারেন্টসের এই মানে প্যাকেজটা আজকে আর নেওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, আজকে একদম আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে মানে ঠাস ঠাস ঠাস ঠাস করে লেভেলটা নামাতে নামাতে নামাতে নামাতে ওই ঠাস ঠাসের জায়গায় চলে যাবো আর কি।
2: একদম, মানে যে সময় মানে অমর আর মহুয়া এক ছিল, মানে দুজনেই সেম লেভেলে, সেম ফ্রিকোয়েন্সিতে এবং সেম ডেসিবেলে বকা খেতো এবং মার খেতো।
1: একদম তাই। হ্যাঁ, আর বকা খাওয়ার পর মার খাওয়ার পর যে ব্যাপার মানে তখন একটা অদ্ভুত রকমের ভাষা বেরোতো আর কি মুখ দিয়ে, যেটা আমরা আজকে আর চেষ্টা করেও ওই দিনটা ওই ছবিটা আর দেখতে পাই না।
2: আমার স্কুলে আমার একজন টিচার আমাকে খুব বকছিলেন, হ্যাঁ, কারণ আমি সেলাই করতে পারিনি, ঠিক আছে, সাবজেক্টগুলো মোটামুটি ছিলাম কিন্তু সেলাই ফড়াইয়ে পারতাম না। তো উনি বলেছিলেন যে এই তুমি সেলাই করনি কেন, তোমাকে কিন্তু এরকম করলে আমি তোমাকে আজকে ছুটির সময় আটকে রাখবো। তখন আমি বলেছিলাম দিদিমণি আমি জীবনেও করব না। তখন তার উত্তর কি ছিল জানো?
1: কি ছিল?
2: তিনি বলেছিলেন তুমি জীবনের কতটা বোঝো হে।
1: ও বাবা, উনি তো তোমাকে জীবন দর্শন দেখানোর জন্য একদম রেডি হয়েছিলেন।
2: আমি ছুটি নিয়ে দাঁড়িয়ে ছিলাম, উনি আমাকে জীবন দেখাচ্ছিলেন বাবু।
1: মানে ভাবা যাচ্ছে না আর কি, মানে আজকে না আমরা এই প্যারেন্টসদের এবং স্টুডেন্টদের একসঙ্গে নিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি আর কি। মানে শুধু আজকের দিনে না, মানে আজকের দিনটার স্পেশালিটিটাই এরকম। আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আজ একটা গ্লোবাল ডে। হ্যাঁ, মানে প্যারেন্টসদের একদম গ্লোবাল ডে আর কি, বুঝতে পারছো আর কি, মানে লোকাল থেকে গ্লোবাল হয়ে গেছে আর কি প্যারেন্টসরা।
2: তুমি এই প্যারেন্টসদের কথা বললে তো, তুমি গ্লোবাল গ্লোবাল প্যারেন্ট এইসব তো বলছিলে, তো আমার যেটা মনে হলো সেটা হচ্ছে কি বলতো, একটা থাপ পড়ে না গলাটা মানে গালটা পুরো একদম ওয়ার্মিং হয়ে যায়।
1: ও মা,
2: গ্লোবাল ওয়ার্মিং বাই দা প্যারেন্টস।
1: ও বাবা, মানে ধীরে খোকাদের পান্ডা কিভাবে আলটিমেটলি হিট হবে সেইটা নিয়ে নয়, আজকে বরঞ্চ আমরা প্যারেন্টসদের এবং ওই ধীরে খোকাদের একসঙ্গে এক মানে বিষয়ের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি।
2: কি রকম আমার বিষয়টাকে একটু সরলীকৃত করলে হয় না?
1: সরল করে দেবো, জানিস তো আমি যখন ছোট ছিলাম না ঠিক এই রকমটা করেই পালাতাম, মানে সেই দুষ্টুমিটা যেটা দেখে বাবা মা বলতে
2: আমিও করেছি,
1: আমিও তো ঠিক এটাই করতাম, এটাই পালাতাম। মজার হলে তবেই পড়বো এবং মজার হলে তবেই পাঠিও, তার কারণ আজকে হচ্ছে মাস পয়লা। মাস পয়লা মানে একদম হাঁটে হাঁড়ি ভাঙা দিন। না না না না,
2: এখনো পর্যন্ত ঢোকেনি,
1: এখনো অবধি আসেনি। হিজিবিজি টেক্সট আমরা পড়বো না, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই জানিস তো যখন আমিও ছোট্ট ছিলাম ঠিক এইটা করেই পালাতাম, এই দুষ্টুমিটাও আমি করতাম, এই রকম কোনো একটা দুষ্টুমি।
2: মানে বাবার লেগেসি বাচ্চা, মানে ছেলে মেয়েও এই লেগেসিটা নিয়ে গেছে, বা মার লেগেসি সেটাও বাবার পরে, মানে বাবাও করেছেন হয়তো, মাও করেছেন হয়তো, এবং সেটা ছেলে মেয়েরাও করছে, এই যে লেগেসিটা এগিয়ে নিয়ে যাওয়া, কোন দুষ্টুমিটা বাবা করতেন এবং তারপরে তুমিও করো, এবং তারপরে বাবা একদম বকতে পারেন না এবং বলেন যে হ্যাঁ আমরা এরকম করতাম।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই রকম মাঝামাঝি একটা ট্রানজিশনের মধ্যে যখন আমরা ছিলাম তখন না ভূমি তৈরি হচ্ছিল এবং ভূমি একটা কথা বলে দিয়েছিল ডিরেক্টলি, মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে। মানে বুঝতে পারছো তো, ফড়িং মানে কোনো একটা জায়গায় স্থির থাকার কোনো উপায় নেই। ইয়েস, একদমই তাই। সেই রকম একটা তিরিং বিরিং এর গানে উঠতে তোমার জন্য 107 FM রেইনবোতে।

0: সবই তো ঠিক ছিল দাদা, কিন্তু ওই খেজুর গাছটায় ঠিক কতগুলো কাঁটা ছিল! আপনি খেজুর গাছের উপরে কি করে পদ্ম পাতায় নিয়ে গিয়ে নিজের মনটাকে এতটা, মানে কৃচ্ছ সাধনার প্রেম একেই বলে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
0: কি আনন্দ হেয়ারে, হেভেনে, জলে, মানে যেখানেই দেখো না কেন সেখানেই শুধুমাত্র আনন্দই আনন্দ। অবশ্য পুরুষের জন্য নয়, শুধুমাত্র মহিলাদের জন্য।
4: কেন কেন কেন, এই আমি যে পাশে একটা পুরুষ মানুষ বসে আছি বলছে পুরুষ মানুষদের জন্য নয়, কেন নয়?
0: আপ পুরুষ নেই হ্যায়, পুরুষ নেই
4: হ্যায়। আপ বলিস
0: না, মারু নেই না, মহাপুরুষ হ্যায়, মহাপুরুষ হ্যায়,
4: একদম তাই।
0: এবার এই মহাপুরুষটির পাশে বসে থেকে থেকে আমার একটা খবর তোমাকে দেওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল।
4: ইয়েস,
0: এবং সেটা হচ্ছে কি বলতো, প্রথমত আজকে থেকে বাসে উঠলেই মহিলাদের জন্য, অন্তত সরকারি বাসে, একটুখানির জন্য তোমার একটিমাত্র টিকিট লাগবে না।
4: বলছি কি,
0: টিকিট দিয়ে দেবে
4: বিনা পয়সায়। আমরা না বাসে ছাদে এবার থেকে যাতায়াত
0: করব। হ্যাঁ প্লিজ,
4: খুব ইচ্ছে আছে, বিশ্বাস করো। সেই একবার মানে অনেক ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, অনেক ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, সেই সময় একবার বাসের ছাদে উঠেছিলাম।
0: মানে অমর যেভাবে বলছে অনেক ছোটবেলায়, আমার মনে হচ্ছে ডাইনোসরাসের যুগ পেরিয়ে মান্ধাত্তা যিনি ছিলেন মহারাজা, তাকে উনি দেখেছেন।
4: দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না।
0: সেই সময়ের জন্য এটুকু বলে রাখবো, যারা মোটামুটি চাইছো যে কিভাবে এই বাস অ্যাভেল করবো এবং তার জন্য এক্স্যাক্টলি কি লাগবে, হ্যাঁ একটা কার্ড তো ডেফিনেটলি আমাদের

0: কার্ড থেকে দেওয়া হবে, কিন্তু যেটা এই মুহূর্তে করতে পারো, যে অফিসে যাচ্ছ সেটার আই কার্ড, যে কলেজে যাচ্ছ তার আই কার্ড, যে স্কুলে যাচ্ছ তার আই কার্ড, কিংবা তোমার নিজের যে ভোটার আধার বা তোমার প্যান কার্ড রয়েছে সেটাও যদি তুমি ক্যারি করো, ইউ ক্যান অ্যাভেল দ্যাট।
1: বলছি আমাদের এরকম কোন মানে বিষয় যদি আমাদের যদি কার্ড টার্ড হতো আর কি,
0: অমনটি অত করতে নেই।
1: আহা, আমি তো গরমের দুপুরে অন্য কার্ডের কথা বলছি, মানে CURD।
0: আমি তো ভাবলাম তুমি সিম্পাথি কার্ড খেলছো।
1: না না, ওটা ভিকটিম কার্ড হয়ে যাবে আরকি, ওই কারণের জন্য ওই কার্ডের মধ্যে যাওয়া যাবে না। কিন্তু শর্মিষ্ঠা বলছে কার্ড নয় বরঞ্চ শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই, দিদি ভাই তোমাকে আজ দাদা ভাই ছাতুর শরবত খাওয়াবে, ছাতু একেবারে
0: একদম, ওটাই ওটাই অমর খাওয়াতে পারে, অমর। আমরা কি কোনো মকটেলের দিকে যেতে পারি না?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: এবং তার মধ্যে শোনো শোনো, পিনাকুলাটা দারুণ খেতে হয়, যেখানে যেটা হয় সেটা হচ্ছে অনেক অনেক ডাবের জল দেওয়া হয়।
1: এই বলছি কি, আমার জন্য না না, আমার জন্য কিচ্ছু না, আমার জন্য ডাবের জল।
0: হ্যাঁ, এরপরে দেখবে কোনো একজন নিশ্চয়ই লিখবে, দিদি ভাই ও দাদা ভাই সকলকে ডাবের জলের শুভেচ্ছা।
1: এই রে, ডাবের জলে শুভেচ্ছা না, আপাতত যেটা চলে এসছে সেটা হচ্ছে আচারে শুভেচ্ছা চলে এসেছে। আচার ব্যবহারটা এত সুন্দর, আমাদের ভালো লেগেছে না, মানে ব্যাপারটা
0: 9903653992 তে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এমন কোন দুষ্টুমি রয়েছে যেটা বাবা এবং মাও দেখে বলেন যে আমরাও ছোটবেলায় এটা করে জাস্ট পালিয়ে যেতাম, কারণ আজকে গ্লোবাল ডে অফ প্যারেন্টস। তো সেখানে সুদীপ্ত কর্মকার চুচুরা থেকে লিখছে, আচার চুরি করে খাওয়াটা তো মহা পাপ জানি, সেটাও করতাম এবং তার সাথে ঢাকনা খুলে রেখে পালিয়ে যেতাম আমি এবং বাবা দুজনেই।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু আগে ওয়ার্মের কথা বলেছিলাম না, আমাদের চারপাশে মহল পুরো একদম ওয়ার্ম হয়ে যাচ্ছে আর কি, সেটা বুঝতে পারছি। এই অবস্থায় না মনটা না মনে মাঝে মধ্যেই বলে ওঠে, পাগলু ডান্স কর, ডান্স ডান্স।
0: অ্যাবসলিউটলি, তুমি ডান্সের কথা বলবে আর আমি তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, দেব প্লিজ ডান্স।

0: উফ, এমনটা বোধ হয় গণিতের অঙ্কেও হতো না গো। জাস্ট দেখতে পেয়ে গেছি দেব আর শুভশ্রীকে, দেশু সেভেন। ইয়েস, এদের দুজনকেই তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে দিছে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: Yes, yes, yes. এবং সেই প্রোডাকশনে কিন্তু যুক্ত হতে চলেছেন অনির্বাণ। ইয়েস, সেরকমই কিন্তু একটা কথা শোনা যাচ্ছে। এবং যেটা ফার্স্ট লুক চলে এসেছে সেখানে না, বড্ড সুন্দর একটা সুন্দর শেরওয়ানি কিন্তু পরেছিল ওরা দুজনে। ইয়েস,
0: এই একটা শেরওয়ানির মধ্যে দুজন কি আছে? একজন শেরওয়ানি পরেছে, একজন
2: কে বলেছে? দুজনেই তো শেরওয়ানি পরেছে, মানে দুজন আলাদা আলাদা খরচ করে শেরওয়ানি পরেছে।
0: শুভশ্রী, না না, ও তুমি অনির্বাণের কথা বলছো?
2: মানে কেন, কেন, মানে কেন?
0: আমার মাথায় শুধুমাত্র দেশু ঘুরছে।
2: ও মা, তাই নাকি?
0: ভাবো, এক বছর আগে এরা টিকিট জাস্ট দিয়ে দেবে। তো সেই রকমের উচ্চাকাঙ্ক্ষা যাদের মধ্যে থাকে, আমি তো শুধু তাদের কথাই ভাববো। অনির্বাণ এখানে আমাদের কাছে জাস্ট চেরির উপরে, না মানে কেকের উপর চেরি,
2: কেকের উপর চেরি। দেখো, চেরির উপরে কিন্তু আমার আলাদাই একটা আকর্ষণ রয়েছে, ওই কারণের জন্য আমি কেক খাওয়ার আগে চেরি খেয়ে ফেলি। এবং সমস্ত বন্ধু বান্ধব যারা, তারা সবাই মিলে না হা করে তাকিয়ে থাকে যে কতক্ষণে চেরিটা কেউ অন্তত পাবে।
0: একদম একদম। এই যে এই যে এই যে একটা নিজেকে উজাড় করে দেওয়ার ব্যাপার রয়েছে না, এটা একমাত্র যে পারে তার নাম শুধুমাত্র যে শালমালি খোলগাড়ে তা কিন্তু নয়, তার আরেকটা নাম হচ্ছে অমরজি। প্লিজ লিসেন টু দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক ফ্রম দ্য ফিল্ম। নিজেকে জাস্ট উজাড় করে দিয়েছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, যারা দেখেছো এই সিনেমাটা তারা জানো যে এই ফিল্মটাতে ফারহান আখতার অ্যান্ড বিদ্যা বালন তারা দুজনেই প্রিটেন্ড করছে যে তারা একে অন্যকে চেনে না। অ্যাকচুয়ালি কিন্তু তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবং তারপরে এই যে বিবাহিত জীবনে একটা আলুনি আলু ভাতের মতো পরিস্থিতি তৈরি হয়, সেটাকেই খানিকটা স্পাইস আপ করার জন্য তারা দুজনে একেবারে আনজানা অ্যান্ড আনজানি সেজে একটা পার্টিতে চলে যায়। তারপরে একে অন্যকে ভীষণ রকমভাবে ফ্লার্ট করে ইমপ্রেস করার চেষ্টা করে এবং তারপরে শুরু হয় দিস কাইন্ড অফ সং। কিন্তু মানুষের জীবন তো সবসময় এরকম চলে না, না তার মধ্যে তো উত্থান এবং পতন থাকে, তাই নয় কি?
3: কিন্তু বললেই না আমার প্রচন্ড টেনশন হয় আর কি। কিন্তু কিন্তু তোমার মেসেজ চলে এসেছে, সেইটা দেখে কিন্তু আমাদের মনের মধ্যে আমরা উৎফুল্ল হয়ে গেছি।
2: হ্যাঁ, আমরা উৎফুল্ল হয়েছি। এবং প্রথমেই যারটা পড়বো, মানে যিনি লিখেছেন তিনি হচ্ছেন শ্যামলেন্দু দত্ত, বেহালা কলকাতা থেকে। তিনি কি লিখছেন, গুড ইভিনিং আর জে ফ্রেন্ডস মহুয়া অ্যান্ড অমরজিৎ। আমাদের ছোট্টবেলায়ও ফুল ছুরিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হতো এবং প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। শ্যামলেন্দু দত্ত, বেহালা কলকাতা থেকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফুল চুরিটাকেও বেশ সুন্দর দৃষ্টিতে দেখা হতো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে, আমাদের সময় কিন্তু সেটা দেখা হয় না। যে মুহূর্তে আপনি একটি ফুল তুলবেন, সঙ্গে সঙ্গে একদম সোসাইটির যিনি কর্তা তিনি চলে এসে আপনার নামে বিরাট বড় একটা বেলজাস ফাড়কে চলে যাওগে
3: একদম। এবং সেক্ষেত্রে এই কে রে, এই ডাকটা, এই ডাকটা শুনলেই না ওই ভোরবেলাতেও একটা কিরকম যেন মনের মনে, মানে মনে হচ্ছে বুকের বাঁ দিকটা একদম খসে পড়ে গেল আর কি।
2: অ্যাবসলিউটলি, আমাদের ভালো করে লিখেছে জানো তো।
3: ইয়েস,
2: উত্তম দালাল ঘরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখছে, প্রিয় ফাটাফাটি দুই উপস্থাপক উপস্থাপিকা অমরজিৎ ব্র্যাকেটে টনিক ও মহুয়া ব্র্যাকেটে ফুলঝুরি দিদি ভাই, থ্যাংক ইউ সো সো মাচ।
3: আসলে আমাদের এখানে তো টনিকের ফুলঝুরি পুরো
2: একদম। আচ্ছা তুমি এরকম তেতো টনিক কবে থেকে হলে বলো তো?
3: আমি
2: আমি চিরকাল, মানে আমাদের নামে প্রশংসা করে যে পুরোটা একটু পড়তে দাও।
3: ও আচ্ছা, ফুলঝুরি,
2: হ্যাঁ প্লিজ, এবার একটু আমি একটু ফাটি। তো ব্যাপারটা হচ্ছে যে মহুয়া দিদি ভাই এবং অমরজিৎ দা, ঠিক আছে, এই অসহ্য গরমে একবার আমার ছেলে ফ্রিজ খুলে আইসক্রিম খাচ্ছিল, আমিও লোভ সামলাতে না পেরে দুটো খেয়ে ফেলেছিলাম, কিন্তু ওই যে দাঁতের গোড়ায় ব্যারাম, তখন আর যাই কোথায়, যন্ত্রণার চোটে আমি ছটপট করছি, ও আনন্দ লাফাচ্ছে। আসলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো। খুব খুব ভালো থেকো দিদি ভাই দাদা ভাই, উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগম।
3: মানে সিনটা তুমি ভাবো, জাস্ট সিনটা ভাবো, ওই ঠান্ডা বরফ তারপরে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ও
2: বাবা গো,
3: ওরে বাবা রে, মানে কি হলো আর কি, মাঝে মধ্যে যেটা হয় আর কি, অত্যন্ত আনন্দ অত্যন্ত দুঃখের কারণ হয়, কিন্তু অত্যন্ত আনন্দ একেবারে দুঃখের কারণ হয়।
2: আমি অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত আনন্দের দুটো আমরা মানে দুটো এক্সাম্পল দিয়ে দিতে পারি। প্রথমত হচ্ছে প্রচন্ড দুঃখ হয় যখন খাতা বেরোয়, আর প্রচন্ড আনন্দ হয় যখন পরীক্ষা শেষ হয়ে যায়।
3: একদম তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, প্রচন্ড আনন্দ হয় যখন আমি অ্যাবসেন্ট থাকি,
2: হ্যাঁ, এবং সেই দিনকেই খাতা বেরোয়।
3: একদম তাই,
2: তারপরে যখন সেই খাতাটা অমরজিতের ব্যাগের একেবারে তলা থেকে পাওয়া যায়, উত্তম অ্যান্ড মধ্যম, উত্তম দালাল একটু আগে লিখেছিলেন।
3: একদম তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, উত্তম এবং মধ্যম অবধি ব্যাপারটা ঠিক ছিল, তারপরেটা আমি সেটা আর নতুন করে কিছু বললাম না। কিন্তু
2: অমর, তোমাকে যদি কোনো পালিয়ে যাওয়ার ডেস্টিনেশন খুঁজতে হয় কোথায় যাবে?
3: আমি রঙ্গতে পালিয়ে যাব। রঙ্গ করব না, একদম রঙ্গ, ইয়েস, আর জায়গাটার নাম রঙ্গ, এবং সেই জায়গাটা মানে পাহাড় বলতেই আমাদের মনের মধ্যে প্রথমেই দার্জিলিং, সিকিম, এগুলো মোটামুটি আর চেনা ছক আর কি। কিন্তু এইসব জায়গাগুলো পেরিয়ে ডুয়ার্সের মণি ভান্ডার যাকে বলা হয়, দ্যাট ইজ রঙ্গ, ইয়েস, অসাধারণ একটা জায়গা। না তুমি তাহলে কিন্তু এরকম মনে করো না যে যেখানে ওই আমার সিনেমাতে সোহম নদীর ওপরে দারুণ ডান্সটা করেছিল, না না সেই রকম জায়গাটা না। এইখানে যদি কেউ নামতে যাও তাহলে ভাবা যাচ্ছে না।
2: আমি একটাই প্রশ্ন করতে চাই, ভালো সেলফি উঠবে তো
3: এর মধ্যে? সেলফি আসলে যদি

0: তোমার চিন্তা ভাবনাটা মোবাইলের দিকে থাকে, নিচের দিকে যদি না তাকাও তাহলে আমি বলতে পারছি না সেলফিটা ভালো হবে না খারাপ হবে।
1: মানে মানে মোবাইলটাকে জাস্ট পকেটে রেখে সিনিক বিউটিটাকে উপভোগ করতে হবে বলছো?
0: ইয়েস, একদমই তাই। তার কারণ আমরা ডুয়ার্স মানেই জানি শুধুমাত্র চা বাগান, মোটেই না, পাহাড়, নদী, এই সব কিছু, এই সব কিছুর মেলবন্ধন কিন্তু ডুয়ার্স। এবং সেক্ষেত্রে যদি রঙ্গ হয় তোমার একটা ফেভারিট ডেস্টিনেশন, তাহলে তো জাস্ট আমার সঙ্গে তোমার একদম এক সূত্রে বাঁধা। ইয়েস বস, তুমি কিন্তু ঠিকই ধরেছ। আর সেইটা করতে করতে মাঝে মধ্যে না ঘড়ি আমাদেরকে আর সময়ের হাতছানি
1: দেয়। আর দুই খান রয়েছে, সেইখান আমি পড়ে ফেলি।
0: তাই?
1: ইয়েস,
0: সবাই অনেক ভালোবাসা দিচ্ছে।
1: নিশ্চয়ই। বিপ্লব পাঁজা বাঁকুড়া থেকে লিখছে, ছোটবেলায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে চোখ মুখ লাল হয়ে বাড়ি ফিরতাম, তারপর মায়ের কাছে কি যে মার খেলাম এখনো মনে আছে। আরে মায়ের কাছে মার খাওয়া নয়, মাও বলতেন আমিও তো এরকমই ডুব লাগিয়ে অনেক দূর যেতাম। যাই হোক, এরপর যিনি লিখেছেন তিনি হচ্ছেন মাধাই দাস, বহর ঘোষপাড়া থেকে। এই গরমে কিসের আর শুভেচ্ছা জানাতে পারি, ঠান্ডা পান্তা ভাতের শুভেচ্ছা।
0: ও মা, তাই নাকি? একজন শরবতের কথা বলেছিলেন শর্মিষ্ঠা মুখার্জী।
1: হ্যাঁ, আর এনি পান্তা ভাত। আচ্ছা, পান্তা ভাত খেলে শরীর একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। আর বিষয় বলি, দুষ্টুমি করলে বাবা মা বলতেন তোমাদের মতো দুষ্টু আমরা ছিলাম না। সত্যি কথা বলতে কি, দুষ্টুমি করার কথাও না, কারণ আমার ঠাকুমার মুখে গল্প শোনা, মা যখন বউ হয়ে আমাদের বাড়িতে আসে তখন মায়ের বয়স 12। একদম ওই রকম, ভালো করে শাড়ি পরতেও পারতেন না, অনেক সময় নাকি ফ্রক পরেই থাকতেন। তো ছোটবেলায় দুষ্টুমি সুযোগটাই পেলাম না, মানে জানার সুযোগটা। আপাতত যেটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে দুর্দান্ত গান শোনার, এবং তারপরে ঠিক যখন 5:00 আমরা দুজন মক্কেল ফেরত আসবো। এইরকমই এন্টারটেইনমেন্টের প্যাকেজ নিয়ে প্লিজ এনজয়।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অংশীদারিত্ব চুক্তি CEP এর ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কীভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি করে, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতিও সুনিশ্চিত করবে, তা বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্বার ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে আজ ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একাধিক আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়। দিল্লিতে আজ সকালে মন্ত্রকের দপ্তরে স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারে আগুন লাগে বলে শিক্ষামন্ত্রক স্পষ্ট জানিয়েছে। মন্ত্রক জানিয়েছে, মন্ত্রকের দপ্তরে নতুন দিল্লির কর্তব্য ভবনে আগুন লাগার ঘটনাটি ঘটে ITO চত্বরে উপস্থিত স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের রেজলিউশন সই জালিয়াতির অভিযোগে সিট গঠন করে তদন্ত শুরু করেছে CID। নবানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে হেয়াশ্রীর থানায় FIR দায়ের হয়, পরে মামলাটি CIDর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর দাবি, CID একাধিক বিধায়কের বয়ান ও স্বাক্ষর যাচাই করছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরের খবর সন্ধ্যে ৬টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। Cafe Kolkata.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ফিরে আসিয়াছি, আমাদের প্রত্যাবর্তন হইয়াছে, আমরা দুজন কে? ইয়েস, মহুয়া অ্যান্ড অমরজিৎ। ইউ লিসনিং টু 107 FM রেইনবো, এখানে ক্যাফে কলকাতায় রয়েছি আমরা দুজন।
3: ইয়েস, এক্স্যাক্টলি তাই। আমি ভাবছিলাম মহুয়া মনে হয় বলবে খোকা বাবুর প্রত্যাবর্তন হয়েছে, কিন্তু না, আমরা এই মুহূর্তে খোকা নই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু আগেই তোমার সঙ্গে যে বিষয়টা কথা বলছিলাম সেখানে কিন্তু এক নয়, একাধিক খোকা। ইয়েস, মানে ওই মাঝে মধ্যে মনটা তো একটু ইচ্ছে করে, একটু খোকা হয়ে যেতে তো ইচ্ছে করে। মানে ঠিক এই সময় তুমি কি কি দুষ্টুমি করেছিলে, মানে স্পেশালি আজকে প্যারেন্টস হিসেবে নয় বরঞ্চ সেই ছোটবেলার দুষ্টুমি, যেটা জানিস তো আমি যখন ছোট্ট ছিলাম আমি কিন্তু জাস্ট এটা করেই পালাতাম। এই বিষয়ে কিন্তু অনেকগুলো মেসেজ টেসেজ আমরা পড়ে ফেলেছি অলরেডি, কিন্তু এখন যখন নতুন সময় তখন একটা নতুন মানে সুন্দর করে একটা বিষয় তোমাদের সামনে মানে আমরা একদম রেডি করে রেখেছি, যেটা না ওই আমাদের ভেতরে যে কবি কবি যে ব্যাপারটা আছে, মানে কবি কবি ভাব, কবিতার অভাব না, আমাদের কোনো কবিতার অভাব নেই, তার কারণ আমরা অলরেডি একটা ছড়া কিন্তু তোমার জন্য রাখতে চলেছি এই মুহূর্তে।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: বিষয়টা হচ্ছে, কিশোর কুমার যখন গান গাইতেন তখন এখানে শোনা যায় যে একটা কিংবদন্তি রয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটা মানে মিটার থাকে যেখানে গেজটা মাপা হয় যে কতটা রেঞ্জে উনি গান গাইছেন। তিনি যে কোনো মানে রেঞ্জেই গান গান না কেন, ওই যে কাঁটাটা থাকতো সেটা সোজা দাঁড়িয়ে থাকতো, সেটা এপাশ ওপাশ নড়তো না, এটা কি বলে কিংবদন্তি?
3: ও মা, তাই নাকি? কিংবদন্তি মানে রাজা কি বলেছেন, এটা তো কিংবদন্তি। হ্যাঁ, না মানে রাজার প্রতি রাজার ব্যবহার, ব্যাপারটা এইরকম আর কি।
2: হ্যাঁ হ্যাঁ, হৈত্য সেলুকা বিচিত্র দেশ, একদম এই সমস্ত নিয়ে একদম কথা বলবে না। তার কারণ হচ্ছে আমি একজনের খাতা দেখেছিলাম।
3: আচ্ছা,
2: হ্যাঁ, সেখানে না মানে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কথা হচ্ছে। আলেকজান্ডার পুরুর মাকে বলছেন যে কাকিমা পুরু আছে, কাকিমা লিখছেন কে বাবা? অ্যালেক এলি। এরপরে কিন্তু আমি আর কিছু পড়িনি, এরপরে আমার ভাবনা চিন্তার দরজা আমি দুম করে বন্ধ করে দিয়েছি।
3: মানে এটা মানে আরেকটু যদি তুমি কন্টিনিউ করতে দেখতে ওই অ্যালেকটা কখন আলোক হয়ে গেছে। কে বাবা তুমি আলোক? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ছড়া কাটিং এর যেটা মানে বিজিএমটা তোমরা অলরেডি শুনে নিয়েছো, তারপরে যখন

0: একদম রেডি হয়ে বসে পড়েছো যে হ্যাঁ এইবার কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু না কিছু আমাকে একটা লিখতেই হবে, তাহলে একটা ছোট্ট করে কাটিং মানে একটা পিস এই মুহূর্তে তোমার জন্য।
1: ছোট্ট করে কাটিং তো রয়েছে, সেই কাটিংটার বরঞ্চ তোমাকে বলে দিই, সেটা হচ্ছে কি পেরিয়ে যাচ্ছে ছয় ছটা মাস, মোটেই কমেনি ওজনেই বাবা, একটু বিজিএমটা কমবে, মানুষের দুঃখ বুঝতে হবে, জানুয়ারি মাস থেকে শুরু করেছে সেটা এখনো পর্যন্ত গিয়ে
0: রেজলিউশন
1: ভেঙে টুকরো হয়ে গেছে,
0: একদম তাই।
1: পেরিয়ে যাচ্ছে ছয় ছটা মাস, মোটেই কমেনি ওজন, এর পরের যে লাইনগুলো জাস্ট লিখে ফেলো ডজন ডজন,
0: একদম তাই। আমরা কিন্তু অলরেডি তোমাকে হিন্টস দিয়ে দিয়েছি যে ওজনের সঙ্গে কি মিলতে পারে না মিলতে পারে, সেইটা সেইটা কিন্তু তোমাকে লিখে ফেলে ফেলতে হবে। এবং 9903653992 আমাদের চেনা নাম্বার, এবং 365 ডেজ উই আর অন, এটা তো জানোই।
1: আর সেখানে একটা সুন্দর খবর আছে যেটা আমরা মুফত মুফত মুফত বাটবো,
0: তাই নাকি?
1: হ্যাঁ, সেটা তো পরে বলবো, কিন্তু আপাতত গান শুনবো। ইয়েস, নন্দিনী সরকার এন্ড অ্যাসোসিয়েটস তোমাকে গান শোনাচ্ছেন, প্লিজ এই গানটা শুনবে, আর তারপরে যদি খুব নাচতে ইচ্ছে করে জাস্ট নেচে ফেলবে, কেমন? 5:11 বাজে, পঞ্জিকা মতে ডান্স করা যায়, সুতরাং নাচতেই পারো। অমর আর মহুয়া তোমাকে বলছে ইরশাদ ইরশাদ, কারণ এরপর সব ব্যাপারটাই তো মুফত, কারণ তোমার ছড়াটাও বিনামূল্যে আসবে এবং আমরাও উইদাউট পুরস্কার

শো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: In Indian cinema, এই যে 100 years of Indian cinema, সেখানে যে দুটো ডান্স নিয়ে খুব বেশি কথা বলা হয়েছিল সেটা এক নম্বর ছিল দিল তো পাগল হ্যার এনভি সং, আর আরেকটা ছিল ডোলা রে ডোলা। এবং দুটোতেই যিনি কমন ছিলেন তিনি হচ্ছেন মাধুরী দীক্ষিত। তবে হ্যাঁ, আজকে যার জন্য এই গানটা তোমাকে শোনালাম তিনি হচ্ছেন ইসমাইল দরবার, যার আজকে হ্যাপি ওয়ালা বার্থডে।
1: ইয়েস, এক্স্যাক্টলি তাই। মানে অনেকেরই তো আজকে মানে জন্মদিনের কেক টেক কাটা হয়, এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অনেক সময় ফোন টোন করে পাওয়া টাওয়া যায় না আর কি, আমরা প্রচন্ড ব্যস্ত থাকি।
0: হ্যাঁ ভীষণ, আমরা এত ব্যস্ত থাকি যে আমরা মনেই করে উঠতে পারি না যে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের যা তারা ফোন করছেন এটাই আমরা অজ্ঞান হয়ে হয়ে ভাবি যে গো
1: মা, তাই নাকি? ওই কারণের জন্য আমরা ফোনের ধারে পাশে থাকি না। মানে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম ফোন তো সাধারণত নেওয়া যায় না, ওই কারণের জন্য আমরা ভেবেছি যে ফালতু আমাদের ফোনটার উপরে তো প্রেসার ক্রিয়েট করে লাভ নেই।
0: সবচেয়ে বড় কথা, ফোনের থেকেও বেশি প্রেসার হয় আমার হাতের উপর, তার কারণ আমি চিমটি কাটতে থাকি, আমি ভাবি যে আমি এসেছি নাকি গেছি, মানে কোন দিকে।
1: এখনো পর্যন্ত আছি।
0: তবে আজকে ইসমাইল দরবারের যখন জন্মদিন তখন এই রকম গান তো তুমি শুনবেই, এবং হ্যাঁ আরো একটা গান তোমাকে শোনাবো, কিন্তু তার আগে তোমাকে মনে করিয়ে দিই যে বিষয়টা নিয়ে আমরা তোমার সাথে একটু বেশি আলোচনা করি, কথা বলি, সেইটা তো মনে রাখতে হবে না?
1: এক্স্যাক্টলি,
0: সেইটা বরঞ্চ তোমাকে একটুখানি মনে করিয়ে দিই। আমি এতটাই চোখে আমার ছানি পড়েছে, হাতের সামনে থাকতেও বিষয় আমার চোখে পড়ে না।
1: এইবার থেকে ঠিক পাল্টে যাব
0: একদম, যুগ যুগ কেটে যায় ওজন কমার প্রতীক্ষায়, কিন্তু তবুও সেটা কমে না, সেই জন্য ছ মাস বাদে তোমার এক্স্যাক্টলি অবস্থাটা কি আমরা বুঝতে পারি। মনের দুঃখটার জন্যই আমরা লিখেছিলাম দুটো লাইন, পেরিয়ে যাচ্ছে ছয় ছটা মাস, মোটেই কমেনি ওজন, ইরশাদ দুঃখের সাথ ইরশাদ। আরেকবার বলি, পেরিয়ে যাচ্ছে ছয় ছটা মাস, মোটেই কমেনি ওজন।
1: এখনো মাঝে মধ্যে না মানে প্রচন্ড মনের মধ্যে মানে কান্না পাই, মানে ডজন ডজন কান্না আসে
0: একদম। আর ও যেটা বললো মানে অমর যেটা বললো সেটাকে যদি আমি একটু ছন্দে ছন্দে বলি, সেটা হচ্ছে মাঝে মাঝেই মনটা করে ওঠে টনটন টনটন টনটন। তুমি যদি দেখো অমর, তুমি দেখো এই মেলটা যদি না এসেছে তো আমার নামটাই
1: আসবে আসবে, কিছু করার নেই। অলরেডি 9903659992 ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মেসেজ অলরেডি আসা কিন্তু শুরু হয়ে গেছে। এবং যারা যারা আজকের দিন জন্মদিন সেলিব্রেট করছো, ন্যাচারালি তো জেনে গেছোই অলরেডি যে ইয়েস, আজকে কিন্তু ইসমাইল দরবারের জন্মদিন। এবং স্পেশালি তোমাকে যে এই গানটা শুনিয়ে দিয়েছিলাম আমরা ডোলা রে ডোলা, তার মানে বুঝতেই পারছিলে যে আমরা কিন্তু কিছু একটা ইন্ট্রো করার চেষ্টায় রয়েছে। ইয়েস, অলরেডি কিন্তু সেটা রিভিল করে দিয়েইছি। আপাতত যখন জন্মদিনের কথা বলেই ফেললাম, তখন সেই গানটা মানে বিশ্বাস করো ছোটবেলায় যে গানটা শুনেছিলে, যে গানটা শুনে শুনে ভেবেছিলে যে হ্যাঁ এই ডান্সটা আমাকে তুলতেই হবে,
0: জাস্ট হলো নিগো, অমন করতে গিয়ে কত কিছু মটমট করে উঠেছিল কিন্তু নাচটা জাস্ট হয়নি। গানটা শোনো, চেষ্টা করতে পারো।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবো, আর সেখানে ইয়েস মহু আর অমরজিৎ রয়েছি, এই সমস্ত গান এবং সেই সাথে হালকা করে সেলিব্রেশন। জাস্ট একটুখানি খবর দিতে পারো, বৃষ্টি হয়েছে কি না?
5: একদম বৃষ্টি, বৃষ্টি একদম রেডি হয়ে আছে, এতক্ষণে মনে হয় চলেও এসছে আর কি কয়েকটা জায়গাতে। কিন্তু
4: তুমি যদি বৃষ্টি রায় কিংবা চক্রবর্তীর কথা বলো, আমি কিন্তু তাদের কথা বলছি
5: না, আমি তো বলছি যে বৃষ্টি প্রচন্ড মানে মেরিটোরিয়াস পড়ে সারাক্ষণ, সারাক্ষণ পড়ে, ওই কারণের জন্য সেই বৃষ্টির কথা বলছি। ইয়েস, এবং সেই বৃষ্টি এতটাই নাকি আসছে যে কারণের জন্য দুটো ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু ইয়েলো ওয়ার্নিং, ইয়েস হলুদ সতর্কতা জারি হয়েছে। সেটা হচ্ছে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর, এই জায়গা দুটোতে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি হয়েছে। তার কারণ আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে।
4: সুতরাং এই সম্ভাবনা যারা শুনলে এই মুহূর্তে, তারা যে যে টাইম লাইনে আছো, তারা অন্তত আশেপাশের বন্ধু বান্ধবকে এটা অন্তত জানিয়ে দাও। কারণ সবসময়তেই আমরা এটুকু বলি, আমাদের যারা শ্রোতারা রয়েছো তারা অন্তত যেন সেফ ডিস্টেন্স এবং সেই সাথে সাথে নিরাপদ স্থানে ওই সময়টায় থাকতে পারো। 107 FM রেইনবোতে, ইয়েস, তোমাকে আরো একবার মনে করিয়ে দিই যে আমাদের ছড়া কাটিং এর দুটো লাইন ছিল, পেরিয়ে যাচ্ছে 6-6টা মাস, মোটেই কমেনি ওজন, তারপরেরটা তো গল্প, ইতিহাস। আমি জানি আমরা একই উপন্যাসের দুটো পাতায় রয়েছি, আমার পাতাটা ভারী, তোমার পাতাটা অল্প লেখা।
5: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইতিহাস সবসময় স্ট্যাটিক থাকে, ভূগোল তো ডাইনামিক হয়, ওই কারণের জন্য আমরা সেই বিষয়ে যাচ্ছি না আর কি। আমরা বরঞ্চ একটা কাজ করবো, সেটা হচ্ছে বাঙালি এবং তার কেমিস্ট্রি, মানে না প্রেমের রসবোধ নিয়ে কথা বলছি না, বরঞ্চ এটা বলতে পারি যে অনেকেই ভাবেন প্রচণ্ড গরম পড়েছে, ন্যাচারালি মাছ মাংস নইব নইব চ, বাঙালির বাড়িতে মোটামুটি 2-3 দিন অন্তর যেটা আসে দ্যাট ইজ চিকেন। কিন্তু সেখানে একটা প্রশ্ন হতে পারে যে এই গরমে আমরা কি আদৌ চিকেন খাবো? আমরা কি খাবো না চিকেন?
4: খাবো না চিকেন?
5: চিকেন খাবো না আমরা? দেখো গরমে চিকেন খাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অনেকের বাড়িতেই প্রচন্ড রিচ করে রান্না হয়, প্রচুর তেল মশলা দিয়ে রান্না হয়, মানে যেটা কিন্তু একটা বিরাট ভুল আর কি।
4: তুমি এটা বলছো, তুমি বলছো এটাকে ঐতিহাসিক ভুল? আমি বলতে পারি আমার বাড়িতে যদি চিকেনটা মানে ওই রকম করে রসালো রসালো করে না রান্না করা হয়, আমি তাহলে বলি এটা কি চিকেন দিয়ে শুক্ত রান্না করেছো? তো এটা কি আমরা খেতে পারি না পারি না?
5: আসলে ব্যাপারটা হচ্ছে কি মহুয়া, বলছি কি মনটা কেমন যেন এটা স্টু স্টু করছিল আর কি, জানো তো, ওইভাবে যদি একটুখানি বানিয়ে একদিন অন্তত বলতে যে আজকের স্পেশাল ডিশটার নাম দিচ্ছি চাকুম চুকুম, তাহলে আমি চলে যেতাম।
4: বেশ, তাহলে আমি বরঞ্চ তোমাকে নেমন্তন্ন করবো না, যারা গান গাইছেন তারা নেমন্তন্ন করবেন, আমার এত সময় নেই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছো ক্যাফে কলকাতা
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট
1: ইন্ডি পপ প্লেলিস্ট ইন্ডি পপ প্লেলিস্ট

0: Yes, finally, finally, 107FM Rainbow তে যে মুহূর্তে 5:42 সেই মুহূর্তে তোমার জন্য সাজিয়ে রেখেছি, হ্যাঁ, তিনটে গান একেবারে পর পর, এবং তারপরে কিন্তু আমরা আরও একবার চলে আসব তোমাদের কাছে লাইভ। কিন্তু তার মাঝখানে যদি আমাদের এই স্টুডিওতে এই যে কী কথাবার্তা হয় সেটা যদি জানতে হয়, তাহলে প্লিজ 107FM Rainbow কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, প্লিজ জয়েন আস।
1: এক্স্যাক্টলি তাই আপন বলা, ইয়েস, আমরাই বলছি এই মুহূর্তে কিন্তু পরপর তিনটে গান তোমার জন্য রয়েছে, মানে যাকে বলে একদম গানের হ্যাট্রিক। ইয়েস, আমরা সেই মুডটায় রয়েছি, মানে সেই ক্রিকেটের মুডে রয়েছি যাকে বলে, এবং পরপর কিন্তু তিনটে গান তোমার জন্য আসছে, লুডো আসছে, আপন বলা আসছে, এবং তার পাশাপাশি ভগবান ফেলে চোয়েনে কার পাল্লায়, না না আমরা বলছি না, আসলে তিনে কে তিন গানের হ্যাট্রিক। তো দেখে নাও তোমার জন্য পরপর ঠিক কী কী গানগুলো আসছে।
2: FM Rainbow তে তিনে কে।

0: এই কাটিং কাটিং কাটিং কাটিং না না না না নিজেকে কোনো একটা টেইলরিং শপের মালিক বলে মনে হচ্ছে আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কাটিং এর আগে একটা ছড়া ছিল, অমরজিৎ ছড়া কাটিং মহুয়া,
1: ব্যাপারটা এরকম হয়ে গেছে, যার জন্য এরকম তো থাকতে হয়।
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: Absolutely. তারপর কে কি লিখেছে?
0: সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে যে পেরিয়ে যাচ্ছে ছ ছটা মাস, মোটেই কমেনি ওজন, তবু আজও চালিয়ে যাচ্ছি কবজে ডবিয়ে ভুড়ি ওজন।
1: যার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, আজকে এগরোল খাইয়েছি তো, বাজাও।
0: তুমি করো দুঃখ, তুমি মাননি ডায়েট, আমি কিন্তু আগের থেকে -8। মানে কিভাবে ব্যাপারটা মিলে গেল, শাওন বারাসাত থেকে মিলিয়ে দিল, নিজেও বুঝতে পারলাম না।
1: মানে এই রকমের কবিতা ডাকা নেই, পরে বরঞ্চ তোমাদের সাথে দেখা হবে। আপাতত বলে রাখি, ঠিক 6:02 জাস্ট লাইক খোটে সিক্কে আমরা আবার ফেরত চলে আসবো। আপাতত বেনি দেয়াল অ্যান্ড মোনালি ঠাকুর বলছেন, হে ইউ, লিসেন টু মি, ঠিক 6:02।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইংয়িং এর মধ্যে আজ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। বিভিন্ন রাজ্যের রাজ্যসভায় 27টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, 1 জুন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। আজ সকাল 11টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। নীতি আয়োগের প্রস্তাবিত বৈঠকে যোগ দেওয়ার আগে রাজ্য সরকার সব দপ্তরের সচিবদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে আগামী শুক্রবারের মধ্যে সব দপ্তরকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আগামী 11 জুন নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আজ সম্প্রসারণ হয়েছে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: তুমি দিল লাগানি কি সাজা কি হতে পারে? হ্যাঁ, অমরকে জিজ্ঞাসা করেছিলাম তোমায় যদি এরকম একটা সাজা দেওয়া হয় তাহলে সেটা কি হতে পারে অমর, প্লিজ।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে। ও আমি রাইট না, আমি তারিখ মত করো না, আমি তারিফের কথা বলছি না, আমি বলছি তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, মানে ডেটস এন্ড ডেটস এন্ড ডেটস,
0: মানে যতগুলো ডেট ততগুলো রেস্টুরেন্ট, ততগুলো খাওয়া দাওয়া, ততগুলো সময় মতো ওজন বাড়াই। ওজন নিয়েই তো কথা হচ্ছিল, সেই ওজন নিয়ে কি কথা হচ্ছিল, পেরিয়ে যাচ্ছে ছয় ছটা মাস, মোটেই কমেনি ওজন,
1: ওজন কমেনি, আবারও সে আসিছে ফিরিয়া। মানে আমি ওজনের কথা বলছিলাম না, আবারও ওয়ার্নিং এর কথা বলছিলাম। ইয়েস, আমরা আটকে ছিলাম যেখানে, সেটা হচ্ছে দার্জিলিং এবং নর্থ দিনাজপুর। এবারে কিন্তু জলপাইগুড়ি ও দোসর, সেখানেও কিন্তু দু থেকে তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে আমি যেরকম মানে ঝড় একটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু,
0: তোমাকে ঝড় বলা যায় না, তোমাকে ঝোড়ো বলা যায়, জানো তো, মানে যখনই দেখি তখনই চুল
1: প্রবল টেনশন। বিপ্লব পাজা আমাদেরকে বাঁকুড়া থেকে মেসেজ করে দিয়েছো,
0: আচ্ছা একটুখানি ছন্দ মেলালে কি হতো দাদা, একটুখানি ছন্দ মেলাতে পারতেন? যাই হোক, পরেরটা শুনি।
1: পরের যে মেসেজটা রয়েছে সেই পরের মেসেজটা কিন্তু মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো এবং জানাচ্ছ, ছড়ার রানী মহুয়া দিদি, হাসির রাজা অমরজিদা, বৈকালিক শুভকামনা জানালাম, গানগুলো তো বাজাচ্ছেন একদম ফাটাফাটি, মন হরণ করা, অনুষ্ঠান চলছে ক্যাফে কলকাতা, হাসিটা আরো একবার হবে নাকি? এই হাসিটা তো আমি মহুয়ার দিকে তাকিয়ে দিলাম।
0: আসলে ও আমাকে দেখলেই নিজেকে মহিষাসুর ভাবে আর আমাকে দুর্গা ঠাকুর, আমি সব সময় তোমাকে বধ করার জন্য রেডি,
1: মন হরণ করার জন্য রেডি না একদম। যাই হোক না কেন, এই সমস্ত সবকিছু পেরিয়ে আমরা অন্যদিকে তাকাবো, মানে ছড়ার দিকে তাকাবো। পেরিয়ে গেল ছয় ছয়টি মাস, কমেনি তবু ওজন, বারুক ওজন, কুছ পরোয়া নেহি, কিছুতেই কমাবো না ভোজন, মনের কথা
0: আমাদের দুজনের, মনের কথা মানে অমর মহুয়ার দুজনেরই। অমর, তুমি আজকে আমাকে খাওয়াচ্ছ তো রেস্টুরেন্টে?
1: নিশ্চয়ই,
0: প্লিজ ক্যারি।

0: কোন সুরতাল নেই, আমার কেমন যেন মিয়ে গেলাম আর কি। যাই হোক না কেন, আবার এরকম দম নিয়ে আবার ফুলে গেছি। শুভ সন্ধ্যা দাদা ভাই ও দিদি ভাই, আজকে ছড়া কাটিং পেরিয়ে যাচ্ছে 6-6 মাস, মোটেও কমেনি ওজন। ডায়েট কন্ট্রোলে তো অনেক করলাম, এবার গাইছি ভজন, কবে কমবে আমার ওজন।
1: কে গো?
0: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দা আমাদেরকে মেসেজ করেছে, মানে বঙ্কিম দাস আমাদেরকে মেসেজ।

0: এবং তিনি সেখানে অনেকের নাম লিখে রাখেন এবং সেই নামগুলো তিনি দিবস এবং ঘন্টা অনুযায়ী পত্রিকায় যেমনটা লেখা থাকে এত মিনিট ঘং সেই ঘং অনুযায়ী দেখা করতে যান।
1: কেমন একটা নিজেকে কিলার কিলার ইমেজ মনে হচ্ছে আর কি।
0: আপাতত সেই ঢং এর তুলনায় তোমাকে চলন শোনাচ্ছি একটা গুড সং।

0: সব সময় অমর
1: গার্বিয়ের শোনা যাচ্ছে গো,
0: অমর জিতের মনে সব সময় বাজে, তো আমি তো জানি তো, এভরি টাইম ওকে যেখানে তুমি খুঁজবে পাবে না, জাস্ট একটা মহিলাদের কলেজ।
1: আমি কিছু শুনতে পাইনি তো, যা কে বলেছে, কে বলেছে বাবা, একে তোমাতে আবার রক্ষে নেই আবার তার সঙ্গে মেসেজ দোষর। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই মুহূর্তে না কেমন যেন ওই কিলার কিলার ইমেজ নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে
0: পড়ছি। রাইট, আমাদের কাছে অনেক কিছু পড়বার জন্য আছে না, আমরা পড়বার দুটো বানান হয় প বয়সনোরা, প ডয়সনোরা, আমাদের ডয়সনোরা রয়েছে, অনেক কিছু পড়ার আছে, তার মানে টেক্সট পড়ার আছে। ইয়েস,
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, অজানা জঙ্গল থেকে অচেনা প্রাণী আমাদেরকে মেসেজ করে
0: দিচ্ছে। ও মাই গুডনেস,
1: ইয়েস একদম তাই, মানে এইটাই লেখা, বিশ্বাস করো, মানে আগে ছোট করে মেসেজটা পড়ে নিই তারপর বিষয়টা বলছি। ছোটবেলায় শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতি ঋতুতেই কমপক্ষে দেড় ঘন্টা সাঁতার কাটতাম। গরম এসে আরো বাড়তো, চোখ লাল, গোটা গায়ে কাদার পাতলা আস্তরণ নিয়ে মার হাতে দুমা দুম পেটানি খেতাম। পরে আবার মার ছোটবেলাকার গল্প শোনা অসাধারণ ছিল সেদিন, অজানা জঙ্গলের অচেনা প্রাণী।
0: আমি শুধু ভাবছিলাম কি করে কানেক্টটা হয়, মানে একটু আগেই আমরা জাস্ট গরম কচুরি খেলাম কার হাতে, অমর বল।

0: তো বয়স হয়েছে নাকি, মানে এই কথাটা মুনিফ বলে গেছে আমাদেরকে,
1: মুনিফ বলে গেছে। আমরা সেই সমস্ত জঙ্গল টঙ্গল পেরিয়ে এলডোরাডো ঘুরে সমস্ত কিছু করে যখন সোনাটোনা পেলাম না, তখন একটাই কথা ভাবলাম, যখন দন্তেশয় ওকার পেলাম না তখন তালবৈশটাই শোনা যাক। বেশ, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে 9903653992 তে তোমার উজ্জ্বল করা আরেকটা টেক্সট।
0: ইয়েস, এক্স্যাক্টলি তাই। এবং এই টেক্সটটা অনেক অনেক অনেক বেশি উজ্জ্বল, তার কারণ হচ্ছে এই মেসেজটা কিন্তু আমাদের করে দিয়েছে কে, ছোট্ট তানিয়া খাতুন। ইয়েস, হ্যালো টু আরজে দাদা ও দিদি, আমি ছোট তানিয়া খাতুন, আপনারা ভালো আছেন? আমি আপনাদের অনুষ্ঠান রোজ শুনি, আমি চুপি চুপি শুনি, আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি। বন্ধ করো, যা ইচ্ছে তাই ভোজন। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ চাকরাইল থেকে আমাদেরকে মেসেজ করছে।
1: অকাল দিওয়ালি জাস্ট হতে দিইনি, 107 FM রেইনবোতে দ্য নেক্সট ডাইনামিক পোয়েম ইজ,
0: আমরাও
1: যখন দুর্গা পুজোয় দেখবো একটা স্লিম ট্রিম গণেশ দাঁড়িয়ে আছে, তখন কি আমাদের ভালো লাগবে? একদম ভালো লাগবে না।
0: তাহলে ভাবো গণেশের ইমেজ ওরকম, মানে কিলার কিলার হয়ে গেছে আর কি। মানে আমাদের বন্ধু গণেশের কথা বলছি না, আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেক বছর যে গণেশকে আমরা দেখতে যাই।
1: কটা দিন বাকি গো আর পূজোর?
0: আজকে আবার যেন মাস পয়লা আর কি, মানে একদম বছরের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে রয়েছি।
1: এখানে জমানো কিছু ব্যাপার স্যাপার করতে হবে তো, নালে পুজো শপিং টা করবো কেমনে?
0: একদমই তাই, যেমন গরম আর ঘাম দুটোই আবারও ফিরে এসেছে বাঙালির জীবনে, ঠিক সেভাবেই আমি ফিরে এলাম ক্যাফে কলকাতায় আজকের ছড়া কাটিং নিয়ে।
1: নিশ্চয়ই অভিজিৎ পাল চৌধুরী।
0: ইয়েস, একদমই তাই, সোনপুর থেকে। পেরিয়ে যাচ্ছে ছ ছটা মাস, মোটেই কমেনি ওজন, জিভের প্রতি প্রেম করি তাই কমাতে পারিনি ভোজন।
1: ওফ, আমাদের নামে কোনো পুরস্কার ঘোষণা করা যায় না?
0: আমাদের নামে? হ্যাঁ একদম তাই,
1: আমরা একটা পুরস্কার,
0: আমাদের জয় জয়কার চালিয়ে নিয়ে গেছি,
1: আমরা একটা পুরস্কার টুরস্কার দেব, সেখানে বেশ লেখাটাকে থাকবে, আপনার এই কৃতিত্বের জন্য আমরা দায়ী নই। ছটা বেজে 23 হয়ে গেছে, সময় গান শোনার সময় হয়ে গেছে, বস একটু নাচা যাক প্লিজ, আমি একটু নাচবো।

0: 쟁개이로 되는 걸뭐 자자식을
1: 샷깔라 물에 바양깔라 물에 넣어 아이 또 물에 바양깔라 가루나 টেমিনিট বাকি লেখাপড়া জাস্ট আমরা শিখে তুলে দিয়েছি তার কারণ শুধু টেক্সট পড়ছি
2: এক্স্যাক্টলি তাই পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে খুব সুন্দর একটা টেক্সট পাঠিয়ে দিচ্ছ বলছো পেরিয়ে যাচ্ছে ছটা মাস মোটেও কমেনি ওজন নিজের দিকে খেয়াল রাখো আমার বন্ধু সুজন ওজন কমবে তাড়াতাড়ি খেও না বেশি মটন কারি
1: অলরাইট থ্যাংক ইউ
2: সুন্দর একটা মেসেজ করে দিয়েছো
1: অ্যাবসলিউটলি দুর্দান্ত তারপরে কি রয়েছে
2: यस এক্স্যাক্টলি তাই আর এর পরে কিন্তু একটা মেসেজ করে দিয়েছো রাজু দাস হাওড়া থেকে বলছো বেড়ে গেছে আচ্ছা পেরিয়ে গেছে 6-6টা মাস এখনো কমেনি ওজন আম কাঁঠাল লিচু তরমুজ সব পেকে গেল জামাই ষষ্ঠীটা আসবে কখন সেই চিন্তায় আমার কমে যাচ্ছে ওজন
1: ফদা হোজু হোবু জামাইস
2: यस পেরিয়ে যাচ্ছে 6-6টা মাস মোটেই কমছে না ওজন ঘন ঘন বিয়ে বাড়ি ঘন ঘন শ্বশুর বাড়ি শালি আর শেলেজ মিলে ঘেটে দিচ্ছে শরীরের ফিট জোন রূপকুমার হাওড়া থেকে
1: লাস্ট বলে না এরা জাস্ট বলে বলে ছয় মেরেছে বস তবে হ্যাঁ আমরা যেটা করতে পারি সেটা তোমাকে আপাতত বলবো টাটা বাই বাই তার কারণ হ্যাঁ 5 তারিখে আবার অমর আর মহুয়া দুজনেই ফিরবে আপাতত আকাশের দিকে তাকিয়ে না একদম পথ চলবে না কারণ কানে তোমাকে দিয়ে দিচ্ছি কালপুরুষ সন্ধে নামছে আমাদের শহরে আর সেই শহরে অমর আর মহুয়া হ্যাঁ হাত ধরাধরি করে বন্ধুত্বের হাত ধরাধরি করে এগুবো আমরা আমাদের গন্তব্যে নিজের নিজের বাড়ি তোমরাও খুব সাবধানে ফেরো আর এই গানটা কানে রেখো কেমন

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কীভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তা বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত অস্ট্রেলিয়া আজ মুক্ত অবাধ

শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। যে কোনো অসুবিধার সম্মুখীন হলে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন তিনি। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বেশ কয়েকজন স্কুল শিক্ষক গৃহ শিক্ষকতা করছেন বলে আজ বনগাঁ অতিরিক্ত জেলা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শকের কাছে গৃহশিক্ষকরা এক স্মারকলিপি জমা দেন। উল্লেখ্য, 2018 সালে রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে জানায় স্কুল শিক্ষকরা আর গৃহ শিক্ষকতা করতে পারবেন না। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়েছে। রাজ্যে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহ বিশিষ্ট জনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যে কোনো অসুবিধার সম্মুখীন হলে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগ করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু সহ বিভিন্ন বিষয়ে তারা কথাবার্তা বলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের বলেন, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। মালয়েশিয়ার শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খোলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে পশ্চিমবঙ্গে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে আটক আরও 17 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। লালগোলার ওই হোল্ডিং সেন্টার থেকে এদের শনিবার রাতে রশনবাগ বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরে সেখান থেকেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারত মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা 3-0 গোলে বাংলাদেশকে পরাজিত করে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM rainbow top 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আরেকটু পরে বলছি যেটা বলতে চাই, ভীষণ বলতে চাই, আরেকটু পরে বলছি।
2: পোস্ট ডক করে ফেলেছি আমরা, পোস্ট ডক করে যেটা উদ্ধার করেছি যে 20টা গান তোমরা এই মুহূর্তে শুনছো, সেই 20টা গান কোন গান, 20 থেকে আমরা এক অব্দি যাবো, এবং সেই 20টা গান নিয়ে প্রচুর বক্তব্য থাকবে। কে কত ভিউজ পাচ্ছে, কে কত লাইকস পাচ্ছে, কোন সিনেমার গান কি বৃত্তান্ত, তাই নিয়ে যদি হালকা হালকা ডান দিক থেকে বাঁ দিক অব্দি আমরা কোনো গসিপ পাই তাহলে তোমাদের কাছে সোজা পৌঁছে দেবো। এই দিক নির্দেশটা আমি কেন করলাম, আমি তো ম্যাপে হারিয়ে যাই,
1: ওই জন্যই করলে, কারণ তুমিও ডান দিক থেকে বাঁ দিক খুঁজে পাও না। কিন্তু ডান বাইরের গন্ডগোলে আমরা যাবো না, আমরা আরেকটা গান শুনবো, এবং তারপরে একদম লাইক হট কাচরিস একটা তরতাজা লিস্ট নিয়ে আসছি টপ 20 তে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 চলছে, আমরপালি আর সুপ্রীতি রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে রেনবো টপ 20-তে 20 নম্বরে যে গানটা রয়েছে সেই গানটা কিন্তু আগের বারেও আমাদের লিস্টে ছিল, নিশ্চয়ই
2: আগের বারেও লিস্টে ছিল, আগের বারেও লিস্টে 20 নম্বরে ছিল। একই রকম ভাবে একই কনসিস্টেন্সিতে তোমরা গান শুনে যাচ্ছ এবং গানটা ভালো, মানে মিষ্টি গান, অনেকদিন পরে বেশ একটা সুন্দর মিষ্টি গান বাংলা সিনেমার থেকে পেয়েছি। কিন্তু তার থেকে বেশি আমার ঋষভকে ভালো লাগে বলে আমি গানটা আর একটু দেখি না। সেই সিনেমা থেকে মনের চাবিটাই রয়েছে।

0: সং নাম্বার 20 যেটা 22 এপ্রিল 2026 রিলিজ করেছিল, এবং এর মধ্যে একক দশক শত খাজার উজুত লক্ষ নিজুত
1: পেরেছে, ও অঙ্কটা পেরেছে, আমি তো পারি না,
0: 12 লাখ ভিউ হয়ে গেছে।
1: যাই হোক, বেশি পেরে লাভ নেই। সং নাম্বার 20 রইল ফুল পিসি এবং এডওয়ার্ড এর সাউন্ডট্র্যাক থেকে এই গানটা।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 20, সং নাম্বার 20।

0: দুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে মনের চাপ
1: টপ 20 সং নাম্বার 20
2: সং নাম্বার 20-তে যে গানটা ছিল আর কি, সং নাম্বার 20-তে ফুলপিশো এডওয়ার্ডের গান ছিল, একটা ভীষণ মিষ্টি গান। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে তো এগোতে হবে, তাই সং নাম্বার 20 থেকে সং নাম্বার 19-এর দিকে এগোতে হবে। মে ওয়াপাস আউঙ্গা গানটা রয়েছে এবং আই থিঙ্ক মে ওয়াপাস আউঙ্গা সিনেমার সবকটা সাউন্ড ট্র্যাকই, সবকটা গানই আমাদেরকে বারবার করে ইমতিয়াজ আলীর যে সিনেমাগুলো আমরা দেখি বা ইমতিয়াজ আলীর যে সিনেমার গানগুলো আমরা শুনি, প্রত্যেকটা গানই প্রত্যেকবার মনে করা যে হ্যাঁ ইমতিয়াজ আলীর সিনেমা যেরকমই হোক না কেন গানগুলো তো ভালো হবেই। কিন্তু এটাও মনে করা দরকার যে প্রথমবার ওই ভদ্রলোকের সিনেমা সবসময় হিট না করলেও পরে যখন ওটিটিতে আসে তখন প্রচুর মানুষের ভালোবাসা আবার কেড়ে নেয়। সুতরাং বলা যেতে পারে যে সবসময় বক্স অফিসে সাফল্য না পেলেও ক্রিটিক্যালি অ্যাক্লেম তো বটেই। তো ইমতিয়াজ আলীর সিনেমা একটু ধৈর্য ধরে ভালোবেসে দেখতে হয়, সেরকমই আর একটা সিনেমা মে ওয়াপাস আউঙ্গা।

0: এবং তার একটা গান কিয়া কামাল হে। দিলজিৎ দোসাঞ্জ গিয়েছেন, বেদাং রায়না রয়েছেন সিনেমাটাতে, তার সঙ্গে সরবরি রয়েছেন, নাসরুদ্দিন শাহ রয়েছেন। আবার একটা ভালোবাসার গল্প আসতে চলেছে, সেটা ভালোবাসা নাকি তার পরিণতি বিয়োগান্তক নাকি মিলনান্তক, সেটা আলাদা ব্যাপার, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। তবে প্রত্যেকটা গানই কিন্তু আমাদের প্রত্যেকবার লিস্টে, মানে এই গানটা তো স্পেশালি গত 3 সপ্তাহ ধরে লিস্টে এদিক ওদিক কোনোভাবে কোনো না কোনো নাম্বারে থাকছি। এবং গানটার আমি অবশ্য যা দেখতে পাচ্ছি যে 19 মিলিয়ন মতো ভিউজ রয়েছে, প্রচুর প্রচুর লাইকস রয়েছে। তো আপাতত সং নাম্বার 19-এ রইল গানটা, শুনতে থাকো টপ 20।
1: हो सकता है अपने दिल के अंदर एक लड़की को रखना जिसे 78 ईयर से देखा तक नहीं है।

0: Versauger!
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
2: টপ থেকে টপ করে নেমে পড়েছি, কারণ টপ 20-তে দুটো গান শুনে ফেলেছি। এবার আসছে হচ্ছে সং নাম্বার 18, যেখানে এগেইন ফুলপিশো এডওয়ার্ডের সাউন্ডট্র্যাক থেকে একটা গান রয়েছে। এবং এই গানটা আমি প্রথমবার যখন শুনেছিলাম, আমি শুনেছিলাম কম, আমি

0: অশিনকে বেশি দেখেছিলাম, কারণ অনেকদিন পর রাইমা সেনকে দেখেছিলাম, এবং ভারী মিষ্টি লাগছিল, বেশ সুন্দর একটা লাল সাদা শাড়ি পরে, লাল টিপ পরে রাইমা সেন, ছোট টিপ, হালকা লিপস্টিক টাইপের ব্যাপার।
1: সব বাঙালিকেই বাঙালি অ্যাটায়ারে ভালো লাগে, এটা কিছু করার নেই।
0: রাইমা সেনকে একটু বেশি ভালো,
1: হ্যাঁ, মানে ভদ্রমহিলার চোখ দুটো এত সুন্দর যে ওখানেই, সে ছেলে হোক কি মেয়ে হোক, সবার চোখ ওখানেই আটকে যায়। সো আম পাতা জাম পাতা গানটার নাম ভীষণ মজার, আম পাতা জোড়া জোড়া নয়, আম পাতা জাম।

0: বলো, এই যে আমরা 20 গান বাজাচ্ছি, বাজাবো 20 থেকে একদম টপ ধরো 1 পর্যন্ত যে কটা গানই বাজাবো, তার মধ্যে তোমরা বুঝতে তো পেরেই গেছো যে কোন কোন সিনেমার গান বাজাবো, কারণ গত এক মাসে এই সিনেমাগুলো রিলিজ করেছে। তো এই এক মাসের মধ্যে কোন সিনেমাটা তুমি দেখলে এবং তোমার খুব ভাল লাগলো, এবং কোন সিনেমাটা দেখলে দেখে তোমার খুব একটা ভাল লাগলো না,
1: দেখে মনে হলো কেনই দেখলাম,
0: কেনই দেখলাম, তারপর মনে হলো গানগুলো তো ভালো, যাই হোক ছেড়ে দেওয়া যায়, সুতরাং টপ 20 শুনবো। সো কোন সিনেমাটা তোমার এই এক মাসের মধ্যে নতুন সিনেমা দেখলে বা নতুন সিরিজ দেখলে যেটা দেখে তোমার ভালো লাগলো? 9903659992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি আম্রপালি আর সুপ্রীতিকে জানাতে পারো কেন ভালো লাগলো, কোনটা ভালো লাগলো। আপাতত সং নাম্বার 18 থাকবে, কিন্তু সং নাম্বার 17 কি আছে?
1: সং নাম্বার 17 এমন একটা সিনেমা রয়েছে যে সিনেমাটা রিলিজ করলেই আমি টুক করে হলে গিয়ে দেখে আসবো, কারণ আমার খুব দেখার ইচ্ছে। দ্যাট ইজ চাঁদ মেরা দিল, এবং চাঁদ মেরা দিল একটা ভারী মিষ্টি প্রেমের গান রয়েছে, দ্যাট ইজ খাসিয়াত। গানটা নিয়ে পরে বলছি, আগে আমরা ব্যাক টু ব্যাক সং নাম্বার 18 এবং 17 শুনবো, এবং তারপরে ফিরে এসে সং নাম্বার 17 নিয়ে কিছু কথা বলবো।
2: Top 20. Song number 18.

0: இருக்காரு காரே நேனா.
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM রেনবো. রেনবো টপ 20. রেনবো টপ 20.
2: রেইনবো টপ 20 চলছে, সুপ্রীতি আর আম্রপালি রয়েছি রেইনবো টপ 20-তে। এবং যেটা বলছিলাম যে চাঁদ মেরা দিল, আমি ভেবেছিলাম যে যখনই থিয়েটারে রিলিজ করবে আমি গিয়ে দেখবো এবং আমি খুব এক্সাইটেড ছিলাম, এবং তারপরে চাঁদ মেরা দিল থিয়েটারে রিলিজ করলো এবং এই সিনেমাটা আমাকে জীবনে যতটা হতাশ করলো আমাকে আর কিচ্ছু এত হতাশ করতে পারেনি। মানে প্রেমের সিনেমার নামে কিছুই দেখিয়ে দেওয়াটা কোন ধরনের ওইটা আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, মানুষের তো জীবনে অনেক রকম খারাপ খারাপ জিনিস হয়, তার মধ্যে এটাও একটা। এরকম মেনে নিয়ে আমরা আস্তে আস্তে সং নাম্বার 16-এর দিকে এগোবো, কারণ সং নাম্বার 17 অব্দি আমরা শুনে ফেলেছি, কি মজা। এবং সং নাম্বার 16-এ যেটা রয়েছে সেটা এগেইন সুশান্ত কেসি রিটেন এবং সুশান্ত কেসি প্রযোজিত একটি গান, মানে একদম অ্যালবামের গান, ইন্ডি গান, এবং খুব সুন্দর গান। গানটা আমার খুব ভালো লেগেছিল। যেই গানটা আগের সপ্তাহেও সং নাম্বার 16-এই ছিল এবং এই সপ্তাহেও গানটা কোনোভাবে সং নাম্বার 16-এই টিকে রয়েছে। সো জাদুগারি আপাতত থাকছে সং নাম্বার 16-এ তোমাদের জন্য, এবং তারপরে সুপ্রীতি আর আম্রপালি ফিরছি।
1: Top 20. Top 20. Song number 16.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: সং নাম্বার 16 শুনে ফেলেছি এবং সং নাম্বার 16 শুনে সুপ্রীতি আমরপালি ফিরে এসেছি, কারণ টপ 20 চলছে।
2: টপ 20 তে এবার সং নাম্বার 15 এর পালা। কিন্তু তার আগে আমরা জিজ্ঞেস করেছিলাম এই যে 20 থেকে 1 অবধি আমরা গান শোনাবো, কাউন্টডাউন শোনাবো, সেই কাউন্টডাউন তো মোটামুটি এক মাসের মধ্যে যে সিনেমাগুলো বেরিয়েছে সেই সিনেমাগুলোর মধ্যে থেকে গানগুলো নেওয়া, কোনো না কোনোভাবে তোমরা বারবার করে সেই গানগুলো শুনেছো বলেই আমরা এই গানগুলো বারবার করে শোনাচ্ছি টপ 20 তে। তো কোন সিনেমাটা, মানে এক মাসের মধ্যে কোন সিনেমা বা ওয়েব সিরিজ দেখলে দেখে তোমার মনে হলো না বেশ ভালো হয়েছে ওয়েব সিরিজ বা সিনেমাটা, আর কোন সিনেমাটা দেখে মনে হলো না এটার গানগুলো খুব ভালো, ভাল লাগছে বাট সিনেমাটা ভালো না, এবং কেন? 9903652992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি আম্রপালি আর সুপ্রীতিকে অবশ্যই জানিয়ে দিতে পারো তোমার ফেভারিট এবং তোমার খারাপ লাগা।
1: Yes, and এখন আমরা সং নাম্বার 15 এ যে গানটা শুনবো আদর অভিমান, গানটা জাস্ট কয়েকদিন আগে রিলিজ করেছে এবং এগেইন অনুপম রায় গায়নি, আমি ভেবেছিলাম অনুপম রায় গিয়েছে
2: না, কিন্তু এখানে যিশু সেনগুপ্ত আছে,
1: যিশু সেনগুপ্ত আছে, ইয়েস যিশু সেনগুপ্ত রয়েছে, শুভশ্রী রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, সুতীর্থ গিয়েছে গানটা এবং সৃজিৎ, মানে কি সৃজিৎ গিয়েছে,
2: আমি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, এটা একটু সাসপেন্সে থাক, কারণ গানটা আমার ভীষণ সুন্দর লেগেছে এবং তোমরা যে সিলেক্ট করেছো বারবার করে শুনছো এটা আমার খুব ভালো লেগেছে।
1: এই সৃজিৎ মুখার্জি লিখেছে কিন্তু গানটা,
2: ভাবা যায়,
1: খারাপ কথা বললে হবে না,
2: যায় সৃজিৎ মুখার্জি আর যাই করুন স্ক্রিপ্টটা কিন্তু খারাপ লেখেন না, মানে ইনফ্যাক্ট দশম অবতারের আগে অবধি তো স্ক্রিপ্টটা ভালোই লিখতেন।
1: হ্যাঁ, এবার গানটা ভালো লিখেছেন কি লেখেননি সেটা আপাতত সং নাম্বার 15 শুনে বোঝা যাবে।
2: রাইট,
0: Top 20. Top 20. Song number 15. Song number 15.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20-তে আম্রপালিয়া সুপ্রীতি রয়েছে। রেনবো টপ 20-তে 15 সং নম্বর 15 আমরা শুনিয়ে দিয়েছিলাম, বাট এখন পালা হচ্ছে সং নম্বর 14-এর, যে গানটা কিন্তু প্রায় গত এক মাসের বেশি সময় ধরেই আমার মনে হয় এই সিনেমার গানগুলো ভীষণ এপাশ ওপাশ করে এদিক ওদিক করছে। গিনি উইথ সানি
2: আসছে আসছে জীবনে এত তাড়াহুড়ো।
1: আমি অবিনাশ তিওয়ারিকে খুব ভালোবাসি, আই কনফেস।
2: আমিও, কিন্তু আমি আরও একজনকে ভালোবাসি, তিনি আয়ুষ্মান খুরানা। তিনি কেন হঠাৎ করে আবার খারাপ সিনেমা করার দিকে ঝুঁকে পড়েছেন আমি জানি না।
1: কেন দাদা, আপনি তো এই তো একটা সামাজিক সিনেমার দিকে করছিলেন, ওইদিকে যাচ্ছিলেন, হঠাৎ করে এরকম একটা
2: বরুণ ধাবনের আত্মা ঢুকে গেছে।
1: হ্যাঁ, মানে কেন মিসোজিনি সিনেমা এরকম করছেন?
2: যাই হোক, পতি পত্নী ওর ও দো,
1: একে তো ওতে পারে না লোকজন আবার দো।
2: হ্যাঁ, ও দো এর সাউন্ড ট্র্যাক থেকে দিলওয়ালে চোর আছে আজকে আমাদের সং নম্বর 14-এ। এবং এই গানটার একমাত্র মানে দ্য অনলি গুড থিং আই লাইক অ্যাবাউট দিস সং ইজ আদিত্য রিখারি। বড় পছন্দ আমার আদিত্য রিখারিকে, এবং আমি প্রত্যেকবার এসে একবার করে বলি আদিত্য রিখারিকে আমার বড় পছন্দ। এবং আদিত্য রিখারি শ্রেয়া ঘোষাল একসঙ্গে একটা সুন্দর গান গেয়েছেন। সো সুন্দর গান আপাতত সং নম্বর 14-এ তোমার জন্য থাকছে।
0: টপ 20 সং নম্বর 14

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Rainbow Top 20 Rainbow

0: ইয়েস, রেনবোর টপ 20 চলছে এবং সুপ্রীতি আম্রপালি রয়েছি। একটু আগে যেরকম বলছিলাম যে তোমাদের যেরকম 9903653992 তে জিজ্ঞেস করেছি যে কোন সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে গত এক মাসের মধ্যে এবং কোন সিনেমাটা দেখে মনে হয়েছে না দেখলেই ভালো হতো,
1: আমি রিসেন্টলি গ্লোরি দেখেছি। হয়তো কারোর জীবন নিয়ে হয়েছে, যারা বক্সিং মানে অলিম্পিক্সে যান তাদের জীবন নিয়ে হয়েছে।
0: শুধু বক্সিং নিয়ে লাস্ট সিনেমা মনে করছে ব্রাদার্স,
1: রাইট? তার আগে হয়েছে মহিলা বক্সারদের নিয়ে হয়েছে, হয়েছে বাট অটোবায়োগ্রাফিক্যাল হয়েছে, বাট এখানে বক্সিং আছে, থ্রিলার আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সোসাইটি যে কথাগুলো বারবার করে উঠে আসা দরকার থ্রু বক্সিংয়ের মাধ্যমে এরকমভাবে ফুটিয়ে তোলা। অ্যামেজিং স্ক্রিপ্ট, অ্যামেজিং ডিরেকশন, এবং ওই হয় না যে অনেক সময় আমরা অন্য ভাষা সিনেমা করতে গিয়ে সেই ভাষাটাকে হিন্দি ভাষার সঙ্গে মিশিয়ে দিই, কি যে একটা ভাষা তৈরি করি, সেটা একটা মিক্সড ভাষা তৈরি হয়ে যায়। কিন্তু এখানে হরিয়ানার ভাষা এবং হরিয়ানার মতো করেই রেখেছেন এবং প্রত্যেকে, আমি জানি না প্রত্যেকে পাঞ্জাবি কিনা, তবে যারা যারা হরিয়ানার মানুষ কিনা, তারা জাট কিনা, তারাও এত ভালো অ্যাকসেন্টটা নিয়েছেন, ডায়ালেক্টটা নিয়েছেন
0: এবং মানে ফোর্সড লাগছে না,
1: রাইট? রাইট। So it's a very very good one to watch. যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গ্লোরি দেখো। আরেকটা সিনেমা, আমার আরেকটা ওয়েব সিরিজ আমার নিজের দেখার খুব ইচ্ছা, সেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, যেটা নিয়ে আমার ওই জন্যই আরো বেশি দেখার ইচ্ছে যে এডিটিংটা কিভাবে ওরা করেছে, যে সিরিজ হিসেবে সেটাকে বের করেছে,
0: কিন্তু সিনেমা হিসেবে সেটা খুব ভালো ছিল। বাট এগেইন, কি কি ভালো লেগেছে বলার পরে আবার কি খারাপ লেগেছে তে ফিরে আসি। যেটা যার মধ্যে সবচেয়ে আগে আসে চাঁদ মেলা দিন, যেটা রিলিজ, ওই আমি একটু আগে যেমন বলছিলাম যে রিলিজ করবে বলে আমি খুব আশা করেছিলাম, কিন্তু তারপরে সেটা আশার ঘোড়ায় যে জল ঢেলেছে, তেল ঢেলেছে, আরও কী কী ঢেলেছে, এবং আমি আমার চোখের জল মুছতে মুছতে খুব কষ্ট হয়েছে সিনেমার জন্য আমার, যে কারণ আমার মনে হয়েছিল সিনেমাটা খুব ভালো হবে এবং লাকসায়কে আমার ভীষণ ইদানিংকালেও যে কটাই কাজ করেছিল সব কটাই আমার খুব ভালো লেগেছিলো। সো আমি ভেবেছিলাম যে ও ভালো করবে কিন্তু করতে পারেনি, কিন্তু সিনেমার সাউন্ড ট্র্যাকগুলো খুব সুন্দর। আপাতত চাঁদ মেরা দিলে সাউন্ড ট্র্যাক থেকে একবার থাকছে
1: কত নম্বর গান,
0: সং নাম্বার 13।
2: Song number 13.

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: top 20 সেগুলো তো ধরুন এই এক মাসের মধ্যে যে গানগুলো রিলিজ করেছে বা নতুন যে গানগুলো যেগুলো আপনারা বারবার করে শুনছেন সেই গানগুলো ঘুরে ফিরে টপ 20 লিস্ট আসে। তো এমন কোন সিনেমা দেখলেন যে সিনেমাটা দেখে মনে হলো দারুণ দারুণ লেগেছে, আর এমন কোন সিনেমা বা সিরিজ দেখলেন যেটা দেখে মনে হলো এ বাবা এটা কেন দেখলাম, সময়টা নষ্ট হলো বাট গানগুলো ভালো, সেরকম সিনেমা বা সিরিজের নাম আমরা জিজ্ঞেস করেছিলাম। বাংলা, হিন্দি, ইংলিশ, তেলুগু, তামিল, অনেক কিছু হতে পারে, সেটা আপনার চয়েস। 9903652992 ইজ দ্য নাম্বার যেখানে আপনি আপনার কথা জানাতে পারেন।
2: Yes, এবং এখন আমরা সং নাম্বার 12 এ যাব।
1: রাইট,
2: যে গানটা নিয়ে আমার অনেক বক্তব্য আছে।
1: কেন?
2: যে সিনেমাটা নিয়ে আমার অনেক বক্তব্য আছে। সিনেমার হিরোকে নিয়েও আমার অনেক বক্তব্য আছে।
1: Why?
2: হে জওয়ানি তো ইশক হোনা হে,
1: এরকম কোনো কারণ নেই। আমি এরকম প্রচুর লোককে জানি যাদের জওয়ানি পেরিয়ে গেছে, ইশক করেনি।
2: আমরা কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা নিয়ে রিসার্চ করব যে কেন বরুণ ধাওয়ান দুটো হিরোইন ছাড়া সিনেমা করতে পারছে না, বরুণ ধাওয়ানের কেন জীবনে দুটো হিরোইন লাগছে, এবং বরুণ ধাওয়ানকে প্রত্যেক সিনেমায় একটা করে আইকনিক গান কেন খারাপ করতে হবে।
1: এইটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে লিরিসিস্টদের কাছে এআই আসার পর এত ল্যাদ খেয়ে গেছে লিরিসিস্টরা যে ভাবছে যে এআই দিয়ে গানটা লিখে দিই, তারপরে এআই যখন গানটা লিখছে তখন ভাবছে যে প্রচন্ড পচা হয়েছে গানটা।
2: হ্যাঁ, মানে এআই এর গান দেখে তানিষ্ক বাগচি ভাবছে যে আমি ভালো গান।
1: হ্যাঁ হ্যাঁ, সুতরাং মানে নেহা কক্কড়ও ভাবে যে আমি ভালো গান করি। তো যাই হোক, তো তারা ভাবছে কি দরকার, এআই এর গানটা যদি বাজারে ছাড়ি তাহলে সেটা আবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাহলে পুরোনো গানগুলোকেই আমরা চটকে দিই।
2: হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরোনো গানগুলো মানে যখন রিমেক হচ্ছে জীবনের শত অভিমান অভিযোগের পরেও আপনারা শুনছেন, এবং 25+ মিলিয়ন ভিউজ যে গানটা 6 দিন আগে রিলিজ করেছে তার কি হচ্ছে এটা।
1: এরকম ভাবে তো দাদা আমিও গান বানাতে পারি, একটা পুরনো গান নিয়ে ইলেকট্রো একটা সাউন্ড কিছু করে দিলাম, ঝিনচাক ঝিনচাক করে দিলাম, ডুবাডুব ডুবাডুব বাজিয়ে দিলাম, হয়ে গেল একটা গান। এরকম করে কি গান হয়? একটু আপনারা নতুন গান, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই গানটা শুনেছেন সেই জন্য সং নাম্বার কত নম্বরে আছে জানো?
2: সং নাম্বার 12 এ রয়েছে চুনারি চুনারি লেটস গো বা চুনারি চুনারি 2.0 যেটাই তোমরা বলতে চাও।
1: এবং কোনোভাবে পূজা হেগড়ে আমি তুলনা টানি না, কিন্তু বারবার চলে আসে সুস্মিতা সেনের মতো এক্সপ্রেশনটা হয়নি।
2: হ্যাঁ, পূজা হেগড়েকে আমার এমনিই ভালো লাগে, কেন চেষ্টা করলেন বলুন তো এরকম করার?
1: যাই হোক, সং নাম্বার 12।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে, আমরবালিয়া সুপ্রীতি আছে। আর রেইনবো টপ 20 তে আমাদের কাছে প্রচুর মেসেজেস চলে এসেছে এটা নিয়ে, তারা রিসেন্টলি কোন সিনেমা বা ওয়েব সিরিজ দেখলেন যেটা দেখে তাদের ভালো লেগেছে বা লাগেনি। কিন্তু আমি এক্ষুনি বলবো না, আমাদের কাছে বেশ মজার মজার কিছু মেসেজেস এসেছে।
2: ইয়েস, মজার মজার মেসেজ আমরা আরেকটু পরের জন্য তুলে রাখবো, কারণ এখন আমরা সেই গানটার কথা বলবো যে গানটা নিয়ে কথা বলার জন্য আমি শিওর আম্রপালি ভীষণ এক্সাইটেড হয়েছিল, তাই অনেকক্ষণ আগে বলছে আমরা এই সিনেমার গান শুনবো, এই সিনেমার গান শুনবো। দ্যাট ইজ গিন্নি ভেরসানি,
1: অবিনাশ তিওয়ারি।
2: কি মিষ্টি একটা লোক, কি মিষ্টি একটা লোক।
1: যদি রিসেন্টলি কিছু ইন্টারভিউস দেখে আমার মনে হচ্ছে হি ইজ আ রেড ফ্ল্যাগ, বাট ডাজন্ট ম্যাটার।
2: আমার মনে হয় আমাদের ওকে পছন্দই, কারণ আমাদের অন্তরাত্মা বুঝতে পেরেছিল রেড ফ্ল্যাগ, এটা হচ্ছে আসল কারণ, আমরা বুঝতে পারিনি। আমাদের ভেতরে একটা মানুষের ভেতরে একটা এরকম মানুষ থাকে যে রেড ফ্ল্যাগ চিনতে পারে।
1: তুমি ভীষণ গভীরে গিয়ে একটা গভীর কথা বলে ফেলেছো। থাক, এটা নিয়ে আমরা বেশি বিব্রত হব না, আমরা সং নম্বর 11 এর দিকে যাব।
2: আমরা সং নম্বর 11 এ যাব, গিনি ওয়েট সানি 2 তুমপে হি প্যার আ গয়া, যে গানটা এক মাস হলো রিলিজ করেছে, এক মাসের বেশি অ্যাকচুয়ালি হয়ে গেছে এখন রিলিজ করেছিল, কিন্তু এখনো প্রচুর শুনছো, প্রচুর ইনস্টা রিলের ব্যাকগ্রাউন্ডে ইউজ করছো, তাই আপাতত তোমার জন্য সং নম্বর 11 এ থাকছে গিনি ওয়েট সানি 2 থেকে এই গানটা।
0: টপ 20, টপ 20, সং নম্বর 11, সং নম্বর 11।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 9903653922 তে তোমার কাছে সুপ্রিয় আর আমরা বলি জানতে চেয়েছিল যে এরকম কোন সিনেমা রিসেন্ট টাইমস এর মধ্যে তুমি দেখেছো যেটা তোমার খুব ভালো লেগেছে, বা সিনেমার গানগুলো খুব ভালো লেগেছে, বা এরকম কোন সিনেমা যেটা তুমি খুব আশা নিয়ে দেখতে বসেছিলে কিন্তু সেটা তোমাকে একটু আশাহত করেছে।
2: আমাদেরকে একজন মেসেজ করেছেন অমন হাওড়া থেকে, হ্যালো আরজেস, রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখলাম যেটা ভীষণই হাইপে ছিল কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে, ভিজুয়ালস ভালো ছিল বা স্টোরি খুব একটা ভালো লাগেনি। ও আবার রেটিংও দিয়েছে 10/5 দিয়েছে।
1: এবং ও যে সিনেমাটার কথা বলছে এখানে হুকুম, সেই সিনেমাটা নিয়ে আমারও ভীষণ মানে আমি একটু হরর জনরা পছন্দ করি বলে
2: সিনেমা তুমি সিরিজ,
1: হ্যাঁ সিরিজ লিখেছো কিন্তু সিনেমা। এবং কদিন আগে অ্যাকচুয়ালি থিয়েটার রিলিজ করেছিল, ঠিক আছে, মানে ভারতে থিয়েটার রিলিজ করেছিল কদিন আগে, এবং এটা নিয়ে মানে এই রিসেন্ট টাইমস এর মধ্যে তিনটে খুব বড় বড় হরর সিনেমা রিলিজ করতে চলেছে, তার মধ্যে ফার্স্ট রিলিজ করেছিল হুকুম, যেটা নিয়ে আমার ভীষণ অ্যান্টিসিপেশন ছিল যে খুব ভালো সিনেমা হবে এবং ভীষণ হাইপ ছিল সিনেমাটার, কিন্তু সিনেমার ভিজুয়াল ছাড়া আর কিছুই ভালো লাগেনি এবং সিনেমাটা কেমন একটা লেগেছে।
2: তার মানে আমান ইজ রাইট।
1: হ্যাঁ, আমান ইজ ভেরি মাচ রাইট। আমান আমার মনের কথা বলে দিয়েছে, তো আমানকে আমেন বলে আমরা এগিয়ে যাব। এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সং নাম্বার 9 দিকে যাব, কারণ সং নাম্বার 9 সং নাম্বার 10 যাব।
2: হ্যাঁ, এগিয়ে গেছে জীবনে, এগিয়ে গেছে, এত তাড়াতাড়ি জীবনে এগিয়েও না, আমি তোমার পাশে আছি, একটু ধীরে ধীরে এগোও।
1: ঠিক আছে, এগোও না, কারণ সং নাম্বার 10 রয়েছে, চলে যেও না।
2: এই তো দেখেছো, তুমি স্কিপ করে যাচ্ছ জীবনে, কি সবকিছু স্কিপ করা যায়?
1: স্কিপ করা যাচ্ছে না। তো সং নাম্বার 10 চলে যেও না রয়েছে, এবং এই সিনেমাটা এগেইন ফুলপিশি এডওয়ার্ড, যে সিনেমাটা আমি দেখিনি কিন্তু তোমরা রিভিউ পেয়েছো, কেমন হয়েছে আমি সেটাও এখনো অবধি মোটামুটি জানতে পারিনি, তবে গানগুলো আমার খুব ভালো লেগেছে এবং এই গানটা স্পেসিফিক্যালি একটু আলাদা রকমের, তবে আমার খুব ভালো লেগেছে। তো আপাতত তোমার জন্য সং নাম্বার 10 থাকছে চলে যেও না ফ্রম দ্য ফিল্ম ফুলপিশি ও এডওয়ার্ড।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 10, সং নাম্বার 10।

0: দশখানা গান শুনে ফেলেছি মিত্র। এবার আমরা ন নাম্বার গানের দিকে যাব। যাই হোক, যেটা করব সেটা হচ্ছে পতি পত্নী অর ও দোয়ের সাউন্ড ট্র্যাক থেকে, সং নাম্বার 9 রয়েছে এই মুহূর্তে। এবং এগেইন আরও একটা সিনেমা যেটায় অনেক হিরোইন, আজকাল অনেক মানে একাধিক হিরোইন না থাকলে মনে হচ্ছে যে সিনেমা চলছে না, কেন চলছে না কেউ জানি না, কিন্তু আয়ুষ্মান খুরানা গান গেয়েছে বলে গানটা ভালো লাগছে।
1: কি করা যাবে, হিরোইনদের ভালো দেখতে তো তাই।
0: হ্যাঁ, হিরোইনদের প্রত্যেকটা হিরোইনকে খুবই ভালো দেখতে। তো যাই হোক, সেসব এরপরেও আয়ুষ্মান খুরানা হামনে বাহি লাগায়া দিল গেয়ে নিয়েছে, খুব দরদের সঙ্গে গিয়েছে। তো আমরা একটু দরদের সঙ্গে সং নাম্বার 9 শুনবো, এবং সং নাম্বার 9 শুনে আমরা ফিরছি, কারণ কিছু স্পেশাল রয়েছে।
1: গানটার নাম কি
0: বললাম যে হামনে বাহি লাগায়া দিল, কিচ্ছু শুনছো না।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 9, সং নাম্বার 9।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 চলছে আম্রপালি আর সুকৃতির সাথে, আর রাত 12টা পর্যন্ত চলবে। কিন্তু আমরা প্রায় অনেকগুলো গান কিন্তু তোমাদেরকে শুনিয়ে দিয়েছি, সং নাম্বার 9 অবধি শুনিয়ে দিয়েছি, এবং আমাদের কাছে অনেকগুলো মেসেজেসও চলে এসেছে এই নিয়ে যে রিসেন্টলি তোমরা কোন সিরিজ বা সিনেমা দেখলে যেটা দেখে তোমাদের মনে হলো যে ভালো লাগলো কিংবা ভালো লাগলো না, তোমরা ভেবেছিলে আর একটু ভালো হবে। নমস্কার, আমি সম্প্রতি একটা বাংলা সিনেমা দেখলাম, গল্পটা ধীরে এগোলেও শেষটা খুব ভালো লেগেছে, ফেরা দেখলাম, সঞ্জয় মিশ্রাকে ভীষণ ভালো লেগেছে। মধুমিতা বলছে বারাসাত থেকে, ফেরা এমনিতেও খুব খুব
2: হ্যাঁ
1: সুন্দর একটা সিনেমা,
2: খুব সুন্দর সিনেমা, মানে আলাদা হয়তো কিছু গল্প আলাদা কিছু খুঁজছেন বা অ্যাড্রেনালিন রাশ খুঁজছেন পাবেন না, কিন্তু সিনেমাটিক এক্সপিরিয়েন্স হিসেবে খুব ভালো সিনেমা।
1: একটা রোমান্টিক ওয়েব সিরিজ দেখলাম, লিড পেয়ারের কেমিস্ট্রি দারুণ ছিল, কিন্তু এন্ডিংটা একটু বেশি প্রেডিক্টেবল লেগেছে। কতটা প্রেডিক্টেবল?
2: আমার রিসেন্ট আমার এক বন্ধু ওই যেহেতু ইয়ে ধুরন্ধর ওটিটি রিলিজ করেছে, তো ও রিসেন্ট ধুরন্ধর 2

0: দেখেছে, ঠিক আছে, মানে ও এতদিন দেখেনি, এই জাস্ট দেখেছে, দেখে ও একটা প্রচন্ড বিতর্কিত মন্তব্য করেছে।
1: এইটা এটা কি বলা যাবে এখানে?
0: না মানে অতটাও না, ও শুধু বলেছে যে অতটাও না আমার ভালো লাগে।
1: এক্স্যাক্টলি সায়ন হাওড়া থেকে বলছে, যে তুমি এই কথাটা বললে, সায়ন হাওড়া থেকে লিখছে যে আমি সিকান্দার মুকদ্দরকে সিকান্দার দেখেছিলাম তখন ভীষণ ভালো লেগেছিল, কিন্তু রিসেন্টলি ধুরন্ধর টু দেখলাম ওয়েবে, অনেস্টলি আমার খুব একটা ভালো লাগেনি, তবে স্টার কাস্ট ভালো ছিল, এই আর কি, খুব একটা ভালো লাগেনি। মুকদ্দরকে সিকান্দারের সঙ্গে কেন ওটা
0: রাইম করছে? মুকদ্দরকে সিকান্দার ধুরন্ধর।
1: ও
0: পরে আরো কোনো ধরওয়ালা সিনেমা এলে আমরা নিশ্চয়ই সেটাকে ওইটার সাথে রাইম করাবো।
1: ঋতুপর্ণা বড্ড আগের একটা সিরিজের কথা বলছে, বলছে যে পাতাল লোক নতুন সিজন দেখলাম, থ্রিলার হিসেবে অসাধারণ, একটা না দেখে শেষ করেছি। নতুন সিজন পাতাল লোক তো অনেক দিন আগে বেরিয়েছে,
0: মানে যেটা লাস্ট লেটেস্ট সিজন দেখেছে ও নতুন করে এই কদিন পরে।
1: ওকে ফাইন, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে তিন এক কে তিন, অর্থাৎ তিনখানা গান পরপর আমরা বাজাবো, যে গানগুলো একসময় টপ 15 বা টপ 20 তে কোনো না কোনো সময় লিস্ট ছিল, এবং ধম্মাকেদার তিনটে গান আমরা বাজাবো। যেহেতু একটু পিছিয়ে গেছে লোকজন সিরিজ দেখতে দেখতে,
0: সেজন্য আমরাও পিছিয়ে,
1: হ্যাঁ, পরপর তিনটে গান রইলো আম্রপালি আর সুপ্রীতির সাথে, রাত 12টা পর্যন্ত চলবে টপ 20।
2: এফএম রেনবোতে তিনে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে এবং রেইনবো টপ 20 এর পরপর তিনটে গান ছিল, কিন্তু এখন হচ্ছে সং নম্বর 8 এর পালা। সং নম্বর 8 এ যে গানটা রয়েছে সেটাও মোটামুটি লোকজন এত শুনে ফেলেছে যে
2: আমি প্রচুর শুনেছি। হ্যাঁ, কি গান পছন্দ, দ্যাট ইজ চাঁদ মেরা দিলে টাইটেল ট্র্যাক।
1: এই সিনেমাটা তো তুমি দেখতেও চাও তাই না?
2: দেখতে চাই, চাইছিলাম, কিন্তু তারপরে সে চাওয়া আমার খুব একটা ইয়ে হলো না। যাই হোক, তবে সিনেমাটা যেমনই হোক, এগেইন গানগুলো খুব ভালো এবং চাঁদ মেরা দিলে টাইটেল ট্র্যাকটা আমার পার্সোনালি খুব পছন্দ। জাস্ট বোধহয় এক মাস আগে রিলিজ করেছিল চাঁদ মেরা দিলে টাইটেল ট্র্যাক এবং এর মধ্যে মিলিয়ন্স অফ ভিউজ রয়েছে, লোকজন প্রচুর শুনছে এবং প্রচুর ওই গানটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে যা ইচ্ছে তাই ভিডিও বানাচ্ছে, মানে র্যান্ডম বিরিয়ানির ভিডিওর পেছনেও বলছে চাঁদ মেরা দিলে।
1: সং নাম্বার 8 এর হলো চাঁদ মেরা দিলে টাইটেল ট্র্যাক।
0: টপ 20 Top 20 Song number 8 Song number 8

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20-তে অনেক কিছু হচ্ছে আমাদের জীবনের মতোই, আমাদের জীবনের মতো, কলকাতা শহরের মতো, সব কিছুর মতোই অনেক কিছু হচ্ছে এবং রাত 12টা পর্যন্ত হবে। তার কারণ সং নম্বর 7-এর দিকে আমরা এগিয়ে গেছি। সং নম্বর 7-এ যে গানটা রয়েছে সেই গানটা
2: হচ্ছে রূপ দি রানী এবং ওই পতি পত্নী অর ও দো এর সাউন্ড ট্র্যাক থেকে আবারও একটা গান, যেটা বোধহয় পতি পত্নী অর ও দো এর সাউন্ড ট্র্যাকের ফার্স্ট গান। এবং গানটা আমার পছন্দ হয়েছিল যখন বেরিয়েছিল, তারপরে এরা প্রমোশনে গিয়ে এই গানটা এতবার চালিয়ে, এই গানের হুক স্টেপ এতবার করে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে একই গান শুনে শুনে শুনে শুনে, এবং প্রমোশনাল ভিডিওতে সারা আলী খানের সেম এক্সপ্রেশন দেখে দেখে দেখে দেখে আমার জীবনটা তেতি বিরক্ত হয়ে গেছে।
1: সং নম্বর 6-এ আছে ও নহি বলে একটি গান। তো সং নম্বর 7-এর রূপ কি রানী, সং নম্বর 6-এর ও নহি, আমরা পরপর দুটো গান শুনবো, তারপর আমরা ও নহি নিয়ে বলবো। আগে একটু গানটা শুনি, তোমরা কেন শুনছো সেটা একটু শুনি।
0: Top 20. Top 20. Song number 7. Song number 7.

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 top 20 top 20 song number 6 song number 6

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে, সুপ্রীতি আর আম্রপালি রয়েছি এবং এখনও আরও 50 মিনিট তোমাদের সঙ্গে থাকবো। 9903653992 তে আমি এবং আম্রপালি তোমার কাছে জানতে চেয়েছিলাম যে ইদানিংকালে কোন সিনেমা বা সিরিজ তুমি দেখেছো যেটা তোমার খুব ভালো লেগেছে বা এমন কি দেখেছো যেটা তোমার মনে হচ্ছে না দেখলেও হতো।
2: তানিয়া বালিগঞ্জ থেকে বলছে যে রিসেন্টলি একটা কমেডি ফিল্ম দেখছি, লজিক কম ছিল কিন্তু প্রচুর হেসেছি, উইকেন্ডের জন্য একদম পারফেক্ট টাইম পাস। সিনেমার নাম হচ্ছে টোস্টার। টোস্টারের লজিক কম ছিল? টোস্টারের প্রচুর লজিক ছিল,
1: আপনি বুঝতে পারেন।
2: আই লাভড ইট,
1: আমার খুব ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি টোস্টার অনেকদিন পর একটা মানে

0: ভালো কমিক সিনেমা দেখেছি,
1: ডার্ক কমেডি দেখেছি বহুদিন বাদে,
0: বহুদিন বাদে,
1: এবং অর্চনা পুরাণ সিংকে দেখেছি বহুদিন বাদে, যাকে দেখে আমার মনে হয়েছে যে কেন যে ভদ্রমহিলাকে শুধু বসিয়ে হাসানো হয়, কোনো মানে নেই, ভদ্রমহিলাকে একটু অ্যাক্টিং করতে দেওয়া হোক প্লিজ, শি ইজ মানে শি ইজ স্টুপেন্ডাস, অসাধারণ অ্যাক্টিং করেছেন মহিলা।
0: ইয়েস, এবং এরই সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা টপ ফাইভে ঢুকতে চলেছি, কিন্তু আমরা কি এত সহজে টপ ফাইভে যাবো? যাবো, যাবো,
1: টপ ফাইভে আমরা এত সহজে যাব না। আমরা এমন একটা গান শুনবো, এমন একটা বাংলা গান শুনবো যে বাংলা গানটা একসময় ট্রেন্ডিংয়ে ছিল, রেনবোর লিস্টেই ট্রেন্ডিংয়ে ছিল। সো সেই গানটা থাকুক আপাতত এক্সিকুয়েলস প্রেম থেকে, আর শুনতে থাকুক 107 FM রেনবোতে আমরবালিয়া সুপ্রীতিকে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: রেনবো টপ 20-তে আম্রপালিয়া সুপ্রীতি রয়েছে। সং নাম্বার 5-এ আমরা চলে এসেছি এবং 5-4-3-2-1 দিস ইজ দ্য টাইম ওয়েন ইউ শুড স্টার্ট গেসিং। কি ইংলিশ বললাম আমি,
2: অসাধারণ।
1: আমি খুব বড় ইংলিশ বলে ফেলেছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। যেটা করবেন আপনারা সেটা হচ্ছে স্টার্ট গেসিং, যে 5-4-3-2-1 মানে ধরুন আর 15-20 মিনিট মতো সময় আছে, তার মধ্যে একটু গেস্ট টেস্ট করতে শুরু করুন যে এক নম্বর গান তাহলে কি হতে চলেছে।
2: 15-20 মিনিটের বেশি আছে,
1: হ্যাঁ করুন। এক নম্বর গান না, আমি বলছি 2 নম্বর গানটাও গেস করুন।
2: হ্যাঁ মোটামুটি 2-2-1-1-2-এ কি কি থাকতে পারে গেস করা শুরু করে দিন। এবং আমরা চলে যাই সং নাম্বার 5-এ, যেটা একেবারে তাজা, ভরপুর তাজা এন্ট্রি, দ্যাট ইজ ককটেল 2-এর তুজকো, যে গানটা নিয়ে প্রচুর কিছু হয়ে গেছে।
1: প্রচুর কিছু হয়ে গেছে, তার কারণ ককটেল 2-তে আর কেউ নয়, আছে শাহিদ কাপুর, তার সঙ্গে কৃতি সানন, তার সঙ্গে রশ্মিকা মন্দানা এবং হোমি আদা জানিয়া সিনেমা আবার আসছে। যে ককটেল দেখে আমরা, মানে আমাদের মতো যারা মিলেনিয়াস ছিল সেই সময়, সবাই পার্টি লাভার্স হয়ে গেছিলো, সবাই ভালো ফেসে ফেলেছিল। দীপিকা পাড়ুকন মানে এইরকম অবতারে আফটার ওম শান্তি ওম অ্যান্ড লটস অফ সুপার ফ্লপস, তারপরে যে উনি আবার এই অবতারে
2: কামব্যাক,
1: হ্যাঁ এবং ভীষণ ভালো অভিনয় করেছিলেন, তার সঙ্গে বামানি রানী অ্যান্ড ডিম্পল কাপাডিয়া জুটি, নট জুটি, দাদা বোন হয়েছিলেন
2: অন স্ক্রিন,
1: কিন্তু মানে
2: কিন্তু ককটেল 2 এর টি এটা নয়, যেটা হয়েছে বিষয়টা প্রমোশনে গিয়েও সে ক্যাট ফাইট হচ্ছিল এবং তারপরে রিলিজ করে হচ্ছে কৃতি সাননের মাসুকা গান, অসাধারণ একটা গান রিলিজ করেছিল এবং সেই গানটায় এত লোকে পছন্দ করেছিল এবং এত কিছু হয়েছিল, সেই গানটা কাস্ট এবং ক্রিউর সবাই শেয়ার করেছিল এক্সেপ্ট ফ্রম রশ্মিকা মন্দানা। এবং তারপরের দিন মানে যেদিন কৃতি সাননের মাসুকা রিলিজ করে তারও এক সপ্তাহ পরে এই যে গানটা এখন আমরা বাজাবো তুজকো, এটা রিলিজ করার কথা ছিল, বাট রশ্মিকা মন্দানা নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে ওয়াটারমার্ক সহ গোটা গানটা ইনস্টায় আপলোড করে দেন।
1: হ্যাঁ
2: হ্যাঁ, এবং তার ক্যাপশনে লেখেন উপস, তারপরে সেটা 24 ঘন্টা পরে ডিলিটও করে দেন। এবং তারপরে এই রিসেন্ট মানে মোস্ট প্রবাবলি গত পরশু বা তার আগের দিন তুজকো গানটা ফাইনালি অফিসিয়ালি রিলিজ করে এবং তারপরে সবাই আবার সেটাকে শেয়ার করে।
1: আই থিঙ্ক ওই যে একটা কথা আছে না, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, আই থিঙ্ক দিস ইজ মানে কি বলবো, এটা স্টান্ট ছাড়া কিছুই নয়, কারণ বলিউডে সব কিছুই হতে পারে পাবলিসিটি পাওয়ার জন্য। যাই হোক, সং নাম্বার 5 রইল তোমাদের জন্য।
0: Top 20. Top 20. Song number 5. Song number 5.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: Top 20 তে আর মোট চারটে গান বাকি রয়েছে, কারণ আমরা সং নাম্বার 4 এ এগিয়ে যেতে চলেছি। এবং তোমাদেরকে গেস করতে বললাম যে সং নাম্বার 2 এবং সং নাম্বার 1 এ কী কী গান থাকতে পারে মোটামুটি, এবং সেই গানটা তোমাদের কতটা পছন্দ হতে পারে কতটা পছন্দ নয় সেটাও আমাদের লিখে পাঠাও 9903653992 তে। আপাতত সং নাম্বার 4 এ যে গানটা রয়েছে সেই গানটা অনেকদিন পর এমন একটা গান যেটা আমি বহুবার শুনলাম, লুপে শুনলাম, শুনতে শুনতে নাচলাম, নাচতে নাচতে শুনলাম। আই টোটালি অ্যাবসলিউটলি কমপ্লিটলি লাভ দ্যাট সং।
2: ইমতিয়াজ আলী সিনেমা মেয়ে ওয়াপস আউঙ্গা অ্যান্ড মাস্কারা, যে গানটা এখন প্রচণ্ড ভাইরাল, যে গানটাতে প্রত্যেকে নাচানাচি করতে শুরু করেছে, কিন্তু আসল গানটা যদি দেখা যায় সেটা অনেক বেশি ভালো, স্বাভাবিক ব্যাপার। এটা আমি কেন বললাম কারণ হচ্ছে যাতে লোকে আসল গানটা দেখে, রিলস বেশি না দেখে, আসল গানটা দেখুন। ইউটিউবে রয়েছে, ভেদাং রায়না ভীষণ ভালো গানটা গেয়েছেন এবং

0: আমি দেখতে পাচ্ছি যেখানে যেখানে এই ছেলেটি এবং তার সঙ্গে সর্বারি যাচ্ছে সেখানে সেখানেই সর্বারি কিছু একটা করছে, বেদাং রায়না রাগ ভাঙানোর মতো করে গানটা গাইছে। এরকম যদি আমার জীবনে কেউ একটা থাকতো,
1: আমরা সবাই ওরকম ভাবি,
0: মানে ভাবো যাকে দেখতে ভালো, গাইতে পারে, ভালো অ্যাক্টিং করে
1: এবং সে লম্বা
0: লম্বা শান্ত ছেলে, একটা কি
1: আস্তে আস্তে কথা বলে।
0: বেদাং রায়না ইউটোপিয়ান একটা ছেলে, এক্সিস্ট করে না কিন্তু করছে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টক 20 চলছে, আম্রপালি আর সুপ্রীতি রয়েছে। সং নম্বর 4 এ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে মাস্কারা যদি আপনি চোখে না পড়ে তারপরে চোখটা বড় লাগবে না, লোকে ভালোবাসবে না।
2: মাস্কারা পরেও লোকে ভালোবাসছে না, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু সেই ডিসকাশনে আমরা যাব না।
1: আমাদের জীবনে তো এমনি কেউ ভালোবাসছে না, যে চোখ খালি থাকুক, মাস্কারা পরি, কাজল পরি, ব্যাং, কেউই ভালোবাসছে না। হ্যাঁ,
2: কিন্তু সং নাম্বার 3 তে যাই বরং।
1: সং নাম্বার 3 তে যে গানটা রয়েছে সেই গানটা আপনারা না শুনলে আমি আপাতত আরো মোটামুটি আরো হাফ মাস এই গানটা চালাবো টপ 20 তে, ঠিক আছে?
2: ইনফ্যাক্ট আমার মনে হয় 3-2-1 এই তিনটাতেই যে যে গানগুলো আছে তিনটে গানই আমার এই মুহূর্তে খুব পছন্দের গান, এবং তিনটে গানই আমি একাধিকবার শুনছি ফর ডিফারেন্ট রিজনস। কিন্তু এই গানটা নিয়ে আমার একটাই কমপ্লেন, এই যে আপনারা তুমি হো

0: আমার বন্ধুর আদলে জোর করে রশ্মিকা মন্দানাকে ডায়ানা পেন্টির ওই ইয়ের ওই লাল শার্টটা, আইকনিক লাল শার্টটা পরানোর চেষ্টা করেছেন, ভালো করেননি,
1: ভালো করেননি। আমি দেখবো যে ককটেল টুতে ডায়ানা পেন্টিকে রশ্মিকা মন্দানা কতটা রিপ্লেস করতে পারলেন। কামিং ব্যাক টু দ্য সং, জব তলক বহুদিন বাদে একটা পেপি পার্টি সং এসছে, যে গানটা আবারও আমার মনে হয় কামিং দুর্গা পুজোতে প্রচুরবার বাজবে নবমী নাইটে। সং নম্বর থ্রি রইল জব তলক, শুনতে থাকুন 107 FM রেইনবো।
2: Song number 3. Song number 3.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: আমরা যদিও এটা নই, সং নাম্বার টু তে যেটা আছে, কি আর বলবো,
1: আমরা ভাবতে পারি,
0: আমরা ভাবি, ভেবে ভেবেই কাটিয়ে দেবো, অন্য কেউ তো বলছে না আমাদের। সং নাম্বার টু তে যেটা রয়েছে সেটা হচ্ছে ও সুন্দরী।
1: ও সুন্দরী ভূত বাংলোর সাউন্ড ট্র্যাক থেকে, যেখানে ভূমিকা গব্বিকে দারুণ লেগেছে। এবং ভূমিকা গব্বির আমি আশা করছি এতদিনে সবাই ভূত বাংলো দেখে ফেলেছো, স্পয়লার দেওয়ার নতুন করে কিছু নেই, কিন্তু ভূমিকা গব্বির ভূত ওই যেটা বেশ এক কালারের শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, গোটা বিষয়টা খুব এস্থেটিক।
0: শাড়িটা ভালো না ভূমিকা গব্বি ভালো?
1: শাড়িতে ভূমিকা গব্বি ভালো।
0: ওকে, কথা বাড়িয়ে লাভ নেই, সং নাম্বার টু রইল তোমাদের জন্য।
2: টপ টোয়েন্টি, টপ টোয়েন্টি, সং নাম্বার টু, সং নাম্বার টু।

0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: এই সপ্তাহে টপ 20 তে সং নাম্বার 20 ছিল ফুলপিশিও এডওয়ার্ডের সাউন্ডট্র্যাক থেকে মনের চাবি রে।

0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: রেইনবো টপ 20 শেষের পথে, সময় বলছে এই 11:55।
2: হ্যাঁ, এবং আমরা সং নাম্বার 2 অবধি শুনে ফেলেছি। আমরা, তুমি যদি মিস করে গিয়ে থাকো যে কোন গানটা কত নম্বরে ছিল, সেক্ষেত্রে তোমাদের পুরো কাউন্টডাউনও শুনিয়ে ফেলেছি। এখন টাইম হচ্ছে সেই গ্র্যান্ড রিভিলের, যখন আমরা সং নাম্বার 1 কী আছে শুনবো। এবং তোমাদের গেস করতে বলেছিলাম, একটাও সঠিক গেস আসেনি, কেন আসেনি আমি জানি না। এই গানটা এত লোকে শুনছে এবং এই গানটা আমার এত ভালো লেগেছে, এবং নো মোর সাসপেন্স, কৃতি সানন্দকে এই গানটায় কী অসাধারণ লেগেছে, কী অসাধারণ লেগেছে, আহা হা, মনে হলো দীপিকা পাডুকোনের যোগ্য উত্তরসূরি।

0: মাসুকা গানের নাম এবং ককটেল টু এর গান, এবং মাসুকাতে আমার মনে হয় সেই জ্যাজ পপ মিক্সড যে গানগুলোর জন্য আমরা বিদেশি গান বেশি করে শুনি, ফরেনের গান শুনি, সেই গানটা সেরকম কিছু ফ্লেভার এই গানটাতে চলে এসেছে। হ্যাঁ, সুতরাং শুধুমাত্র ফরেনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে না কখন এই টাইপের গানগুলো বেরোবে। মাসুকা ইজ ওয়ান অফ দ্যাট সং যেখানে আমি দেখতে পাচ্ছি 25 মিলিয়ন ভিউজ হয়েছে, 13 দিন আগে বেরিয়েছে গানটা, 13 দিন আগে।
1: এবং কৃতি সানন শাহিদ কাপুরের কেমিস্ট্রির মধ্যে একটা কিছু আছে যেটা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি। সো আর একটিও কথা না বলে সং নাম্বার ওয়ানে, আজকের মানে এই সপ্তাহের সং নাম্বার ওয়ানে মাসুকা থাকছে ককটেল টু এর সাউন্ড ট্র্যাক থেকে। অ্যান্ড এই গানটা শুনতে শুনতে সুপ্রিয়া আমরা বলি আজকের মতো টপ 20 থেকে টাটা বলবে।
2: Top 20. Song number 1.
3: तू जब तक है तब तक है।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

107 FM Rainbow তে আমি সৌম শোনাতে এসেছি তোমার পছন্দের গান, রয়েছি তোমার অনুরোধের গান নিয়ে। বলো কি শুনতে চাও? 9903653992, 9903653992 SMS বা WhatsApp জানাতে পারো তোমার পছন্দের গানের কথা, আর অবশ্যই সে গান কাকে শোনাতে চাও তার কথাও। বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে লিখেছেন, আজ আমাদের প্রিয় শিল্পী অন্তরা চৌধুরীর শুভ জন্মদিনে জানাই আমাদের শুভেচ্ছা ও শুভকামনা। শিল্পীর কণ্ঠে যে কোনো গান শুনতে চাই, তার অনুরোধে রইল এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: ভাগাছো তিন থেকে আমাদের বন্ধু জয়দীপ রায় লিখেছেন এই রাত তোমার আমার, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা যদি শোনানো যায়। দীপ চলে যায় ছবির সাউন্ড ট্র্যাক থেকে রইল এই গানটি।

এবারে পরপর দুটি গান শোনাবো, মাঝে একেবারে কোনো কথা না বলে। প্রথম গানটি দত্তপুকুর থেকে সঞ্জীব চক্রবর্তীর অনুরোধে, শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। এবং তারপরে যে গানটি শোনাবো লিখেছেন মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, আমার অনুরোধ শিল্পী পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। চলনা দীঘার সৈকত ছেড়ে গানটি শোনাবেন, নিশ্চয়ই শোনাবো। এই দুটি গান রইল পরপর আপনাদের জন্য, তারপর আবার ফিরছি অনুরোধের ঝুলি নিয়ে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: এরপরের যে গানটি শোনাবো, চকমানিক বাওয়ালি থেকে তাপস মাইতি, শুনতে চেয়েছেন মণিহার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

কত সুন্দর সুন্দর গান রিকোয়েস্ট করছেন আপনারা। ঠিক এর পরের গানটির জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন কুলপি থেকে আমাদের বন্ধু কৃষ্ণেন্দু হালদার। শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এর পরের গানটির অনুরোধ পেয়েছি সুদূর কেরালা থেকে, লিখছেন রাজীব কুমার ভূঁইয়া, তার পছন্দের শিল্পী নির্মলা মিশ্র।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজ শুনতে কি চাও রাশোরে সঙ্গে রয়েছি আমি সৌম্য, শোনাচ্ছি তোমাদের পছন্দের গান 990।

2365 9999 নম্বরে তোমরা যে যে অনুরোধগুলো পাঠাচ্ছ এক এক করে সেগুলো সবকটা শোনানোর চেষ্টা করছি। এরপরের মেসেজটি পেয়েছি কালীঘাট রোড থেকে সোনালীর কাছ থেকে। ওর পছন্দের শিল্পী জগজিৎ সিং লিখেছেন, জগজিৎ সিংয়ের কণ্ঠে যে কোনো একটি গজল শুনতে চাই, এই গানটি আমি বাজলাম। দেখো তো পছন্দ হয় কিনা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান লিখো আমার জন্য, গানটি শোনাবেন দাদা, লিখছেন প্রতিমা মাইতি। আপনার অনুরোধে রইল পরের গানটি।

এরপরের রিকোয়েস্টটি পেয়েছি গড়িয়া থেকে, লিখছেন বিপ্লব মান্না। শুনতে চেয়েছেন অর্ঘ্য সেনের কণ্ঠে রজনীকান্ত সেনের একটি গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: বজবজ থেকে পরের মেসেজটি পেয়েছি, লিখছেন অভিজিৎ সাঁতরা, তার পছন্দের গান আয় খুকু আয়। হেমন্ত মুখোপাধ্যায় এবং

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকে আমরা আমাদের গানের যাত্রা শুরু করেছিলাম শিল্পী সুমন কল্যাণপুরের গাওয়া একটি গান দিয়ে, শেষ করব ওনারই গাওয়া আরেকটি গান দিয়ে। এই গানটির কথা লিখেছেন আমাদের ঢাকুরিয়া থেকে মৌলি, তার অনুরোধে এই গানটি দিয়েই আজকের মতন বিদায় নেব এই আসর থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সৌম্য।

0: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 1:15। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের আসর সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমে আমরা শুনব রাগ বেহাগ এবং তারপর রাগ রাগেশ্রী ও মালগুঞ্জি। বেহাগ রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী জয়নুল আবেদিন এবং তারপর বাঁশিতে রাগেশ্রী এবং মালগুঞ্জি। রাগ দুটি বাজিয়ে শোনাবেন শিল্পী পঙ্কজ কুমার।

স্টুডিও করি বলছে, আর খুব বেশিক্ষণ সময় আমাদের হাতে নেই। এই ঘন্টার পালা খুব শিগগিরই ফুরিয়ে আসবে, কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় প্রবেশ করব যার হাত ধরে, তার নাম মহুল মুখোপাধ্যায়। আই হেট লাভ স্টোরিজ ছবির সাউন্ডট্র্যাক থেকে শাফকাত মানাত আলী এবং সুনিধি চৌহানের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে দ্বিতীয় ঘন্টায় প্রবেশ করব আমরা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটায় 3:10 আর সময়ের ঘর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রান্তে আমার চলে আসা, আর তোমার সঙ্গে রয়েছে মহুল আপকে লিয়ের এই সেকেন্ড আওয়ারে। এতক্ষণ তুমি জার্নি কন্টিনিউ করছিলে সৌম্যর সঙ্গে, আর সৌম্যর পর মহুলের সঙ্গে বাকি জার্নিটুকু, আর সেই জার্নির একদম শুরুতেই যেই গানটা তোমার জন্য থাকছে দিল্লি সিক্সের সাউন্ড ট্র্যাক থেকে, জাভেদ আলী আর কৈলাশ খেরের গলায়।

দিল্লি সিক্স থেকে এতক্ষণ শুনছিলে জাভেদ আলী আর কৈলাশ খেরের গলায় আর জিয়ার। আর জিয়ার পরে যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে, ফির মোহাব্বত ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ মার্ডার

ঘড়ির কাঁটায় 3টে বেজে 14 মিনিট, আর তুমি রাত জাগছো মহলের সঙ্গে তোমার কানে আপ গেলিয়ে এই মুহূর্তে পাঞ্চি নাদিয়া ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ রিফিউজি, সোনু নিগম আর আলকা ইয়াগনিকের গলায়।

এতক্ষণ তুমি শুনছিলে রিফিউজি থেকে সোনু নিগম আর আলকা ইয়াগনিকের গলায় পাঞ্ছি নাদিয়া, এরপর অনুরাধা পাটওয়ালের গলায় পাপের সাউন্ডট্র্যাক থেকে শুনবে ইন্তেজার।

3:30 পরের গান মাতারের সাউন্ডট্র্যাক থেকে রাহাত ফাতে আলী খানের গলায়। তুমি শুনছো হাবকিলি রাত জাগছো মহুলের সঙ্গে।

সোনু নিগম আর সাধনা সাগমের গলায় জানে মানের সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তুমি শুনছিলে হামকো মালুম হ্যায়। আর এরপর যেই গানটা তোমার জন্য অপেক্ষা করছে, লম্হা থেকে মিকা সিং আর চিন্ময়ের গলায় সাজনা।

দেখতে দেখতে আপকে লিয়ে একদম শেষ গানে চলে এসেছি, আর আজকের শেষ গান কভি খুশি কভি গম থেকে হালকা অগ্নিকার সোনু নিগমের গলায় সুরজ হওয়া মাধ্যম। সঙ্গে থেকো, আবারও তোমার সঙ্গে কথা হবে মহুলে ঠিক ভোর 5টায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:40। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ শুরুতেই খেয়াল আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় বৈরাগী ভৈরব রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, বৈরাগী ভৈরব রাগে আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। এরপর শুনবেন শরৎবাদন পরিবেশনায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখার্জী।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন শরৎবাদন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় বাসন্ত মুখার্জির আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 5:40 আপনি শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনিতে রয়েছে আপনার সঙ্গে মহুল, শুরুতেই উৎসব দাস।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী ঝিনুক তলপাত্রর গলায়। আর এরপর পরের রবীন্দ্রসঙ্গীত নিয়ে শীর্ষ এবং এরিনা।

এরপর শুনে নেব পরপর দুটো গান। প্রথমেই জয়তী চক্রবর্তীর গলায় ও যে মানে না মানা, আর তারপর অপূর্ব পালের গলায় ধাই যেন মোর। শুনতে থাকুন পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের ওপারে আপনাকে সঙ্গে নিয়ে আনন্দ ধ্বনিতে।